আকাশবাণী আগরতলা, আজ রবিবার, 21শে আষাঢ়, 1948 শকাব্দ, 27শে আষাঢ়, 1433 বঙ্গাব্দ, 12ই জুলাই 2026 খ্রিস্টাব্দ। শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটার অর্থাৎ 1270 কিলোহার্টজে। আকাশবাণী আগরতলা ও নিউজ অন এয়ারে শোনা যাবে আমাদের এই অনুষ্ঠান, এবং ফেসবুক ও ইউটিউবে আকাশবাণী আগরতলার পেজেও শুনতে পারেন লাইভ অনুষ্ঠান। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5টা বেজে 55 মিনিট হয়ে 58 সেকেন্ড।

আকাশবাণী আগরতলা, আর কিছুক্ষণের মধ্যে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে হিন্দি এবং পরে ইংরেজি সংবাদ।

0: Prime Minister Lee Min-hoon has ordered a probe into the speedboat tragedy near Phu Quoc Island that claimed the lives of 15 Indian tourists. According to a statement issued by Consulate General of Vietnam in Mumbai, Prime Minister Hoon asked authorities to identify shortcomings, determine causes of the accident and implement corrective measures to prevent similar incidents. Against anyone found to have violated regulations that may have caused the accident. The tragic incident occurred yesterday when a speedboat carrying 36 people, including four crew members, flipped after reportedly being hit by a sudden wave off Rut Ngoi Islet, while local to rescue the dead. The United States launched a new round of strikes against Iran after Islamic Revolutionary Guard Corps IRGC forces attacked a Cyprus-flagged container ship transiting the Strait of Hormuz. The U.S. military said the strikes were carried out at the direction of President Donald Trump. U.S. civilian crew member missing and the vessel is unable to continue the journey due to an onboard fire and significant engine room damage. Explosions were heard in Kesh Island, Bandar Abbas and Sirik following the attacks. Meanwhile, Iran has closed Strait of Hormuz until further notice. Stop the vessel. Food Safety and Standards Authority of India, FSSAI, has issued 9 notices to food business operator Swiggy Instamart following multiple consumer complaints alleging violations under the Food Safety and Standards Act 2006. It has been directed to submit a detailed explanation and compliance report, failing which appropriate action. Legal action will be initiated. Consumer complaints allege the supply of expired, spoiled, rotten, contaminated and otherwise unsafe food products through Swiggy Instamart. The food regulator is concerned numbers and food business entities allegedly operating under names different from those registered with FSSAI. In the FIFA World Cup, England have advanced to the semi-finals, beating Norway 2-1 at Miami Stadium, Florida this morning. Jude Bellingham's brilliant 2-goal display inspired England to 21-year-old Linda Navskova won her maiden Grand Slam title after defeating fellow Czech Karolina Muchová 6-2, 5-7, 6-3 in the Wimbledon women's singles final at Centre Court, London last night. And that is the end of this news bulletin.
1: Akashbani Agurtala Shubhashito Nushthani Akhun Shunbin মাইকেল মধুসূদন দত্তের রচনা থেকে পাঠ।
2: ছিনুমরা সুলাচনে গোদাবরী তীরে কপত কপতি যথা উচ্চ বৃক্ষ চূড়ে বাঁধি নীড় থাকে সুখে ছিনু ঘোর বনে নাম পঞ্চবটি মর্তে সুরবন সম সদা করিতেন সেবা লক্ষণ সুমতি দণ্ডক ভাণ্ডার যার ভাবি দেখো মনি কিসের অভাব তার যোগাতে নানি নিত্য ফল মূল বীর সৌমিত্রী মৃগয়া করিতেন কভু প্রভু কিন্তু জীবন আসে সতত বিরত সখী রাঘবেন্দ্র বলি দয়ার সাগর নাথ বিদিত জগতে ভুলিনি পূর্বের সুখ রাজা নন্দিনী রঘুকুলবধূ আমি কিন্তু এ কাননে পাইনু সরমাশই পরম পীড়িতি কুটিরের চারিদিকে কত যে ফুটিত ফুলকুল নিত্য নিত্য কহিব কেমনি পঞ্চবটি বনচর মধু নিরবধি জাগাত প্রভাতে মোরে কুহরি সুস্বরে পিকরাজ কোন রানী কহ শশীমুখী হেন চিত্ত বিনোদন বৈতালিক গীতে খোলে আঁখি শিখিসহ শিখিনী সুখিনী নাচিত দুয়ারে মোর নর্তক নর্তকী এ দোহার সম রামা আছে কি জগতে অতিথি আসিত নিত্য করভ করভি মৃগ শিশু

0: সঙ্গম, স্বর্ণ অঙ্গ কেহ, কেহ শুভ্র, কেহ কালো, কেহ বা চিত্রিত, যথা বাসবের ধনু ঘন বরশিরে অহিংসক জীব যত, সেবিতাম সবে মহাদরে, পালিতাম পরম যতনে, মরুভূমি স্রোতস্বতী ত্রিসাতুরে যথা, আপনি সুজলাবতী বারিদ প্রসাদে, সরসি আরো সিমোর তুলি কুবলয়ে, অমূল রতন সম পরিতাম কেশে, সাজিতাম ফুল সাজে, হাসিতেন প্রভু, বনদেবী বলি মোরে সম্ভাষী কৌতুকে, হায় সখী আর কিল পাবো প্রাণনাথে, আর কি এ পোড়া আঁখি এ ছাড় জনমে, দেখিবে সে পাদুখানি আশার সরসে রাজীব নয়নমণি, হে দারুণ বিধি, কি পাপে পাপি এ দাসী তোমার সমীপে, এতে কহিয়া দেবী কাঁদিলা নীরবে, কাঁদিলা সরমা সতী তৃতীয় শ্রুণীরে, কতক্ষণে চক্ষু জল মুছি রক্ষবধু, সরমা কহিলা সতী সীতার চরণে, সরিলে পূর্বের কথা, ব্যথা মনে যদি পাও দেবী থাক তবে, কি কাজ সরিয়া, হেরি তব অশ্রু বাড়ি ইচ্ছি মরিবারে, উত্তরিলা প্রিয়ংবদা কাদম্বা যেমতি মধুস্বরা, এ অভাগী হায়লো সুভগে, যদি না কাঁদিবে তবে কি আর কাঁদিবে এ জগতে।
1: সুভাষিত অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন মাইকেল মধুসূদন দত্তের রচনা থেকে পাঠ, আকাশবাণী আগরতলা। এই অনুষ্ঠান আপনারা শুনছেন 236.4 মিটার, অর্থাৎ 1270 কিলোহার্টজে।

আকাশবাণী আগরতলা, এখন শুরু হচ্ছে ভক্তিমূলক গানের অনুষ্ঠান অঞ্জলি। অনুষ্ঠানে প্রথম গানটির শিল্পী সুবিনয় রায়।

গানটি শিল্পী ছিলেন লতা মঙ্গেশকর। শুনলেন ভক্তিমূলক গানের অনুষ্ঠান অঞ্জলি, আকাশবাণী আগরতলা। এখন শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান।

আকাশবাণী আগরতলা তিনি পান্ডা চেঞ্জাব কপুর আবাই পান্ডা অজরাব রক্ষণাই দ আকাশবাণী আগরতলা কপুর আবাই পান্ডা অজরাব যায় ককাহামনি ফাইসিঙ্গ স্বামীজি স্বামী বিবেকানন্দ সালাকমানী ককাহামনি ফাইসিঙ্গ সাকনি বিশিঙ্গ সাক সাকনসে সিসারিদি কেবনন ফরঙ্গে মানিয়া সাক সাকন সিসারিয়াকে কেবনন দুমসাবই মানিয়া নং সাক সাকসে সিসারানি নাংনাই নং সাক সাকসে দুমসানানি

তুমং নং কুবুইন বখাবাই মংসাসে খলাইনা চংখে লামা মাননায় হাইয়াখে কেবং মং সিমিন মাননায় হাইনি বাকৈন নং সাক সাকসে বখান মংসাসে খলাইনানে হিনে সাকমা পানজিনায় চিনি সিনাই নকাই শিগ্রং স্বামী বিবেকানন্দজি অবহাই হিনেন সাকা তিনি নিশাল জুলাই তালনি নৈজি চিনি সালমারি অজরাবজন থালায়ানে চিনি তিনি সাল নরকসাবই কক থাইজা থাইনি তিনি ন্যাশনাল সিম্পলিসিটি ডে এবকেবা টংকসং নি সাল হিনে সাজাগে দ যে তিনি সালন রকসাবই তুমু নক থাইজা থাইনি সানানি থাকাই হিনে এঙ্কে সাজাগে দ তিনি সাল বুড়ি রকনি রং সরংমানী সাল এবারবা বুড়ি রকনি রং সরংমানী সালন রকসাবই মালালানি যে সামু এবার বিনি যে সাকথার মূ অবন মৈতু তনিনানি বাকে হায়ং গনাঙ্গই মালালা সাল হিনে পালাই জাগাই দ তিনি অসাল ইন্টারন্যাশনাল মালালা সাল হিনে সাজাগাই দ আবন কারিব তিনি সাল পালাই জাগাই দ 1949 বিসিনি তিনি সালনি ইয়াগুলো মহাত্মা গান্ধী লংমা চৌমানী ইয়াগুলো আর এস এস রংনি বখাকদৈ অবন সাকলাইরি মানে সাকলাই জাকা আবনু কারিব বিশিপুরম জুলাই তালনি সেকেন্ড উইক এবার খেবা চিনি গনে হাতিব মেঘালয় পাইনাপলনি ফেস্টিভেল এবার খেবা অমুতিনি বাণী চলিবই দিনে সাকলাই জাকা ও বেশি বুড়ি রমই অব পান্ডা খালাই জাগাই দ আবন কারিব বরং গুনাং দুর্গা প্রসাদ খাত্রি নি তিনি আসাইমানি সাল ব পালাই জাগাই দ বেলেকিন হিন্দি নভেল সৈকেরং তে ব বেলেকিনো

আউ হাই আসুক জোড়া সঙ্গা লাইকা তিন হাই সালো দামো দামো পাতি মূরক পাতি লঙ্কা তাই সাবরক আজাইমা সাল এবার থৈজামা সাল লোক আবরক সঙ্গা লাইকা ও জরাও তাবো হাইনি খরাঙ্গ সঙ্গা লাইন টং বিদিন তৈ গক থাই জাথায় টং বিদিও খানা লাইন সঙ্গ গয়াম কাইমনে রেকি থাই জাথায় কক

গয়ামংখা বেলাই ন কথক বথাই গয়াম চাস খাইন মানি বিং তৈসং তাবুক অজরব কাহাম রং পয়সা আজিনানি লামা সামই মানো গয়াম মানথক ভিটামিন সি ক্যালসিয়াম তাই কুবুনি পুষ্টিরক গয়াম চিনি শাকনি হজমনি ফান্ন বাংরু বেবাক সিনি যে বেকরেংনি যে সিন বেকরেং গ্রা খাইতানি রক বেলাখিন জুবাও তাই চেরাই রকনি শাকনি বেরাম রকন কাসুথানি তাই বংনি বেকরেং রাখানি রক ব বেলাখিন জুবাও আবনু কারি ব গয়াম ন সং জ্যাম জেলি রক সামুই ব যাই মান তাই আবনু কারি সং বন যে গয়াম ন ফালই বং পয়সা আজি মানো হাইনি বাকি গয়াম বাগান খাই ব রং পয়সা আজি মানো গয়াম বাগান খাইনি বাকি গবং থাই গ্রী ফানো সয়াম নকনি নখলা এবার খেবা দায়কুং এবার খেবা গানাগিনি থাইরগ নাই ব জাত গাহাম যে গয়াম কাই সানিয়ার খাই মানো তমুং গয়াম খাইনা থাকে গাহাম দালনি কলব খাইজাক গয়াম চারানো ন গাইনা নাই আবুনি বাকি সৈলেন দশ ফুট হাকসাল হাকসালকে হানো চগুই নাহারনা নাই আবুকেও যে বাগান খাইনা থাকে ওখাই হানো চগুই পাইখ্যাংকে সরো মুসকি গ্রান হা এবার খাবার জৈব সারক সাপলুইনাই আজাগাব আজে হাকর চকজাক হাকর সং সুপুঙ্গুই তন্নানি নাংনাই আজরাব ওয়াদই ফায়া হংখেবা দই লুনানি নাংনাই পিয়াবা তাবুনিহাই ওয়াদই রক ফাইদংমানি মল হংকেতো দই লুনা নাংলাক আবু গয়াম কাইনা বাকি বেলাইন কাহাম জরা হানি সাজাগো ও হাকর

0: চকজাক তেই মিসকি সুপুংজাক হাও গয়ামনি কলপ চারা যে কলপ খাইজাক চারা নসং কাই হাকর শক মানি দশ দিন ইয়াগুলো হংকে সঙ্গার কাই মারনাই গয়াম বথাইনি যে বুসলেনি চারা হংকাঙ্কে গয়াম বথাই রগাসে ডাক দিখলাই থাইয়া হাইনি বাকি সঙ্গ জাত গাহাম গয়াম নন সঙ্গ কলপ খাই আ কলপ নিজে চারা নন গাইনি নামায় তমুং সঙ্গ গয়ামনি বিশিং সঙ্গ রং পুসর আজি না হংকে গাই আবহাই কেন বনতাই নাইকানি রক খাইনে থাকতেনাসে তুই রক তুলু না নাইগিয়া আমাহাই কেন ডাক্তিন বিশি সানি ইয়াগুলো ন জাত গাহাম যে গয়াম হিকে ব থাইও তাই নগচামা বারা সঙ্গ হাইকেন ভালোই রং পুসর আজি মানো গ্যাসক জোড়া সঙ্গ খালাই গে গয়াম কাইমানো রেগী কক থাইসা থাইনি হাইকেতাবো সাকামনি কক খালাইছি
1: হ্যাঁ না ডেঙ্গু নতুই যেন কগলাম সালাইনাই পেবা যেন নাই নাইকে নগো ডেঙ্গু নি যেন হায়ুং গনাঙ্গে ডেঙ্গু নি সাল পালাইলাইমানি পেবা যেন ষোলো মে অবাকবা মে তালনি সিক্সটিন সাল ওয়ার্ল্ড ডেঙ্গু দে পালাইজাগৈ দো হায়ুং গনাঙ্গে পিয়াবা যেন অব যিনি ওয়াতেই মল ফাইনানি সেখানো অব যেন সাকারে সাইমানি নাগ এবার হজা খালাইনি বাকে অ সাল পালাইজাগৈ দো পিয়াবা দিনই জুলাই তাল যেন বুসুক জরাতেই ডেঙ্গু বেমার কাসুনা বাকে যেন বুসুক জরাতেই হজাক দং তে অ বেমার উংখাই তামু অবনতেই কগলাম সালাইনা তামিগাই যেন যতন ওয়াতে ওয়ানানি সিগাং যেন ওয়াতে সাজাগি দো ওয়াতের ওয়াখাইনিয়ে কোনো জায়গাও ফানো মূসাস থাকে ফানো তৈ কসারি তাতনি আরও তুমুনো তৈ কসাগুই দোকানে আরও থাম্পনি বুতই আরও তামহিনাই বনো বুতই আরও এরই মানো তে আবনি হইতে থাম্পুই বাঁকাইগে থাম্পুই ওয়ারজাক মানে বখাক তৈ খেলাই ডেঙ্গু বেমার রঙই মানো ডেঙ্গু বেমার ফিয়াবা ত্রিপুরাও গবান খুলাই নুকজাগৈ দো যিনি অর তে অবনি বাকে অ ওয়াতিমল ফাইকাইকে যেন ডেঙ্গু নি বাকে কেবো কেবনে লংমা চমানি রক যেন নুকজাগৈ থাঙো একচুয়ালি যেন ডেঙ্গু তামনো হিন তুমুং সানানি থাকাহিনকে এলিস মস্কুই রুহিনি যে কাইসা থাম্পুই দো মানে এলিস মঙ্গই যে থাম্পুই বি তুমুং আবো বাই ওয়ার জাগাহিনকে যিনি অ বেমার রঙহিনে সাজাগৈ দো ডব্লু এইচ ও নি বখাক দেখলাই তে কাইসা হিংকে চিনি ত্রিপুরাও নুকজাগো তামহিগে চিনি অবতো এশিয়ানি বিশিং গলাম আবনো কারিবা আমেরিকা অব অ থাম্পুই ওয়ার জাগে অ ডেঙ্গু বেমার রং মানে অ এলিস থাম্পুই অব যেন নুকজাগো ডেঙ্গু ভাইরাস কাইব্রী দো ডিএন ভি ওয়ান ডিএন ভি টু ডিএন ভি থ্রি ডিএন ভি ফোর তুমুং খরকসা বরকন ও এডিস থাম্পুই ওয়ারকা হিংকে হিংকে বিনিত বিনি থৈ বিশিঙ্গ ও বিনি যে ভাইরাস দমানে আবহাবৈ বন বেমার সোনামৈ এরিও তে তুমুন জায়গায় ডেঙ্গু বেমার বুতি খেলায় খরকসা বাহাই খেলায় পিরজাক আবহিঙ্গে খরকসা বরকন তুমুং ও এলিস থাম্পুই ওয়ারকা হিংকে বিনি সাগো বিনি থৈও ও ভাইরাস হাবই থাঙো ও বরকনি থাম্পুই ওয়ারজাক ও ডেঙ্গু বেমার গনাং বরকনি সাগো তে কাইসা থাম্পুই ওয়ারই তুমুং আবো তে কাইসা বরকন ওয়ারকা হিংকে ফিয়াবা বেমার তেওয়াইসা অবহাইকাইন বিরজাগৈ থাঙো হিনে সাজাগৈ দো যে বড় রক সু

সেইকেইটা বকচুন ককথুম খান আনি ফাইসিং থাংলাই আনে তিন নি ককথুম পুলেও না আনি ইয়াফ তঙ্গ সদর মহপুর মহকুমানী বিশিং কলাইজাক ভারত বাংলাদেশ আরিনি বারা মিটার এবার 500 মিটার আমচাইও লুকরকনি থাংলাই সুথানি ও কিসা মানা বক্সিন মুং বক্সিন জাখা অর সাকলাই জাখা হরনি দামচার এবার 8টা নিসিমি তাইনি ফুংনি দাম্বা জরা এবার 5টা জরা ফুংনি ও জরা খাজাক তন ও জরানি বিশিঙ্গ কেব ও সাকলাই জাক আমচাইও থাংলাইসু ক্লাইমানগ্লাক হাস্তে পুলিশ বাহিনী তাই সদর মহকুমা মোহনপুর নি গসিমং মানজাক আমাহাই নাংকুক জাক সামুং বাই গদাল জাক বরগরক তাই নাংকুক মানে সাকামনি বাকি নখানা নাং দ আমাহাই বড়রক সিমিন ও রায়দানী ফাতারও দানি সাকলাই জাকা তুমুং কেব রায়দা সবাই দখানকে বরকনি সাকাও গ্রাক মাজরা রাজাংনাই হে ব সাকলাই জাকা তাই আবহাই নাই কেসা অবকে করবুক মহকুমানি ভারত বাংলাদেশ আরি অববহাইন অরকে 300 মিটার আমচাইও সানজা দাম ডক এবার 6টা নিসিমি তাইনি ফুংনি দাম ডক জরা এবার 6টা জরা থাংলাই সুথানিও মানা

boksin mong boksin jaka. Oro bohaino, sakla jaka korok. Beri, nim kebang. Borok rok, eba charjon ni kebang borok rok. Waishabai buthupke tongi manglak tai, ek logi himi manglak ninye sakla jaka tai tomung no logiwo latharok. Eba chin kubuk mane amaherok tongkanke borok. নিশাকা ক্রাক মাজরার জাকনেহনি বসাকলাই জাকা হাস্তে পুলিশ বাহিনী সিআরপিএফ বিএসএফ তাই শাখামে নুখুনি বড়ক সিমিন অরাইদানি ফাদার তঙ্গানহনি বসাকলাই জাকা অরাইদা ও জুলাই তালনি ছাল চিথাম জরা তঙ্গানহনি শাকলাই জাকা তাই অবহাইন হাইন হাই অবকে খোয়াই মহকুমানি ভারত বাংলাদেশ আরে অবহাইন লোকরকনি বিশিঙ্গ তঙ্কচাং বায়াবচারিনো মথাঙি তন্না বাকি অর বহাইন আরিনি 500 মিটার এবার 500 মিটার নি বিশিঙ্গ হরনি দাম 4 এবার 8টা নি সিমি তাই নি ফুংনি দাম বা জরা লোকরকনি থাংলাই সুথানি মানা বক্সিন মুং বক্সিন জাখা অর বহাইন থাচিং নি হাইন লগি লাথা কবুক মানে তাই পেরনাই মানে আমাহেরক তুই নেই ও খাজাক জরানি বিশুঙ্গ ও যে ছাকলাই যাক আমচাইও থাংলাই সুখলাই মানগ্লাক হাস্তে পুলিশ বাহিনী তাই খোয়াই জেলানি পুলিশ সুপারনি গসিমুং নাহার যাক আমায় নাঙ্গক যাক বরক তাই শাখামে নুখুংনি বড় রক সিমিন নাঙ্কুকি তঙ্গে বরক নখরি মানহনি শাকলাই যাক্ষা ও দাগিমুং ও জুলাই তালনি শালচি স্নি শালমারি জরা তঙ্গানহনি সাকলাই জাক্ষা ওকে অবনকারী ও বস্কাং আগস্ট তালনি শাল নৈচি সা নিশিমি শাল নৈচি থাম শালমারি ও শালথাম সালমুই লুক লুকু আদালত সংসার জাকনাই খুয়াই ও সাকলাই জাক শালনি বিশুঙ্গ জে জে বড় রক বরকনি মামলা রকনো পায়রনাইন বাকি তিসিনা মসুং তংখে বরক তিসাই মানো তাই মামলানো আশালনো পায়রি উই মানো হনে নেই কখন কাশেব সাকলাই যাক্ষা আও হাইকে আসুক জরাতে সিং কক থুম খানা লাইকে হাইকে সেবক বরক তেলাং মানে কক কাইসা খানা লাইয়ানে ত্রিপুরা হাইকোর্ট নি বিশিংতেই কিসিসা বোকচা আচুকথাই সুপুং জাকনাই অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট আচুকথাইনি বাকি বেবাগেই বোকচা আচুকথাই দঙ্গ 14টা আরুণ বিশিঙ্গ ইউ আরং বাকি 6টা এসটি রং বাকি 2টা তাই এসসি রং বাকি 6টা গাই আপনি বাকি রেংমারি নাংনাই গসিজাক ইউনিভার্সিটি ও গ্রাজুয়েট খ্লাইজাক তাই লগি কম্পিউটার সরংজাক না নাংনাই তাই উমরং না নাংনাই 40 ইয়ার্স নি বিশিঙ্গ তাই খাতিজাক বসংনি বাকি তাই বেশি বা কাবাং ফান যোগানে অনলাইন বিশিংতেই নর কয়লাই রানা নাংনাই কয়লাই নি পাইথাক শালমারি ইংখা বস্কাং আগস্তালনি শাল চি শালমারি নি বিশিঙ্গ গে আসুক জরা খানা লাগে সং ছেবুগ বরক তেলাংমানি কক ও যারা ও তাবুক সং নবরতীবারনি সিকাংবাড়িয়া ককটমা কিসা খানাই নালায়ানে তিনি নখা চুমুই কবলজাক কবলজাক তঙানো তাই গরং গরং থায়ো ফেরাঙ্কি ওয়াতেই ওয়াই মানানো হানিব সাকলাই জাক্ষা তাই তুংমারি সাকানি ফাজিং তঙানো 31 ডিগ্রি সেলসিয়াস তাই খামারি ফাজিং 26 ডিগ্রি সেলসিয়াস তাই নবরতী হকুনিমারি সাকাবো 96% তাই খামাবো 86% গবাং নিসলে গবাং ওয়াতেই বাই মানো আই যত ডিস্ট্রিক্ট নো হনি নে হজাক তং না বাকি লোকরক নো সাকলাই জাখা হাইকে তাবো হাইনে খরাঙ্গ খানা লায়ানে রচাব মুং লতা দেববর্মানি খরাঙ্গ

আশিক জোড়া হাইনি খরাং খানা লাইকা লতা দেব বর্মা বেড়ে চাপ জাগ্র চাপ মো আকাশবাণী আগরতলা ওনি লগিন পাইখা তিনি ফুংনি ককবরক পান্ডা হায়ুনি খরাং তিনি তংমানি আংনরমনি লগি তনুজা তাই আনলগি তংমানি মামন হ্যাঁকে যতন তেসা ফুং কাহাম তাই যতনি শালন তিনি কাহাম থাংতং খুলম বাইকা

আকাশবাণী আগরতলা, রবিকিরণ অনুষ্ঠানে এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত। অনুষ্ঠানের শিল্পী চিন্ময় চট্টোপাধ্যায়।

0: আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের নিউজিল্যান্ড সফর শেষে দেশে ফিরছেন। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে প্রতিরক্ষা, পর্যটন সহ বিভিন্ন ক্ষেত্রে 5টি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত। ভিয়েতনামে স্পিডবোট দুর্ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন সেদেশের প্রধানমন্ত্রী। এই ঘটনায় 15 জন ভারতীয় প্রাণ হারিয়েছেন। ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালী ফের বন্ধ রাখার কথা ঘোষণা করেছে ইরান। বিশ্বকাপ ফুটবলে আজ নরওয়েকে 2-1 গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে এখন আর্জেন্টিনার মুখোমুখি হয়েছে সুইজারল্যান্ড। উইম্বলডন টেনিসে মহিলাদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়েছেন চেক প্রজাতন্ত্রের লিন্ডা নস্কোভা। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের নিউজিল্যান্ড সফর শেষে দেশে ফিরছেন। দীর্ঘ 4 দশকেরও বেশি সময়ের মধ্যে কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম নিউজিল্যান্ড সফর। এর ফলে এই দুদেশের পারস্পরিক সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছবে বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী মোদী নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। উভয় নেতা প্রতিরক্ষা, পর্যটন, ক্রীড়া, দুর্যোগ ব্যবস্থাপনা এবং দুগ্ধ ও পশুপালন সহ বিভিন্ন ক্ষেত্রে 5টি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করেন। অকল্যান্ডের পার্ক অ্যারিনায় আয়োজিত এক সমাবেশে 10,000েরও বেশি প্রবাসী ভারতীয়ের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী মোদী বলেন, ভারত ও নিউজিল্যান্ডের ভবিষ্যৎ একে অপরের সঙ্গে জড়িত এবং দুদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি ভারতকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার যাত্রাকে আরও ত্বরান্বিত করবে।
1: ভারত আর নিউজিল্যান্ড কে রিশতে মে ইয়াদে ভি হ্যায়, দোস্তি ভি হ্যায়, ভ্যালুজ ভি হ্যায় আর এক কমিটমেন্ট ভি হ্যায়। ভারত নিউজিল্যান্ড কি ইহি ওয়াকা এক নই যাত্রা পর নিকলনে কে লিয়ে তৈয়ার হ্যায়। হমারে সামনে অবসরো সে ভরা খুলা সমুদ্র হওয়ায়ে হমারে সাথ হমন্দর কি বিশাল লহরে হমারে সাথ হচ্ছা শক্তি কা নীলা আসমান হমারে সাথ পানে কো কাফি কুছ হর মে জানতা হুম হম সফল হোগে।
0: অনুষ্ঠানে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী লাক্সেন ভারতকে এক বিশ্বস্ত বন্ধু হিসেবে অভিহিত করেন। নিউজিল্যান্ডের অগ্রগতিতে ভারতীয়

সম্প্রদায়ের অবদানের প্রশংসা করেন তিনি। এক দেশ এক নির্বাচন ব্যবস্থা চালু হলে প্রশাসনিক ব্যবস্থা আরও শক্তিশালী হবে, নির্বাচনী ব্যয় কমবে এবং দেশের অর্থনীতি উল্লেখযোগ্যভাবে লাভবান হবে বলে এ সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান সাংসদ পিপি চৌধুরী দাবি করেছেন। গোয়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, বিভিন্ন রাজ্যের সরকার, রাজনৈতিক দল, সাংবিধানিক বিশেষজ্ঞ, নাগরিক সমাজ এবং অন্যান্য অংশীদারদের মতামত সংগ্রহ করতে 41 সদস্যের এই কমিটি দেশজুড়ে সফর করছে। ইতোমধ্যেই 9টি রাজ্য সফর করেছে কমিটি। তিনি বলেন, এক দেশ এক নির্বাচনের অর্থ সারা দেশে একদিনে ভোট গ্রহণ নয়, লোকসভা ও

0: পরে। জেপিসি চেয়ারম্যান আরও জানান, দেশজুড়ে প্রাপ্ত পরামর্শ ও মতামত বিবেচনা করেই চূড়ান্ত রিপোর্ট তৈরি করবে কমিটি। অভিন্ন দেওয়ানিবিধি ইউসিসির খসড়া বিল পর্যালোচনার জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে পশ্চিমবঙ্গ সরকার। 9 সদস্যের এই বিশেষজ্ঞ কমিটির চেয়ারপারসন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিয়ে, বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার এবং উইল সংক্রান্ত বিষয়ে প্রস্তাবিত খসড়া বিলটি বিস্তারিতভাবে পরীক্ষা ও পর্যালোচনা করবে এই কমিটি। ভিয়েতনামের প্রধানমন্ত্রী লে মিন হুন ফু কুয়ক দ্বীপের কাছে স্পিডবোট দুর্ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন। এই দুর্ঘটনায় 15 জন ভারতীয় পর্যটক প্রাণ হারান। মুম্বাইতে ভিয়েতনামের কনসুলেট জেনারেলের এক বিবৃতিতে জানানো হয়েছে যে প্রধানমন্ত্রী হুন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ত্রুটি বিচ্যুতি চিহ্নিত করতে, দুর্ঘটনার কারণ নির্ণয় করতে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। এছাড়া দুর্ঘটনার জন্য দায়ী কোনো নিয়ম লঙ্ঘনের ঘটনা প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জন্যও নির্দেশ দেন তিনি। উল্লেখ্য, গতকাল এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। 4 জন ক্রু সদস্য সহ 36 জন আরোহী নিয়ে স্পিডবোটটি রুথ এনগোয়াই দ্বীপপুঞ্জের কাছে হঠাৎ একটি ঢেউয়ের ধাক্কায় উল্টে যায়। স্থানীয় কর্তৃপক্ষ 21 জনকে উদ্ধার করতে সক্ষম হলেও 2 মহিলা সহ 15 জন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর ভিয়েতনামে নৌকাডুবির ফলে ভারতীয় যাত্রীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ আহমেদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনের 450 কোটি টাকার একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। গান্ধীনগর লোকসভা কেন্দ্রের জন্য একটি গণবৃক্ষরোপণ কর্মসূচিরও সূচনা করবেন তিনি। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ নতুন দিল্লির পুসা ক্যাম্পাসে আয়োজিত পরিবেশ সংরক্ষণ সংকল্প কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। এই উপলক্ষে তিনি সারা দেশ থেকে আগত প্রায় 17,000 বৃক্ষমিত্রর সঙ্গে মত বিনিময় করবেন। দেশের প্রায় প্রতিটি রাজ্য থেকে আগত বৃক্ষমিত্ররা এই কর্মসূচিতে অংশ নেবেন। তাঁরা বৃক্ষরোপণ, জল সংরক্ষণ এবং পরিবেশ পুনরুদ্ধারের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। কর্মসূচির অংশ হিসেবে কৃষিমন্ত্রী পুসা ক্যাম্পাসে অংশগ্রহণকারী বৃক্ষমিত্রদের সঙ্গে নিয়ে বৃক্ষরোপণ অভিযানে অংশ নেবেন এবং একটি সবুজ ভারত গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত অঙ্গীকার পুনর্ব্যক্ত করবেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তেলেঙ্গানার সাঙ্গারেড্ডি জেলার উপকণ্ঠে নন্দীগামা এলাকায় মেধা রেলওয়ে কোচের যন্ত্রাংশ তৈরির কারখানা সরেজমিনে পরিদর্শন করেন। 375 একর জুড়ে বিস্তৃত এই বিশাল শিল্প ইউনিটটি রেলওয়ের আধুনিকীকরণে উল্লেখযোগ্য অগ্রগতির নিদর্শন। মন্ত্রী মেক ইন ইন্ডিয়া উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বেসরকারি উদ্যোগকে উৎসাহিত করার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের প্রতিশ্রুতির উপর জোর দেন।
1: 3 high-speed bullet train corridors to Hyderabad to Telangana, which will totally change the landscape. If you see, from Pune to Hyderabad, from Hyderabad to Chennai, from Hyderabad to Bangalore, this will become a major game changer for entire region, and Hyderabad will become the high-speed hub. This will totally change the landscape. It will bring huge amount of development. The economies of this entire region will become fully integrated.
0: ভারতের খাদ্য নিরাপত্তা ও গুণমান নিয়ন্ত্রক কর্তৃপক্ষ FSSAI গ্রাহকদের কাছ থেকে আসা অভিযোগের ভিত্তিতে সুইগি ইনস্টামার্টকে 9টি নোটিশ পাঠিয়েছে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে FSSAI জানিয়েছে যে মেয়াদ উত্তীর্ণ, পচে যাওয়া, দূষিত এবং অসুরক্ষিত খাদ্য সামগ্রী সুইগি ইনস্টামার্টের মাধ্যমে গ্রাহকদের বিক্রি করা হয়েছে বলে অভিযোগ এসেছে। এরই ভিত্তিতে সংস্থাটির কাছ থেকে বিস্তারিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। উপযুক্ত জবাব দিতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে FSSAI। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীতে সাইপ্রাসের একটি জাহাজে ইরান হামলা চালিয়েছে বলে অভিযোগ। তারপরেই মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই পাল্টা হামলা শুরু করেছে সে দেশের সেনাবাহিনী। কেশামদ্বীপ, বন্দর আব্বাস, সিরিক এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। ইরানের হামলায় সাইপ্রাসের পতাকাবাহী জাহাজটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং একজন নাবিক নিখোঁজ রয়েছেন বলে মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করেছে। অন্যদিকে হরমুজ প্রণালী ফের বন্ধ রাখার কথা ঘোষণা করেছে ইরান। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সমুদ্রপথ বন্ধ থাকবে বলে জানিয়েছে তেহরান। ইরানের IRGC নৌবাহিনী জানিয়েছে, সম্প্রতি একটি জাহাজ অননুমোদিত পথ ব্যবহারের চেষ্টা করেছে, এর জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বন্ধ না হলে হরমুজ দিয়ে কোনো জাহাজকে চলাচল করতে দেওয়া হবে না বলেও জানিয়েছে ইরান। পুরুষদের ক্রিকেটে সাদামটানে গতকাল 5ম ও শেষ T20 ম্যাচে ইংল্যান্ড ভারতকে 56 রানে পরাজিত করে 5 ম্যাচের সিরিজ 4-0 ব্যবধানে জিতে নিয়েছে।

বিশ্বকাপ ফুটবলে আজ কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে আর্জেন্টিনা সুইজারল্যান্ডের বিরুদ্ধে খেলছে। কানসাস সিটি স্টেডিয়ামে খেলা শুরু হয়েছে ভারতীয় সময় সকাল 6:30। শেষ পাওয়া খবরে আর্জেন্টিনা 1-0 গোলে এগিয়ে রয়েছে। এদিকে তৃতীয় কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড নরওয়েকে 2-1 গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। নরওয়ের হয়ে আন্দ্রেয়াস সেলদরুপ 36 মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন। প্রথমার্ধের সংযুক্ত সময় তা শোধ করেন ইংল্যান্ডের জুড বেলিংহাম। নির্ধারিত সময়ে খেলা অমীমাংসিত থাকায় অতিরিক্ত সময়ে খেলা গেলে 93 মিনিটে ইংল্যান্ডের হয়ে বেলিংহাম আরও একটি গোল করলে ইংল্যান্ড জিতে যায়। ইতোমধ্যে ফ্রান্স ও স্পেন সেমিফাইনালে উঠেছে। লন্ডনের সেন্টার কোর্টে গতকাল উইম্বলডন টেনিসে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে স্বদেশী ক্যারোলিনা মুচোভাকে 6-2, 5-7, 6-3 সেটে পরাজিত করে চেক প্রজাতন্ত্রের 21 বছর বয়সী লিন্ডা নস্কোভা তার প্রথম গ্র্যান্ডস্ল্যাম শিরোপা জয় করেছেন। 2023 সালে মার্কেটা ভান্দ্রোসোভা এবং 2024 সালে বার্বোরা ক্রেজিকোভার পর গত 4 বছরের মধ্যে ঘাসের কোর্টে এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে জয়ী তৃতীয় চেক মহিলা হলেন নস্কোভা। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের নিউজিল্যান্ড সফর শেষে দেশে ফিরছেন। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে প্রতিরক্ষা, পর্যটন সহ বিভিন্ন ক্ষেত্রে 5টি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হয়েছে। বিশ্বকাপ ফুটবলে আজ নরওয়েকে 2-1 গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে এখন আর্জেন্টিনার মুখোমুখি হয়েছে সুইজারল্যান্ড। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরে শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি মনীষা কর্মকার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বর্ষায় জলবদ্ধতা ও বন্যাপ্রবণ এলাকা চিহ্নিত করে উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন। গতকাল আগরতলায় বর্ষাকালীন দুর্যোগ মোকাবেলা নিয়ে এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকে তিনি এই নির্দেশ দেন। তিনি বলেন, 2024 সালে রাজ্যে ভয়াবহ বন্যা মোকাবেলার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবারের বর্ষায় প্রতিটি দপ্তর, জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট সংস্থাকে সর্বাত্মক প্রস্তুতি নিশ্চিত করতে হবে। সাধারণ মানুষকে সম্ভাব্য দুর্যোগ সম্পর্কে আগাম সতর্ক করতে তিনি জেলা প্রশাসনকে নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী বলেন, উদ্ধার কার্যে ব্যবহৃত সরঞ্জাম ও প্রতিটি আশ্রয়কেন্দ্র সর্বদা প্রস্তুত ও ব্যবহারের উপযোগী রাখতে হবে। প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য সামগ্রী, জ্বালানি, জরুরি সরঞ্জাম মজুত রাখতে তিনি নির্দেশ দিয়েছেন। বৈঠকে পুর নিগমের মেয়র দীপক মজুমদার আগরতলা শহরের জলবদ্ধতা নিরসনে বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, ত্রিপুরা রাজ্য পর্যটক এবং বিনিয়োগকারীদের প্রথম পছন্দ হয়ে উঠেছে। গতকাল আগরতলার শিববাড়ি পুকুরের সৌন্দর্যায়নে একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী একথা বলেন। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী আবাস যোজনায় শহর এলাকায় আরও 4,300টি আবাসের জন্য কেন্দ্রীয় সরকারে 107,50,00,000 টাকা বরাদ্দ করেছে। এর পাশাপাশি সদ্য সমাপ্ত ত্রিপুরা বিজনেস কনক্লেভে 1,21,000,00,000 টাকার লগ্নির জন্য মৌ স্বাক্ষরিত হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও জানান, 2019 সাল থেকে আগরতলা শহরে প্রায় 24টি পুকুর, জলাশয় ও লেকের সামগ্রিক উন্নয়ন ও সৌন্দর্যায়নে 137,10,00,000 টাকা ব্যয় করা হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রী আবাস যোজনা, আরবান, আগরতলা স্মার্ট সিটি মিশন, টুডার বিভিন্ন আবাসন প্রকল্প, আধুনিক জল সরবরাহ ব্যবস্থা, নগর পরিকাঠামো উন্নয়ন এবং বিভিন্ন নাগরিকমুখী প্রকল্পের সফল বাস্তবায়নের মাধ্যমে আগরতলা শহর নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করেছে। ভবিষ্যতে আরও পুকুর ও জলাশয়ের উন্নয়ন এবং সৌন্দর্যায়নের কাজ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত নিউজিল্যান্ড সম্পর্ক এক উজ্জ্বল ভবিষ্যতের অঙ্গীকারের ওপর নির্মিত। গতকাল অকল্যান্ডে একটি সামাজিক অনুষ্ঠানে তিনি একথা বলেন। শ্রী মোদী বলেন, বিশ্বমঞ্চেও ভারত ও নিউজিল্যান্ড একে অপরের বিশ্বস্ত সহযোগী ও মিত্র রাষ্ট্র। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী আরও বলেন, আজকের সাংস্কৃতিক বিষয়ে সমঝোতা চুক্তিটি উভয় দেশ

দেশের শিল্প সংস্কৃতি ঐতিহ্য এবং সৃজনশীল শিল্পের আদান প্রদানকে আরও ত্বরান্বিত করবে। তিনি নিউজিল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলোকে ভারতে তাদের ক্যাম্পাস খোলার আহ্বান জানান। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন ভারতের ক্রমবর্ধমান বৈশ্বিক মর্যাদা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্ব এবং নিউজিল্যান্ডের উন্নয়নে ভারতীয়দের অসামান্য অবদানের প্রশংসা করেন। তিনি ভারতকে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বর্ণনা করেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী নিউজিল্যান্ড সফর শেষে দেশে ফিরছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশিত পথে হায়দ্রাবাদ ভারতের এআই, সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স বৃদ্ধিতে মুখ্য ভূমিকা রাখছে বলেছেন কেন্দ্রীয় বৈদ্যুতিন ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। গতকাল হায়দ্রাবাদে শিল্প নেতৃস্থানীয়দের নিয়ে HYSEA আয়োজিত এক সভায় কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ভারতীয় আইটি সেক্টরকে সফটওয়্যার সার্ভিসেস মডেল থেকে এআই কে সার্ভিস মডেলে রূপান্তরিত করার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি জোর দিয়ে বলেছেন যে ভারতের পরবর্তী অগ্রগতির পর্যায়টি কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর, ইলেকট্রনিক্স উৎপাদন এবং উন্নত অবকাঠামোর দ্বারা পরিচালিত হবে, যা সবই হবে বিকশিত ভারত 2047 ভিশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ইন্ডিয়ার ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া FSSAI গ্রাহকদের কাছ থেকে একাধিক অভিযোগ পাওয়ার পর সুইগি ইনস্টামেটের বিরুদ্ধে 9টি নোটিশ জারি করেছে। এই অভিযোগগুলো 2006 ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অ্যাক্টের পরিপন্থী। একটি সোশ্যাল মিডিয়ার পোস্টে FSSAI বলেছে যে ফুড সুইগি বিজনেস অপারেটরকে বিস্তারিত ব্যাখ্যা সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, তা না হলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। গ্রাহকদের অভিযোগে বলা হয়েছে সুইগি ইনস্টামেটের মাধ্যমে মেয়াদ উত্তীর্ণ, নষ্ট, পচা, দূষিত এবং অন্যান্য নিরাপদ না হওয়া খাবারের পণ্য সরবরাহ করা হয়েছে। সাম্প্রতিক বন্যায় ঊনকোটি জেলার কৈলাস শহর ও কুমারঘাট মহকুমার কৃষিক্ষেত্রে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঊনকোটি জেলার উদ্যান চর্চা বিভাগের উপ অধিকর্তা পরাগ রায়চৌধুরী জানিয়েছেন, বন্যায় 433 হেক্টর জমির শাকসবজি নষ্ট হয়েছে। ফিফা বিশ্বকাপ ফুটবলের আজকের গুরুত্বপূর্ণ কোয়ার্টার ফাইনাল ম্যাচে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের মধ্যে খেলা চলছে। বিরতির সময় পর্যন্ত আর্জেন্টিনা 1-0 গোলে এগিয়ে আছে। অন্যদিকে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড 2-1 গোলে নরওয়েকে পরাজিত করে সেমিফাইনালে পৌঁছেছে। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ সাধারণত মেঘলা থাকবে, তবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে। আগরতলায় গতকাল সকাল থেকে আজ ভোর পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ছিল 12 মিলিমিটার। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস, দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রির কাছাকাছি। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55।

আকাশবাণী আগরতলা, কক্তমা পরিও নির্মলেন্দু আচার্য। মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী সাকা ভারত নিউজিল্যান্ড হালক কাইসা থিনাং কচুং নি ফাইসিং সুমাই তাঙ্গি সুনাম যাক মিয়া অকল্যান্ড হদানি মেইল কাইসাও ব ম কক সাকা রিচামং মুসামংনি বিসিংতৈ মন্ত্রীবক্রক ন লামসক যাক্ষা মুচাং মোদী সাকা হায়ুং বিরেমনি দাং সাবব ভারত তাই নিউজিল্যান্ড হা কতর কাইসা তে কাইসা হা কতরনি চুবানাই তাই কিচিং ভারত প্রশান্ত তুই জেলাং কতর আমচাইও তং কচাং থিতি তাই নাইমুথাংনি বাকই ভারত তাই নিউজিল্যান্ডনি বিসিং চুবলাইমা বেলাই নাংকুকমানি মন্ত্রীবক্রক তাইব সাকা তাবুকনি হুকুমু নতুই কক খালাইমং হা কতর কাইনুইনি সুনামখর হুকুমু সিরি সিটি তাই সুনামমংনি দিখল চুবাচুরনি ইয়াফারলাইমং তাইব কাহামুঙ্গান মন্ত্রীবক্রক নিউজিল্যান্ডনি ইউনিভার্সিটি রগ্ন ভারত বরনি ক্যাম্পাস খুলকনানি কবক্ষা নিউজিল্যান্ডনি মন্ত্রীবক্রক ক্রিস্টোফার লাকসন ভারতনি হায়ুং বেরম মারমার বরম কাহাম বাংরি রুগমা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদীনি তুইফাং তাই নিউজিল্যান্ডনি হামক্রাইয় ভারতনি বরক রগ্নি তাংথাই কাহামন বলাইখা ব ভারতন কাইসা নাংসুকমানি চুবালাইনাই হিনই সাকা তাই বাবাইনুইনি হালকন তাইব কুসুগো তিসানানি সুমাই তাংমানি কক খরচাখা মন্ত্রীবক্রক প্রফেসর ডাক্তার মানিক সাহা

0: মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা ওয়া তুই নি তুই গুচাই তংমা তাই তুই লমসামা আমচাই ন সাইয়ই হামখ্রাই গুনাং তাংবুতাং সামনানি দাগিখা মিয়া আগরতলা ওয়া তুই মল তুই লমসামা জংজাল ন ইয়াকাগ্রুনানি নতুই কুজুক বিরমনি ককলাম পানা ও ব অমতুই দাগিখা মন্ত্রীয়করা শাখা নুই সাই নুই চি ব্রী বিশি ও হাস্তে ও কিরিমা চিনসা তুই তরমান মোকাবিলা খাইমা তংরুংমান রুগুই তাকলাইনি ওয়াতুই মল যত নাইকং হাঙ্গর নাইকল সং তাই গরংজাক মথারগ্ন যত নমুনানি ফাইসিংতে তিয়ার তংনানি স্রাই স্রাই খাইনা নাংনাই তংকসং লুকরগ্ন তুই তরমানি সকাং হজা খাইনানি বাকই হাঙ্গর নাইকল সং দাগি জাখা মন্ত্রীয়করা শাখা তুই তরমানি জরা ও চুবালাইনানি বাকই নাংমানি মানে খুনই তাই তংথাই না ফাইনা জাগারগ্ন তিয়ার মানারগনাই ব যত হাঙ্গর নাংমানি চাথাই থক তাই কুবুনি মানুরগ রুঙ্গুই তনিনানি বাকি দাগিখা পান্ডা ও আউলি নাইক্রাইনি মেয়র দীপক মজুমদার আগরতলা আউলিও তুই লমসমা জংজালন একাগ্রথানি জুদা জুদা ইয়াপ্রী রগ্ন তুই ককলাম সালাইকা মন্ত্রীবক্রক জনমন তাংবুতাঙ্গ হাস্ত ও আচুকথাই নৈরা গনাং খুংবাচি মাল্টিপারপাস ট্রেনিং হল সাম জাগান হল খুংসা খুংসানি বাকি রং বায়ানো খক দক চিরাসাই তাংচুরু মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া মিয়া করবুকনি গুণধর পারাও মাল্টিপারপাস সেন্টারনি কতাল তাংজাক পাকা নগনি দগা ফিওগ্রিমা মেইল মকক সাকা মেইল এমএলএ সঞ্জয় মানিক ত্রিপুরা তাই প্রমোদ রিয়াংসং তংবাইখা যতনি বাকই সৈ বিচার ও ওয়ানসুক মুনতিয়ে মিয়া কৈলা শহর বাড়িব কাইসা ইয়াকবারা লুক উদরবা সংসা দেখা উনকুটি হাঙ্কুরনি কেরংনি সেবসাব মান্থরুমা তাংসং বাই যুগালে যাক ও ইয়াকবারা লুক উদরবা ও বেবাগৈ সা সাই ব্রীরা চুকু চিথাম দরবানি কক চরুনানি বাকি তিসা জাখা হাঙ্কুরনি কেরংনি সেবসাব মান্থরুনা তাংসংনি সচিব তাই দরবা ফাং অভিজিৎ অধিকারী সাকা লুকুরগনি থানি মাগনা তাই বরম গনাং সৈ বিচার তুনিরুনানি বাগৈন ও ইয়াকবারা লুকু দরবা সংসা জাখা ইন্ডিয়ানি ফুড সেফটি এন্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া FSSAI পাইনারগনি আরনি কক সিলসামমুং কুবাংমা মানমানি উল সুইগি ইনস্টামার্ট ন কেবেঙ্গুই কাইচুকু ককমুং কারিখা ও কক সিলসামমুং রগ সাজাখা সুইগিনি সামুংখুমুং নুই সাই দক বিসিনি ফুড এন্ড সেফটি এন্ড স্ট্যান্ডার্ডস কেরংন কেবেঙ্গো হদানি আওয়াইলাম কাইসাও পুষ্ট FSSAI শাখা ফুড বিজনেস অপারেটর রগ্ন কক সুক্রুবুই রিপোর্ট জমা রেনানি দাগি জাখা জমা রিয়াখে কেরংতুই নাংমানি ইয়াপ্রি রমজাগান সালকিসা সেকাং তুই তরমা বাই উনকুটি হাঙ্কুরনি কৈলাসর তাই কুমারঘাট মহকুমানি হুকবা খেতর মারখে দেরাখা উনকুটি হাঙ্কুরনি বাগ নাইখংনি দাগিফাং ইয়াকচু পরাগ রায় চৌধুরী সাকা তুই তরমা বাই ব্রীরা থামচি থাম হেক্টর খেতনি মুইকুতং থাইকুতং দেরাবাইখা অমবাই খরগ নুই সাই ব্রীরা নুইচি দগ খেতি খাইনাই রগনি মুইকুতং থাইকুতং দেরাখা বয়ারখকনি কক্তমা তিনি দিবর জরা বয়ারখকনি সকাংবারিয়া কক্তম সাজাখা নখা চুমুই কবলজাক টঙ্গান ফেরাঙ্কগৈ কিসামিসা ওয়াতুই ওয়াইফান মানো ফিয়া খুয়াই সিপাহী জলা গুমতি তাই সালগ্রা হাঙ্কুরনি গরংসা গরংস রূপ রূপকে ওয়াতুই ওয়াইফান মানো আগরতলাও মিয়া ফুংনিসিমি তিনি আইচুক জরা ওয়াতুই ওয়াখা চিনুই মিলিমিটার আগরতলাও তিনি আইচুক খামানি তুংমারি তংমানি নৈচিবা ডিগ্রি সেলসিয়াস সালনি সাকানি তুংমারি তঙ্গুই মানো থামচি সা ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি কক্তমা পুরিমুং তাবুক জরাতুই অরণ পাইখা উলনি কক্বরক কক্তমা আওয়াইঙ্গান তিনি সানজা দামসনি তামুই সতি ব্রিচি বাও
1: আকাশবাণী আগরতলা শুরু হচ্ছে অভিজ্ঞাপন।

নমস্কার, সুপ্রভাত শ্রোতা বন্ধুরা। বৃষ্টিস্নাত সকালের একরাশ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অভিজ্ঞাপনের এই পর্ব। আজ আন্তর্জাতিক আশা দিবস, এমন একটি দিন যা আমাদেরকে মনে করিয়ে দেয় জীবনে যতই ঝড় আসুক না কেন, আশার আলো কখনোই নিভে যায় না। কখনো হয়তো সব কিছু পরিকল্পনা মতো হয় না, কখনো স্বপ্ন ভেঙে যায়, কখনো পথটা কঠিন মনে হয়, কিন্তু ঠিক সেই সময়েই আশা আমাদের বলে, আরেকবার চেষ্টা করো, আগামীকাল হয়তো আরও সুন্দর হবে। আশা মানে শুধু বড় কোনো স্বপ্ন নয়, আশা মানে সকালে নতুন সূর্যোদয় দেখা, প্রিয় মানুষের একটি হাসি, নিজের ওপর বিশ্বাস রাখা, কিংবা কাউকে একটা ছোট্ট উৎসাহের কথা বলা। অনেক সময় একটি ইতিবাচক বাক্য কারো জীবনে নতুন শক্তি এনে দিতে পারে। তাই আজকের এই বিশেষ দিনে চলুন আমরা নিজের জন্য যেমন আশার প্রদীপ জ্বালাই, তেমনি অন্য কারো জীবনেও আশার আলো ছড়িয়ে দিই। হয়তো আপনার একটি ফোন কল, একটি বার্তা, অথবা একটি আন্তরিক তুমি পারবে কারো জন্য হয়ে উঠতে পারে নতুন করে বাঁচার অনুপ্রেরণা। তাই আজকের দিনটির বার্তা একটাই, আশা হারাবেন না, কারণ অন্ধকার যত গভীরই হোক ভোর ঠিকই আসে।

শ্রোতাবন্ধু, আজকের দিনটি আর কেন কেন বিশেষ, চলুন এক নজরে জেনে নিই। 1920 সালের 12 জুলাই আজকের দিনে কাজী নজরুল ইসলাম ও মুজাফর আহমেদের যুগ্ম সম্পাদনায় নবযুগ পত্রিকা প্রকাশিত হয়েছিল। 1998 সালের আজকের দিনে ফ্রান্সের প্যারিসে ফুটবল বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হয়, আর সেই খেলায় ফ্রান্স ব্রাজিলকে 3-0 গোলে পরাজিত করে প্রথমবারের মতো বিশ্বকাপ জয় করে। ম্যাচটি সারা বিশ্বে 1,700 কোটি লোক প্রত্যক্ষ করেছিল। আমেরিকান উদ্ভাবক ও ইস্টম্যান কোডাক কোম্পানির প্রতিষ্ঠাতা জর্জ ইস্টম্যানের জন্ম হয় 1854 সালের আজকেরই দিনে। বিসিজি টিকার উদ্ভাবক ফরাসি জীবাণুবিদ আলভেয়ার কালামেত জন্মগ্রহণ করেন 1863 সালের 12 জুলাই। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক বিমল রায়ের জন্ম হয় 1909 সালের আজকের দিনে। ভারতীয় টেস্ট ক্রিকেটার সঞ্জয় মাঞ্জারেকরের জন্ম হয় 1965 সালের আজকের দিনে। সবচেয়ে কম বয়সে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী পাকিস্তানি শিক্ষা অধিকার ও নারী শিক্ষা আন্দোলন কর্মী মালালা ইউসুফ জয়ের জন্ম হয় 1997 সালের আজকের দিনে। আর ভারতীয় চলচ্চিত্র পরিচালক প্রযোজক অভিনেতা রাজেন্দ্র কুমার প্রয়াত হয়েছিলেন 1999 সালের 12 জুলাই আজকের দিনে। তো এ ছিল আজকের দিনে ঘটে যাওয়া কিছু বিশেষ ঘটনা।

0: শ্রোতা বন্ধুরা, এবারে জানিয়ে দিচ্ছি আপনাদেরকে অভিজ্ঞাপন অনুষ্ঠানের জুলাই মাসের দ্বিতীয় পক্ষের বিষয়। জীবনের নানা মোড়ে নানা পরিস্থিতিতে একটি প্রশ্ন বারবার আমাদের সামনে এসে দাঁড়ায়। একটি কঠিন লড়াইয়ে জয়ী হওয়ার পরেও প্রশ্ন জাগে, এরপর কি? আবার ব্যর্থতা বা পরাজয়ের মুখোমুখি হয়েও মনে হয়, এরপর কি? পড়াশোনা শেষ করে কর্মজীবনে নতুন পদক্ষেপ নেওয়ার সময়, অবসর জীবনে কিংবা সমাজ ও দেশের পরিবর্তনের প্রেক্ষাপটেও এই প্রশ্ন আমাদের ভাবায়। থেমে যাওয়া নয়, বরং নতুন পথের সন্ধান, নতুন লক্ষ্য নির্ধারণ এবং নতুন স্বপ্ন দেখার প্রেরণাই যেন লুকিয়ে থাকে এই দুটি শব্দে। অত কিম, এই প্রশ্নবন্ধকে কাঁটা ছেঁড়া করতে অভিজ্ঞাপন অনুষ্ঠানের জুলাই মাসের দ্বিতীয় পক্ষের বিষয় অত কিম। আমাদের মেইল আইডি radioagartala@gmail.com, হাতে লেখা চিঠি সরাসরি পাঠান আমাদের দপ্তরে। অত কিম বিষয়ে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা, জীবন দর্শন, স্মৃতিচারণ, ভাবনা কিংবা সৃজনশীল লেখা আমাদের পাঠিয়ে দিন।
1: শ্রোতা বন্ধু, এবারে চলে যাচ্ছে লিখছি তোমায় পর্বে। আর এই পর্বে প্রথম চিঠিখানি পড়ব, লিখেছেন কমল কৃষ্ণ কর্মকার, মর্যমোহনী, আগরতলা থেকে। প্রিয় বন্ধু, অভিজ্ঞাপন প্রভাতী শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চিঠি। যুব দক্ষতা। যুব সমাজ একটি দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ। তাদের শক্তি, উদ্যম, সাহস, সৃজনশীলতা ও কর্মদক্ষতার ওপরই একটি জাতির উন্নতি নির্ভর করে। তবে কেবল শারীরিক শক্তি নয়, নৈতিকতা, জ্ঞান, আত্মবিশ্বাস, মানবিকতা ও দেশপ্রেমও একজন যুবকের প্রধান গুণ। স্বামী বিবেকানন্দ বিশ্বাস করতেন যে যুবকরাই জাতির ভবিষ্যৎ। তার মতে যুবকদের মধ্যে আত্মবিশ্বাস, অধ্যবসায়, শৃঙ্খলা, চরিত্র গঠন এবং কঠোর পরিশ্রমের মানসিকতা থাকতে হবে। তিনি শিক্ষাকে কেবল পুঁথিগত জ্ঞান নয়, মানুষের অন্তর্নিহিত শক্তির বিকাশ হিসেবে দেখতেন। তাঁর ভাবনায় দক্ষ যুবক সেই যে নিজের শক্তিকে চিনে সমাজ ও দেশের কল্যাণে কাজে লাগায়। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম যুব সমাজকে অন্যায়, শোষণ ও কুসংস্কারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শিক্ষা দিয়েছেন। তাঁর কবিতা ও গানে সাহস, সাম্য, মানবতা ও স্বাধীনতার চেতনা প্রকাশ পেয়েছে। নজরুলের মতে একজন দক্ষ যুবক কখনও অন্যায়ের কাছে মাথা নত করে না, সে সত্য, ন্যায় ও মানবতার পক্ষে দৃঢ়ভাবে অবস্থান নেয়। তাঁর ভাবনা যুবকদের কর্মমুখী, উদ্যমী ও সমাজ সচেতন হতে অনুপ্রাণিত করে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মুক্তচিন্তা, সৃজনশীলতা ও মানবিক শিক্ষার ওপর গুরুত্ব দিয়েছেন। তাঁর মতে শিক্ষা এমন হওয়া উচিত যা মানুষের মনকে মুক্ত করে এবং প্রকৃতি, সংস্কৃতি ও সমাজের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তোলে। তিনি বিশ্বাস করতেন দক্ষ যুবক হবে জ্ঞানী, সৃজনশীল, উদার এবং বিশ্ব মানবতার আদর্শে উদ্বুদ্ধ। তার শিক্ষা দর্শন যুবকদের আত্মপ্রকাশ, উদ্ভাবনী চিন্তা এবং নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে সহায়তা করে। বিশ্ববরেণ্য নেতাজি সুভাষচন্দ্র বসু যুবকদের মধ্যে দেশপ্রেম, শৃঙ্খলা, নেতৃত্ব এবং আত্মত্যাগের আদর্শ প্রতিষ্ঠা করেছিলেন। তাঁর মতে দক্ষ যুবক হবে সাহসী, সংগঠক, দায়িত্বশীল এবং দেশের উন্নয়নে নিবেদিত প্রাণ। বর্তমান প্রেক্ষাপটে যুব দক্ষতার গুরুত্ব অপরিসীম।

0: বর্তমান যুগে প্রযুক্তি, বিজ্ঞান ও বিশ্বায়নের সঙ্গে তাল মিলিয়ে চলতে যুবকদের তথ্য প্রযুক্তি, যোগাযোগ দক্ষতা, নেতৃত্ব, সমস্যা সমাধানের ক্ষমতা এবং নৈতিক মূল্যবোধ অর্জন করা জরুরি। পরিশেষে বলবো, একটি সমৃদ্ধ উন্নত দেশ গঠনের জন্য দক্ষ যুব সমাজের কোনো বিকল্প নেই। ধন্যবাদ ও অভিনন্দন সহ কমল কৃষ্ণ কর্মকার, মর্চমোহনী, আগরতলা।
1: শ্রোতা বন্ধুরা, এবারে আপনাদের যে চিঠিখানি পড়ে শোনাব, এই চিঠিটি লিখে পাঠিয়েছেন পশ্চিম বর্ধমান পশ্চিমবঙ্গের দুর্গাপুর থেকে গোপাল মজুমদার। চিঠিতে তিনি লিখছেন, প্রিয় বিজ্ঞাপন, একটি দেশের উন্নতি নির্ভর করে সেই দেশের কর্মক্ষম মানুষের কত ভাগ দেশের সম্পদ উৎপাদনের সাথে যুক্ত। আবার এই কর্মক্ষম মানুষদের মধ্যে যুব অংশের জনগণের সংখ্যা যত বেশি হবে, ততই সেই দেশের সম্পদ উৎপাদন সহ বিজ্ঞান প্রযুক্তি ক্ষেত্রে উন্নতি হবে। দেশের যুব সমাজকে দক্ষতাকে উৎপাদন কাজে ব্যবহার করা ও তাদের বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ করে তোলার দায়িত্ব দেশের সরকারের। পৃথিবীর মধ্যে উৎপাদনক্ষম যুব সংখ্যা সবচেয়ে বেশি বসবাস করে ভারতে। মোট কর্মক্ষম জনসংখ্যার 30-35%। অথচ ভারতবর্ষের সম্পদ উৎপাদনের ক্ষেত্রে পৃথিবীর বহু দেশের তুলনায় পেছনের সারিতে অবস্থান করছে। এর প্রধান কারণ হল দেশের সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনার অভাব। পৃথিবী অন্যান্য দেশসমূহ যেখানে সুনির্দিষ্ট পরিকল্পনা সহকারে বিজ্ঞান ও প্রযুক্তিতে যুব সমাজকে শিক্ষিত করে তুলে দেশের সম্পদ উৎপাদনের কাজে ব্যবহার করে উন্নতির কাজে যুক্ত করছে, সেখানে ভারতের অধিকাংশ যুবক লেখাপড়ার সুযোগ থেকে বঞ্চিত। আর যারা লেখাপড়া শেখে তাদের একটা বড় অংশ কাজ পাওয়া থেকে বঞ্চিত থাকে। স্বাধীনতার এতগুলি বছর পেরিয়ে গেলেও সরকার যুবকদের জন্য জাতীয় যুবনীতি তৈরি করেননি, অথবা করলেও তার সুনির্দিষ্ট প্রয়োগ কোথাও করা হয় না। ফলে যুব দক্ষতার একটা বড় অংশ আজ কাজ থেকে বঞ্চিত, সম্পদ উৎপাদন থেকে দূরে। সর্বশেষ রাষ্ট্রসংঘের সমীক্ষা অনুসারে ভারতের কর্মক্ষম যুবকদের মধ্যে প্রায় 30% বেকার। একটা বিরাট মানব সম্পদ নষ্ট হচ্ছে। একবিংশ শতকে দেশকে যদি বিজ্ঞান, কারিগরি, প্রযুক্তি, শিল্পে, কৃষি সহ সর্বক্ষেত্রে যদি উন্নতি করতেই হয়, তবে সবার আগে যুব সমাজকে উপযুক্ত যুব উপযোগী আধুনিক শিক্ষায় শিক্ষিত করে উৎপাদনের সাথে যুক্ত করতে হবে, তবেই দেশের উন্নতি সম্ভব। যুব দক্ষতার পরিপূর্ণ ব্যবহার ছাড়া আধুনিক যুগে উন্নতি ও অগ্রগতি সম্ভব নয়। বিবেকানন্দের কথায়, যুব সমাজ হল দেশের প্রাণশক্তি। তাদের শারীরিক, মানসিক, বৌদ্ধিকভাবে উন্নত করে তুলতে পারলে তবেই দেশের উন্নতি সম্ভব। শুভেচ্ছা ও ভালোবাসা সহ গোপাল মজুমদার, দুর্গাপুর, জেলা পশ্চিম বর্ধমান, পশ্চিমবঙ্গ।
0: এবারের চিঠিটি লিখেছেন দেবাশিস খাঁ, পশ্চিম মেদিনীপুর থেকে। তিনি লিখেছেন, প্রিয় সাথী, সরকারি হিসেব অনুযায়ী যুবশক্তির দক্ষতা বলতে 21-45 বছরের মধ্যে যুবক ও যুবতীদের বোঝানো হয়। কবি সুকান্ত ভট্টাচার্যের 18 বছর বয়স কবিতায় যুবশক্তির তারুণ্যের উদ্যমতা, দুঃসাহস ও সংগ্রাম আমরা দেখতে পাই। কীভাবে ওই বয়সে ভীরুতা ও কাপুরুষতা ভেঙে নতুন কিছু গড়ার পথে যুবকরা এগিয়ে যায়। সকল বাধা, বিপত্তি ও অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস ও আত্মত্যাগের প্রেরণা যোগায়। নেতাজির অমর বাণী, তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, এখানে কাদের রক্তের কথা বলা হয়েছে? এখানে যুবশক্তির রক্তের কথা বলা হয়েছে। ওই যুবকরা সমাজের মোড় যেদিকে খুশি ঘুরিয়ে দিতে পারে। ওই বয়সে তাদের শরীরের রক্তে জোয়ার থাকে, ভাঁটা কোনোদিনও থাকে না। তার মতে যুবশক্তি দেশের স্বাধীনতার স্তম্ভ এবং মেরুদণ্ড, ওরাই ভারতের স্বাধীনতা এনে দিতে পারে। তাই তিনি ভারতের যুবশক্তিকে স্বাধীনতার সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছিলেন। পৃথিবীতে যত কর্মকাণ্ড দেখি তার সিংহভাগটাই যুবশক্তির দক্ষতার ওপর নির্ভর করে চালিত হয়।

0: যুবশক্তি দক্ষতার বিকল্প হিসেবে যান্ত্রিক শক্তির বর্তমান উদ্ভব হয়েছে, কিন্তু সেই যন্ত্রকে চালানোর জন্য যুবশক্তির দক্ষতার প্রয়োজন। যে দেশ যত যুবশক্তিকে দক্ষতার সঙ্গে ব্যবহার করে সে দেশ তত উন্নত। খেলাধুলা, পড়াশোনা, বিজ্ঞান চর্চা, প্রাকৃতিক সম্পদ ব্যবহারই পৃথিবীর অন্যান্য দেশকে সে দেশ পিছনে ফেলে এগিয়ে যায়। বিনীত দেবাশিস খাঁ, আর গোড়া, ঘাটাল, পশ্চিম মেদিনীপুর।
1: লিখছি তোমায় পর্বে আজকের শেষ চিঠিখানি আপনাদের পড়ে শোনাব। আর এই চিঠিটি লিখে পাঠিয়েছেন পশ্চিম বর্ধমান থেকে গোপা সরকার। চিঠিতে তিনি লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, দেশের যুব সম্প্রদায় হলো দেশের প্রাণ। যুব শক্তির বৃদ্ধি মানেই একটি দেশ, একটি সমাজ ও একটি জাতির অগ্রগতি। তাই একটি সম্মিলিত ভবিষ্যতের উন্নতির জন্য প্রতিটা তরুণ তরুণীকে দক্ষ করে তোলা প্রয়োজন। যুব দক্ষতা বৃদ্ধির আলোকে প্রতিবছর 15ই জুলাই বিশ্ব যুব দক্ষতা দিবস পালিত হচ্ছে, যার উদ্দেশ্য হল প্রতিটি যুবক যুবতীকে শিক্ষিত করে তোলা। বর্তমানে একটি সমীক্ষায় দেখা গেছে যুবক যুবতীদের মধ্যে স্কুল ছুটের হার ক্রমশই বাড়ছে। এই প্রবণতা কেন এবং এর থেকে উত্তরণের উপায় উদ্ভাবন করা প্রয়োজন। সরকারিভাবে এই সমস্যা নিরসন করা অবশ্যই কর্তব্য। কর্মজগৎ দ্রুত পরিবর্তন হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, পরিবেশ বান্ধবের রূপান্তর এবং ক্রমবর্ধমান সামাজিক জটিলতা আমাদের শেখার, কাজ করার এবং সমাজে অংশগ্রহণ করার পদ্ধতিকে প্রতিনিয়ত বদলে দিচ্ছে। এই পরিবর্তনশীল প্রেক্ষাপটে উন্নতি করতে হলে যুব সমাজকে শিক্ষিত করে তুলতে হবে। শুধু কারিগরিক দক্ষতাই নয়, এর থেকেও আরও বেশি কিছু দক্ষতার প্রয়োজন। যুব সমাজকে এমন এক ভারসাম্যপূর্ণ দক্ষতায় উন্নীত করতে হবে যা সামাজিক আবেগ ও নাগরিক দক্ষতার সাথে মানবিক গুণাবলীকেও একত্রিত করে। এমন এক উদ্ভাবনী যুব দক্ষতা কর্মসূচির প্রয়োজন যা যুব সমাজকে সমাজ ও অর্থনীতিতে সফলভাবে অংশগ্রহণের জন্য প্রস্তুত করবে। সর্বোপরি বিশ্ব যুব দক্ষতা দিবসে একটাই শপথ হোক, স্কুল ছুট বন্ধ হোক, দক্ষ যুবক তৈরি হোক। একরা শুভকামনায় আমি গোপা সরকার, ঠিকানা প্রত্যুষা ভবন, DPL কলোনি, দুর্গাপুর, জেলা পশ্চিম বর্ধমান, পশ্চিমবঙ্গ।

0: শ্রোত বন্ধু, এবারে স্বাস্থ্য সম্পর্কিত কিছু কথা আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। বর্ষাকাল চলছে এই সময়, আর বর্ষার এই সময়ে অনেকেরই সর্দি কাশি বা বিভিন্ন জীবাণু সংক্রমণ কিন্তু হয়ে থাকে, আর এর থেকে সমস্যা হয়ে থাকে। এসব আমরা দেখি। এসব সমস্যা থেকে রেহাই পেতে খেতে পারেন লবঙ্গ বা লং। এর মধ্যে রয়েছে ইউজেনাল নামে একটি যৌগ, যার মধ্যে রয়েছে জীবাণুনাশক ও বেদনানাশক অনেক গুণ। এছাড়া লবঙ্গতে রয়েছে বিভিন্ন খনিজ ও ভিটামিন, এর অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ যে কোনো ধরনের জীবাণুকে ধ্বংস করতে পারে, সর্দি কাশির মতো রোগকে ধ্বংস করতে পারে। এবং সর্দি কাশির মহৌষধ হিসেবেও বহু বছর ধরে কিন্তু এর ব্যবহার আমরা দেখে আসছি।
1: শ্রোতা বন্ধুরা, এবারে জানিয়ে দিচ্ছি কিছু তথ্য। বন্যা, ভূমিধস সহ যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সিপাহীজলা জেলা প্রশাসন প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে। বন্যা ভূমিধসের মতো প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলায় কন্ট্রোল রুমও খোলা হয়েছে। সিপাহীজলা জেলার জেলা শাসকের অফিসের কন্ট্রোল রুমের ফোন নম্বর হল 03812867303 অথবা মোবাইল নম্বর 6730953909। এছাড়াও বিশালগড় মহকুমা শাসক কার্যালয়ের ফোন নম্বর হল 7005249124, সোনামুড়া

0: মহকুমা প্রশাসকের কার্যালয়ের ফোন নম্বর 7 6 3 0 0 5 6 8 4 8। বন্যা, ঝড়, জলবদ্ধতা বা যে কোনো জরুরি পরিস্থিতিতে সাধারণ মানুষ এই ফোন নম্বরগুলিতে যোগাযোগ করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
1: আরেকটি তথ্য রয়েছে, উত্তর পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্র NEZCC-র গুরু শিষ্য পরম্পরা প্রকল্পে যে কোনো সাংস্কৃতিক ক্ষেত্রে প্রশিক্ষণ দেওয়ার জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে। লোকনৃত্য, লোকসঙ্গীত, বাঁশ, বেত, কাঠ খোদাই, যাত্রা, মুখোশ তৈরির বিশেষ করে এই অঞ্চলের মৃতপ্রায় ও লুপ্তপ্রায় সংস্কৃতি বিষয়ে বিশেষ জ্ঞান সম্পন্ন 45 থেকে 70 বছর বয়সী ব্যক্তি এক্ষেত্রে আবেদন করতে পারবেন। গুরু হিসেবে মনোনীত এবং নিযুক্ত ব্যক্তি একজন সহকারী নিযুক্ত করতে পারবেন। 4 জন শিষ্যকে 1 বছরের জন্য প্রশিক্ষণ দেবেন। আবেদনকারীকে উপযুক্ত নথিপত্র, বায়োডাটা সহ সংশ্লিষ্ট রাজ্যে আর্ট অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স দপ্তরে জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হল 31 আগস্ট 2026। এজন্য আবেদনপত্র এবং বিস্তারিত তথ্য NEZCC-র ওয়েবসাইট www.nezccindia.org.in এ পাওয়া যাবে। তো এই ছিল কিছু তথ্য। শ্রোতা বন্ধু, এবারে জানিয়ে দিচ্ছি কর্মপ্রার্থী বন্ধুদের জন্য কাজের খবর। ত্রিপুরা স্টেট রাইফেলসের বিভিন্ন ব্যাটেলিয়নে 11 মাসের চুক্তিভিত্তিক মেয়াদে 12টি মেডিকেল অফিসার পদে নিয়োগের জন্য ত্রিপুরার স্থায়ী বাসিন্দাদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। স্বীকৃত প্রতিষ্ঠান থেকে MBBS ডিগ্রি, ত্রিপুরা স্টেট মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রেশন এবং চিকিৎসক হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে আর বয়সসীমা সর্বোচ্চ 65 বছর। মাসিক সম্মানী 60,000 টাকা। আবেদনপত্রের সঙ্গে বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, TSMC রেজিস্ট্রেশন অভিজ্ঞতার শংসাপত্র, PRTC প্রযোজ্য ক্ষেত্রে SC ST OBC সার্টিফিকেট, 2টি কপি পাসপোর্ট সাইজ ছবি, আধার ও প্যান কার্ড এবং ইমেল আইডি ও মোবাইল নম্বর জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 25 জুলাই 2026। আবেদনপত্র রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে অথবা সরাসরি অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ হেডকোয়ার্টার্স, ফায়ার ব্রিগেড চৌমুহনী, আগরতলা 799001 এর কার্যালয়ে জমা দিতে হবে। যোগ্য প্রার্থীদের পরবর্তীতে ইন্টারভিউর জন্য ডাকা হবে।

0: শ্রোতা বন্ধু, সময় বলছে এবার অভিজ্ঞাপন পর্ব থেকে আমাদের বিদায় নিতে হবে। আর বিদায় নেওয়ার আগে অবশ্যই আপনাদের জানিয়ে দেব আজকে দিনটি কেমন থাকবে। আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আগামী ২৪ ঘন্টায় আকাশ কিন্তু মেঘলা থাকবে, আর হালকা থেকে মাঝারি বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু অঞ্চলে। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গতকালের এবং আজ ভোরের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয় যথাক্রমে ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস এবং ২৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৬% এবং সর্বনিম্ন ৮৬%। আর আজ সকাল ৫:৩০ পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ১২ মিলিমিটার। একটি সতর্কবার্তায় বলা হয়েছে রাজ্যের দক্ষিণ গোমতী, সিপাহীজলা, পশ্চিম এবং খোয়াই জেলার কিছু কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। তো এই ছিল আবহাওয়ার খবর, আর এর সঙ্গেই আজকে শেষ করতে হচ্ছে অভিজ্ঞাপনেরই পর্বটি। আর এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি সাথী, এবং আমার সঙ্গে ছিল
1: আমি শ্বেতা।
0: সবাই খুব ভালো থাকবেন, আনন্দে কাটাবেন আজকের দিনটি। ভালো থাকুন, নমস্কার।
1: নমস্কার।

0: সুপ্রভাত প্রিয় ছোট্ট বন্ধুরা, রবিবারের এই সুন্দর সকালবেলায় তোমাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আনন্দে ভরা মুহূর্ত নিয়ে আবারও হাজির হয়েছি তোমাদের সবার প্রিয় অনুষ্ঠান কাকলিতে। ছোট্ট বন্ধুদের মিষ্টি কণ্ঠ আর প্রাণবন্ত পরিবেশনায় সাজানো আজকের এই আসরে তোমাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগতম। রেডিও তরঙ্গের এপারে আজ আমরা একসঙ্গে কাটাবো কিছু আনন্দময় সময়। তাহলে আর দেরি কেন, শুরু হয়ে যাক আজকের জমজমাট কাকলির আসর। প্রথমেই আমরা চলে যাব আমাদের প্রথম ছোট্ট বন্ধুর কাছে, পরিচয় করে নেব তার সঙ্গে। তোমার নাম কি বলো?
1: বেঞ্জলি দাস।
0: আচ্ছা, কেমন আছো বলো?
1: ভালো।
0: ভালো আছো? আমাদের স্টুডিওতে প্রথম এসেছো তাই তো?
1: হ্যাঁ।
0: কেমন লাগছে তোমার?
1: ভালো।
0: ঠিক আছে, কোন স্কুলে পড়ো?
1: প্রণবানন্দ বিদ্যা মন্দির।
0: আচ্ছা ঠিক আছে, লেখাপড়া করতে ভালো লাগে নাকি? গান শেখো? আর কি কি শেখো?
1: গান শিখি, ড্রয়িং শিখি, অ্যাবাকাস শিখি, স্মার্ট ইংলিশ শিখি।
0: বেশ, কোনটা বেশি পছন্দ?
1: গান।
0: আচ্ছা, কত বছর ধরে গান শেখা হচ্ছে বলো?
1: 4
0: বছর হয়ে গেছে। ঠিক আছে, আর কেমন ধরনের গান করতে তোমার বেশি ভালো লাগে?
1: রবীন্দ্রসঙ্গীত।
0: আজকে কি আমরা রবীন্দ্রসঙ্গীত শুনবো?
1: হ্যাঁ।
0: ঠিক আছে, চলো তাহলে, গল্প তো হবে, চলে যাই গানে।

0: বাহ, খুব সুন্দর হয়েছে। এবারে চলো একটু গল্প হোক, বাড়িতে কে কে রয়েছে বলো?
1: বাড়িতে আমি, আমার বোন, আমার মা, আমার বাবা আর আমার দাদু।
0: আচ্ছা, সবচাইতে বেশি বাড়িতে কে আদর করে?
1: বাবা।
0: আচ্ছা, আর এই যে লেখাপড়া, তার পাশাপাশি গান, তারপরে বললে যে আবার কাজ করো আর অনেক কিছু, তো সময়টা কিভাবে ম্যানেজ করো তুমি?
1: প্রতিদিন স্কুল থেকে, স্কুলে যাই 9টা বাজে, তো 9টা থেকে আসি 5টায়।
0: আচ্ছা,
1: এসে তারপর মুখ টুক ধুয়ে 6টায় টিচার, 6টা থেকে আসি, তারপর আমার 2টা টিচার থাকে, একদম বাড়িতে আসতে আসতে 10টা।
0: তো এই যে গানের জন্য সময়টা কখন বের করো? শুধুমাত্র রবিবার দিনই একটু সময় পাও?
1: রবিবারই সময় আছে, বাকি দিন সময় নেই।
0: একদম ব্যস্ত? ঠিক আছে, বড় হয়ে কি হওয়ার ইচ্ছে?
1: ডাক্তার।
0: আচ্ছা, তার জন্য এখন থেকে প্রস্তুতি চলছে, তাই তো? বেশ, তারপরে আমরা আর কোন গানে যাব বলো?
1: এখনই
0: চলো।

0: খুব সুন্দর হয়েছে। আমাদের ছোট্ট বন্ধুর জন্য জোরে একটা করতাল হোক। প্রিয় বন্ধুরা, জমজমাট কাকলির আসর এগিয়ে চলেছে, চলেছে একের পর এক সুন্দর সুন্দর পরিবেশনা। এবার আমাদের সঙ্গে রয়েছে আরও একজন ছোট্ট বন্ধু। কাকলির আসরে তোমাকে স্বাগত জানাই, তোমার নাম কি বলো?
1: আমার নাম অহিঞ্জিতা পাল।
0: আচ্ছা, কেমন আছো?
1: খুব ভালো আছি।
0: তুমি কি আমাদের স্টুডিওতে আগে এসেছিলে?
1: না,
0: এই প্রথমবার এসেছো। ঠিক আছে, আজকে তুমি আমাদের কি শোনাবে বলো তো?
1: লোকগীতি।
0: লোকগীতি শোনাবে? বাহ, আজ তুমি আমাদের জন্য একটি লোকগীতি শোনাব। আজ তুমি আমাদের লোকগীতি পরিবেশন করবে। লোকগীতি আমাদের মাটি, মানুষ, সংস্কৃতি আর ঐতিহ্যের কথা বলে। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই গানগুলো আমাদের লোকজ সংস্কৃতিকে বাঁচিয়ে রেখেছে। তাহলে বন্ধুরা, আর অপেক্ষা নয়, শুনে নেওয়া যাক আমাদের ছোট্ট বন্ধুর কণ্ঠে সুন্দর একটি লোকগীতি। চলো শুরু করা যাক।

0: অসাধারণ, কি সুন্দর পরিবেশনা। লোকগীতির সুরে যেন আমাদের গ্রামের মাটির গন্ধ আর লোকজ ঐতিহ্যের ছোঁয়া তোমার গানে আমি খুঁজে পেলাম। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এত ছোট বয়সে এত সুন্দর করে গান করো, কোন ক্লাসে পড়ো বলো তুমি?
1: ক্লাস 7-এ।
0: আচ্ছা, তো এই যে লেখাপড়া তারপরে গান সবকিছুর জন্য সময়টা কিভাবে বের করো?
1: আমি যে করেও করি, পড়াশোনা করে যতটুকু টাইমটা থাকে তখন আমি করি।
0: আচ্ছা, গান করতে ভালো লাগে?
1: খুব ভালো লাগে।
0: খুব ভালো লাগে। কোন সিঙ্গার তোমার পছন্দ বলো, কার গান তোমার ভালো লাগে, মানে কোন গায়ক কিংবা গায়িকার গান তোমার সবচাইতে বেশি ভালো লাগে?
1: আমার তো অরিজিৎ সিং।
0: হ্যাঁ,
1: আর শ্রেয়া ঘোষাল।
0: ঠিক আছে। আচ্ছা, তুমি লেখাপড়া ছাড়া আর গান ছাড়া কি অন্য কিছু শেখো আর কি? আচ্ছা, ঠিক আছে। তো এই যে সব কিছুর পেছনে সবচাইতে বেশি কে সাপোর্ট করে বলো?
1: আমার তো দুজনেই আমাকে সাপোর্ট করে, মা
0: বাবা। ঠিক আচ্ছা, আর বড় হয়ে কি হওয়ার ইচ্ছে বলো?
1: সিঙ্গার।
0: সিঙ্গার হওয়ার ইচ্ছে নিশ্চয়ই হবে, আর মানে খুব ভালো গান করেছো তুমি। তারপরে বলো আর কোন গানটা শোনাবে?
1: মিলন হবে কতদিন।
0: বেশ, আরো একটা লোকগীতি শুনবো আমরা। ঠিক আছে, চলো গানে যাই।

0: বাহ, খুব সুন্দর হয়েছে, ধন্যবাদ তোমাকে অহিনজিতা, তোমার এত সুন্দর সুন্দর গান মানে আজকে আমাদের উপহার দেওয়ার জন্য। তোমার কণ্ঠে লোকজ সুরের মাধুর্য সত্যি আমাদের সকলের মন ছুঁয়ে গেছে। তোমার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। আমাদের ছোট্ট বন্ধু অহিনজিতা পালের জন্য এবারে জোরে একটা করতালি। এবারে আমরা চলে যাচ্ছি আমাদের আরো একজন ছোট্ট বন্ধুর কাছে। কি নাম তোমার?
1: আমার নাম অনন্যা বণিক।
0: আচ্ছা অনন্যা, তোমাকে অনেক অনেক স্বাগত আমাদের স্টুডিওতে। আজকে অনন্যা আমাদের কি শোনাবে বলো?
1: নজরুল গীতি শোনাবো।
0: নজরুল গীতি শোনাবে? আচ্ছা গল্প পড়ে হবে, চলো আমরা গানে যাই।

0: বাহ, খুব সুন্দর গান করলে। অনন্যা, তুমি কোন স্কুলে পড়ো আর কোন ক্লাসে পড়ো বলো।
1: আনন্দ বিদ্যানিকেতন এইচএস স্কুল, আর আমার ক্লাসের ক্লাস ফাইভ পড়ি।
0: ক্লাস ফাইভে পড়ো, ঠিক আছে। অনন্যা, বাড়িতে কে কে রয়েছে?
1: মা, ঠাম্মা, বাবা, বোন, কাকা, কাকি,
0: অনেকজন রয়েছে। সবচাইতে বেশি অনন্যাকে কে আদর করে বলো?
1: বাবা মা।
0: আচ্ছা অনন্যা, তোমার গান করতে ভালো লাগে? আচ্ছা, লেখাপড়াটা বেশি পছন্দ নাকি গান, কোনটা? দুটোই বেশি পছন্দ, ঠিক আছে। আর এই যে সময় বের করো কিভাবে গান করার জন্য লেখাপড়ার পাশাপাশি?
1: স্কুল থেকে এসে তারপর আমি, টিচার থাকে, তারপর স্নান করে ঘুমিয়ে পড়ি, তারপর উঠে

0: ঠিক আছে, মানে প্রত্যেকদিন একটু একটু করে রেয়াজ করো, তাই তো? বেশ, অনন্যার পছন্দের গায়ক কিংবা গায়িকাকে বলো, কার গান শুনতে বেশি ভালো লাগে? আচ্ছা ঠিক আছে, আর বড় হয়ে অনন্যা কি হতে চায় বলো?
1: টিচার
0: হতে চাও, ঠিক আছে। তো বন্ধুরা, এভাবেই ছোট্ট ছোট্ট বন্ধুদের সঙ্গে কিন্তু সময়টা যে কিভাবে কেটে যায় বোঝাই যায় না। আজকের আমাদের এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছো তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা, সবাই খুব ভালো করেছো। এভাবেই প্রত্যেকটা রবিবার তোমাদের সঙ্গে খুব ভালোভাবে কাটে, খুব সুন্দরভাবে কাটে। আবারও কথা হবে আগামী রবিবার নতুন কোনো পর্বে। ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো, হাসি খুশি থেকো এবং মন দিয়ে লেখাপড়া করো।

এতক্ষণ শুনলেন ছোটদের অনুষ্ঠান কাকলি, সঞ্চালনায় ছিলেন সুস্মিতা আচার্যী। আকাশবাণী আগরতলা, এখন দেশ ও বন্দনা অনুষ্ঠানে শুনবেন সমবেত কণ্ঠে দেশাত্মবোধক গান।

শুনলেন দেশ বন্দনা। আকাশবাণী আগরতলার কিছুক্ষণের মধ্যে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। 3 দেশ সফর শেষে আজ ভারতে ফিরছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভিয়েতনামে স্পিডবোট দুর্ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন সেদেশের প্রধানমন্ত্রী। এই ঘটনায় 15 জন ভারতীয়ের মৃত্যু। ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরু আমেরিকার। হরমুজ প্রণালী ফের বন্ধ করল ইরান। পশ্চিমবঙ্গে বড় বিনিয়োগ আকর্ষণে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির জন্য 1 জানালা পদ্ধতি শুরু করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। মেয়াদ উত্তীর্ণ পচে যাওয়া দূষিত খাদ্য সামগ্রী গ্রাহকদের বিক্রির অভিযোগ ওঠায় সুইগি ইনস্টামার্টকে 9টি নোটিশ পাঠিয়েছে খাদ্য নিরাপত্তা ও গুণমান কর্তৃপক্ষ FSSAI। নরওয়েকে 2-1 গোলে হারিয়ে ফিফা বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে ইংল্যান্ড। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা খেলছে সুইজারল্যান্ডের বিরুদ্ধে। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 দেশ সফর শেষে আজ ভারতে ফিরছেন। দীর্ঘ 4 দশকের বেশি সময়ের মধ্যে কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম নিউজিল্যান্ড সফর। এর ফলে 2 দেশের পারস্পরিক সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছবে বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী মোদী নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোবার লাক্সানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। উভয় নেতা প্রতিরক্ষা, পর্যটন, ক্রীড়া, দুর্যোগ ব্যবস্থাপনা এবং দুগ্ধ পশুপালন সহ বিভিন্ন ক্ষেত্রে 5টি সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছেন। অকল্যান্ডের স্পার্ক আরিনায় আয়োজিত এক সমাবেশে 10,000েরও বেশি প্রবাসী ভারতীয়ের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ভারত ও নিউজিল্যান্ডের ভবিষ্যৎ একে অপরের সঙ্গে জড়িত। 2 দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি ভারতকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার যাত্রাকে আরও ত্বরান্বিত করবে। অনুষ্ঠানে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী লাক্সেন ভারতকে এক বিশ্বস্ত বন্ধু হিসেবে অভিহিত করেন। নিউজিল্যান্ডের অগ্রগতিতে ভারতীয় সম্প্রদায়ের অবদানের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী।
1: ভারত আর নিউজিল্যান্ড কে রিশতে মে ইয়াদে ভি হ্যায় দোস্তি ভি হ্যায় ভ্যালুজ ভি হ্যায় আর এক কমিটমেন্ট ভি হ্যায় ভারত নিউজিল্যান্ড কি ইয়াহি ওয়াকা এক নয়ি যাত্রা পর নিকলনে কে লিয়ে তৈয়ার হ্যায় हमारे सामने अवसरों से भरा खुला समुद्र है। हवाएं हमारे साथ है, समंदर की विशाल लहरें हमारे साथ है, इच्छा शक्ति का नीला आसमान हमारे साथ है। पाने को काफी कुछ है और मैं जानता हूं हम सफल होंगे।
0: নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী 2 দেশের মধ্যে ক্রমবর্ধমান কৌশলগত অর্থনৈতিক অংশীদারিত্বের কথা উল্লেখ করে বলেন, ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি কিউই রপ্তানিকারকদের জন্য বিশাল বাজার খুলে দেবে।
2: First time in 40 years an Indian Prime Minister stands on New Zealand soil, far too long from visits from Bali. But Prime Minister Modi, let me say on behalf of 5 million New Zealanders, you are worth the wait, because there are 10,000 plus people here. And this is one of New Zealand has seen some of the world's biggest stars.
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ আহমেদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনের 450 কোটি টাকার একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। গান্ধীনগর লোকসভা কেন্দ্রের জন্য একটি গণ বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করবেন তিনি। ভিয়েতনামের প্রধানমন্ত্রী লে মিন হুন ফু কোক দ্বীপের কাছে স্পিডবোট দুর্ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন। এই দুর্ঘটনায় 15 জন ভারতীয় পর্যটক প্রাণ হারান। মুম্বাইতে ভিয়েতনামের কনসুলেট জেনারেলের এক বিবৃতিতে জানানো হয়েছে যে প্রধানমন্ত্রী হুন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ত্রুটি বিচ্যুতির চিহ্ন

0: সুরক্ষিত করতে, দুর্ঘটনার কারণ নির্ণয় করতে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিয়েতনামে নৌকডুবির ফলে ভারতীয় যাত্রীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। রাষ্ট্রপতি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। উপরাষ্ট্রপতি তাঁর বার্তায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করও নৌকডুবির ফলে ভারতীয় যাত্রীদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ নতুন দিল্লির পুসা ক্যাম্পাসে আয়োজিত পরিবেশ সংরক্ষণ সংকল্প কর্মসূচিতে অংশ নেবেন। এ উপলক্ষে তিনি সারা দেশ থেকে আগত প্রায় 17,000 বৃক্ষমিত্রের সঙ্গে মতবিনিময় করবেন। প্রস্তাবিত এক দেশ এক নির্বাচন বিলগুলি খতিয়ে দেখার জন্য গঠিত যৌথ সংসদীয় কমিটি গোয়াইতাতে দুদিনের পর আলোচনা পর্ব শেষ করেছে। এই সফরকালে কমিটি রাজ্য সরকার, রাজনৈতিক দল, বিধায়ক, সাংবিধানিক বিশেষজ্ঞ, সরকারি ক্ষেত্রের সংস্থা, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমের সঙ্গে আলোচনা করেছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে বিনিয়োগ আকর্ষণে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির জন্য এক জানালা পদ্ধতি গ্রহণ করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। আগের নীতির পরিবর্তন করে রাজ্য সরকার নিজেই জমি কিনে তা শিল্প সংস্থাগুলির হাতে তুলে দেবে বলে মুখ্যমন্ত্রী জানান। সরকার ল্যান্ড সিলিং আইনেও পরিবর্তন আছে। গতকাল হুগলির ডানকুনিতে একটি হোসিয়ারি সংস্থার কারখানা সম্প্রসারণ অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী একথা বলেন।
1: আমরা 2013 সালের ল্যান্ড পারচেজ পলিসি অ্যাকসেপ্ট করেছি। কোন ইন্ডাস্ট্রি ডাইরেক্ট পারচেজ করে আমরা চাই না, আর একটা নন্দীগ্রাম সিঙ্গুর হোক। আমরা ডাইরেক্ট ল্যান্ড পারচেজ পলিসি চালু করেছি, যে পলিসি দিয়ে আমরা বিএসএফ কে বর্ডারে ল্যান্ড দিচ্ছি, রেলকে জমি কিনে দিচ্ছি, এনএইচ কে জমি কিনে দিচ্ছি, নতুন এয়ারপোর্টের জমি কিনে দিচ্ছি। একইভাবে প্রাইভেট ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা এই রাজ্যে বিনিয়োগ করতে চান, ল্যান্ড কোনো সমস্যা হবে না, আমরা ডাইরেক্ট ল্যান্ড পারচেজ স্কিমে আপনাদের ল্যান্ড পারচেজ করে হ্যান্ডওভার করব।
0: রেল তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব হায়দ্রাবাদকে একটি প্রধান দ্রুতগতি রেলকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনার ঘোষণা করেছেন। এই পরিকল্পনা অনুযায়ী প্রস্তাবিত বুলেট ট্রেন করিডোর শহরটিকে পুনে, চেন্নাই এবং ব্যাঙ্গালোরের সঙ্গে সংযুক্ত করবে। হায়দ্রাবাদে একটি শিল্প অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শ্রী বৈষ্ণব বলেন, এই দ্রুতগতি রেল নেটওয়ার্ক ভ্রমণের সময় উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনবে। ভারতের খাদ্য নিরাপত্তা ও গুণমান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ FSSAI গ্রাহকদের কাছ থেকে আসা অভিযোগের ভিত্তিতে সুইগি ইনস্টামার্টকে 9টি নোটিশ পাঠিয়েছে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে FSSAI জানিয়েছে যে মেয়াদ উত্তীর্ণ, পচে যাওয়া, দূষিত এবং অসুরক্ষিত খাদ্য সামগ্রী সুইগি ইনস্টামার্টের মাধ্যমে গ্রাহকদের বিক্রি করা হয়েছে বলে অভিযোগ এসেছে। মহারাষ্ট্রের পুনে জেলার মসি বর্জ্য ডিপো দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 9। আজ উদ্ধার অভিযানের চতুর্থ দিনে আবর্জনা স্তূপ থেকে আরও 7 জনের দেহ উদ্ধার হয়েছে। এখন একজন ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন বলে আশঙ্কা, তাকে উদ্ধারে তল্লাশি জারি রয়েছে। ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীতে সাইপ্রাসের একটি জাহাজে ইরান হামলা চালিয়েছে বলে অভিযোগ। তারপরই মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই পাল্টা হামলা শুরু করেছে সেদেশের সেনাবাহিনী। কেশমদ্বীপ, বন্দর আব্বাস, সিরিক এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের হামলায় সাইপ্রাসের পতাকাবাহী জাহাজটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একজন নাবিক নিখোঁজ রয়েছেন বলে মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করেছে। এদিকে হরমুজ প্রণালী ফের বন্ধ রাখার কথা ঘোষণা করেছে ইরান। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সমুদ্রপথ বন্ধ থাকবে বলে জানিয়েছে তেহরান। শক্তিশালী সামুদ্রিক ঘূর্ণিঝড় টাইফুন বাভি পূর্ব চীন উপকূলে আছড়ে পড়েছে। গতরাতে চীনের উপকূলীয় শহর তাইঝাওয়ের স্থলভাগে প্রবেশ করে ঘূর্ণিঝড়টি। আবহাওয়া দপ্তর জানিয়েছে স্থলভাগে আঘাত করার সময় ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় 144 কিলোমিটার। এর আগে টাইফুন বাভি জাপানের দক্ষিণাঞ্চলীয় সাকিশিমা দ্বীপপুঞ্জ এবং তাইওয়ানের উত্তরাঞ্চলের উপর দিয়ে বয়ে যায়। ক্ষয়ক্ষতি এড়াতে চীন সরকার ব্যাপক প্রস্তুতি নিয়েছে। জেজিয়াং প্রদেশ থেকে ইতিমধ্যেই প্রায় 17 লক্ষ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

0: ভেনিজুয়েলায় গত মাসে জোড়া বিধ্বংসী ভূকম্পের জেরে মৃতের সংখ্যা 4,300 ছাড়িয়েছে। সেদেশের ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট জর্জ রড্রিগেজ জানিয়েছেন, এই ভূমিকম্পের জেরে আহত হয়েছেন কমপক্ষে 16,740 জন। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী 4 দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বৃষ্টি হবে জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, চণ্ডীগড়, হরিয়ানা, দিল্লি, পূর্ব উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং উত্তর পূর্বের রাজ্যগুলিতে। বিশ্বকাপ ফুটবল আজ কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে কানসাস সিটি স্টেডিয়ামে আর্জেন্টিনা সুইজারল্যান্ডকে 3-1 গোলে পরাজিত করে সেমিফাইনালে উঠেছে। সেমিফাইনালে ইংল্যান্ডের মোকাবিলা করবে তারা। আজই তৃতীয় কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড নরওয়েকে 2-1 গোলে হারিয়ে দেয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। 3 দেশ সফর শেষে আজ ভারতে ফিরছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরু আমেরিকার। হরমুজ প্রণালী ফের বন্ধ করেছে ইরান। নরওয়েকে 2-1 গোলে হারিয়ে ফিফা বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে ইংল্যান্ড। আর্জেন্টিনা সুইজারল্যান্ডকে হারিয়ে দিয়েছে 3-1 গোলে। খবর এখনকার মতো এ পর্যন্তই।
1: আকাশবাণী আগরতলা, এবারে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশিত পথে হায়দ্রাবাদ ভারতের এআই, সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স বৃদ্ধিতে মুখ্য ভূমিকা রাখছে বলেছেন কেন্দ্রীয় বৈদ্যুতিন ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বিশ্ব জনসংখ্যা দিবস দিনটি গতকাল পালন করা হয়, যার উদ্দেশ্য ক্রমবর্ধমান জনসংখ্যাজনিত চ্যালেঞ্জ ও সম্ভাবনার প্রতি দৃষ্টি আকর্ষণ করা এবং উন্নত ভবিষ্যৎ গড়ে তোলার বার্তা পৌঁছে দেওয়া। এবছরের ভাবনা যুব সমাজের আশা ও আকাঙ্ক্ষা পূরণ আজ এবং আগামী ভবিষ্যতের জন্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত নিউজিল্যান্ড সম্পর্ক এক উজ্জ্বল ভবিষ্যতের অঙ্গীকারের ওপর নির্মিত। গতকাল অকল্যান্ডে একটি সামাজিক অনুষ্ঠানে তিনি একথা বলেন। সঙ্গীত ও নৃত্যের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানো হয়। শ্রী মোদী বলেন, বিশ্বমঞ্চে ও ভারত নিউজিল্যান্ড একে অপরের বিশ্বস্ত সহযোগী ও মিত্র রাষ্ট্র। ইন্ডিয়ার ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া FSSAI গ্রাহকদের কাছ থেকে একাধিক অভিযোগ পাওয়ার পর সুইগি ইনস্টামেনকে 9টি নোটিশ জারি করেছে। এই যে অভিযোগগুলি 2006 সালের ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অ্যাক্টের পরিপন্থী। প্রধানমন্ত্রী জনমন প্রকল্পে সারা রাজ্যে 200 আসন বিশিষ্ট 50টি মাল্টিপারপাস ট্রেনিং হল নির্মাণ করা হবে। প্রতিটি হল নির্মাণে ব্যয় হবে 60 লক্ষ টাকা। সমবায় মন্ত্রী শুক্লাচরণ ওয়াতিয়া গতকাল করবুকের গুণধরপাড়ার মাল্টিপারপাস সেন্টারের নবনির্মিত পাকা বাড়ির দ্বারোদ্ঘাটন অনুষ্ঠানে কথা বলেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেন, ত্রিপুরা রাজ্য পর্যটক ও বিনিয়োগকারীদের প্রথম পছন্দ হয়ে উঠেছে। গতকাল আগরতলা শিববাড়ির পুকুরের সৌন্দর্যায়নের একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী কথা বলেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বর্ষায় জলবদ্ধতা ও বন্যাপ্রবণ এলাকা চিহ্নিত করে উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন। আজ আগরতলার বর্ষাকালীন দুর্যোগ মোকাবেলা নিয়ে এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকে তিনি নির্দেশ দেন। ফিফা বিশ্বকাপ ফুটবলের আজকের গুরুত্বপূর্ণ কোয়ার্টার ফাইনাল ম্যাচে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের মধ্যে খেলা চলছে। বিরতির সময় পর্যন্ত আর্জেন্টিনা 1-0 গোলে এগিয়ে ছিল। অন্যদিকে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড 2-1 গোলে নরওয়েকে পরাজিত করে সেমিফাইনালে পৌঁছেছে। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ সাধারণত মেঘলা থাকবে, বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে। তবে খোয়াই, সিপাহী জলা, গোমতী ও দক্ষিণ জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে। গতকাল আগরতলায় সকাল থেকে আজ ভোর পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ছিল 12 মিলিমিটার। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস, দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রির কাছাকাছি। জানিয়ে দিলাম আজকের সংবাদ শিরোনাম। এবারে জানিয়ে দিচ্ছি আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি। সকাল 9:30 শুনবেন বাংলা আধুনিক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সকাল 10টায় শুনবেন ককবরক সংযোজনায় হিন্দি ছবির গান। সকাল 11টায় বাংলা ছবির গান শুনবেন। বেলা 12টায় শুনবেন বুখরি বাদল। বেলা 12:30 অনুষ্ঠানে খানিমারি। বেলা 12:55 চাষের কথা, বিষয় আদা চাষ। বেলা 1:05 অঙ্গনায় শুনবেন আলোচনায়, বিষয় মনসা মঙ্গলের মাহাত্ম্য। আলোচনায় অংশগ্রহণ করবেন সোমা রায়। দুপুর 1:40 লোকগীতির শিল্পী তাপসী রায় চৌধুরী এবং দুপুর 1:50 রবীন্দ্রসঙ্গীত শুনবেন।

বিপি নিবেদিতা মজুমদার। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি শুনবেন। বিকেল 5:45 শুনবেন ভক্তিগীতি, শিল্পী নারায়ণ চট্টোপাধ্যায়। সন্ধ্যে 6:05 অনুষ্ঠান কল্যাণী। সন্ধ্যে 6:30 ঘর গৃহস্থির আসরে বর্ষাকালে চাষাবাদে সতর্কতা, এই প্রসঙ্গে ডক্টর ত্রিদীপ ভট্টাচার্যের সাক্ষাৎকার প্রচারিত হবে। পরে শুনবেন লোকগীতি, শিল্পী অরিন্দম গঙ্গোপাধ্যায়। সন্ধ্যে 7:00 ককবরক অনুষ্ঠান। 7:45 ককবরক সংবাদ। 7:55

হাস্যরসাত্মক অনুষ্ঠান রসে বসে। রাত 9টায় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন গিটার শিল্পী প্রবীর কর। রাত 9টা বেজে 15 মিনিটে দিল্লি কেন্দ্রের অনুষ্ঠান স্পটলাইট। রাত 9টা বেজে 30 মিনিটে শুনবেন রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পীর কণ্ঠে। রাত 10টায় অখিল ভারতীয় রবিবাসরীয় সঙ্গীত সভার অনুষ্ঠান দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনবেন কণ্ঠসঙ্গীত শিল্পী কুমার মারদুর। জানিয়ে দিলাম আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী আগরতলা, এবারে শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে আধুনিক গান। অনুষ্ঠানের প্রথম শিল্পী সৈকত মিত্র।

0: আধুনিক গান শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী আগরতলা।
1: এই গল্পটা একজন ফটোগ্রাফার আর তার ভেতরের সত্তার। ও লাভলি, খুব ভালো। বিজনেস লোন অ্যাপ্রুভড। এবারে হবে বড় স্টুডিও, নতুন ক্যামেরা, নতুন লাইটস, এই সুযোগে নতুন গাড়িও কিনে ফেলো ওই লোন থেকেই। না, লোন হাতে নেওয়া কাজেতেই লাগাও, ঠিক সময় ইএমআই দাও, ক্রেডিট স্কোর আরো বাড়াও, পরের লোন অনায়াসে পাও। গাড়ি না হোক, আমার একটা ফটোই তোলো। কে আপনি?
2: আরবিআই এ কথা বলে,
3: আর্থিক বুদ্ধি জানি সেই সমৃদ্ধ নারী।
0: আকাশবাণী আগরতলা, এখন শুরু হচ্ছে ককবরক সংযোজনায় হিন্দি ছবির গানের অনুষ্ঠান।

লামসগো যতন হিন্দি তকে রেচামংনি পান্ডা মনোরঞ্জনী ও আও সং তিনি বহাইন হিন্দি তকে বেলাইন খনাতক খনাতক রেচামং খানানে ফাসিং থাংলায়ন খাই ও রেচামং রক ন সং সালব্রম ব্রম ন মহাই সালো সং খনালাই দঙ্গ তাই নরকনি খনাতক জাকুকমানি রেচামং রক খারায় বাকে বহু চাইতগৈ দায় তিনি পুইলা রেচামং সঙ্গ খালায়ন হিরু হিরু টকে রেচামং রেচাবখা অনুরাধা বরদুয়াল দাম্য অনুহর কিন্তু রকনি বাকে অজারও অ বেলাইন খনাতক রেচাবমং

আশক জেলা সঙ্গ খালাই তংমানী হিরো টকে বেলাইন খা তক রেজাবমু আও হাইকে অ জরাও হাইন হাই অ টকে নাই টংসা রেজাবমু সঙ্গ খালায় খরং রোয়ানো অ রেজাবমু লতা মঙ্গেশকর তাই বিগি মনোহর হাইকে হিরো টকে নাই টংসা রেজাবমু বাকি

আসুক জরা সঙ্খনালাইকা হিরো তকে নি বেলাইন খনাথতক রচাপমু ও জরাও সঙ্খনালায়ন দিল হে কি মানতানি হি তকে নি বেলাইন খনাথক রচামু অনুরাধা পডওয়াল নি খড়াঙ্গ তাই রচামুনি কক থাই এঙ্কা মেনু ইস্ক দা লগিয়া রোগ আও হাই ও তকে নি ও বেলাইন খনাথতক রচামু ও জরাও নরক নি বাগি

আশুক জেলা সঙ্গালাইকা দিল হেকি মান তা নিহিন অ তকে নি বেলাই নখনা তক রেচাবম অ জরা ও সঙ্গ রেচামং খালাইনাই দিল হেকি মান তা নিহিনি পাইথাক রেচামু খরং রেখা অনুরাধা পটওয়াল দায় কুমার শানু আও রেচামুনি কক থাইংখা আদায়ে বিহে মহব্বত বিহে আও হাইকে অ জরাও অখনা তক রেচামু নরকনি বাকি

আশুক জোড়া সঙ্গে লাইকা বেলাইন খা দতক রুচা মং দিল হেকি মানতনি হি তকে আউ অজরা হেকে সঙ্গে লাইন গ্যাংস্টার তকে বেলাইন খা দতক রুচা মং জেমস নি খরাঙ্গ রুচা মং ককথা ইংখা ভিগি ভিগি হাইকে অজরা ও গ্যাংস্টার তকে বেলাইন খা দতক রুচা মং নরক নি বাকি

আসুকজরাসং খালাইকা গ্যাংস্টার তকেনি বেলাই নখনা তত্ত্ব রচামুং অজরাও হাইন হাই অ তকেনি নাই তাংসার রচামুং খালাইনাই সং অভিজিৎনি খরঙ্গ তাই রচামুংনি ককথাইংখা লম্হা লম্হা দৌড়ি আও হাইকে গ্যাংস্টার তকেনি অ খনা তত্ত্ব রচামুং নরকনি বাকে অজরাও

অচারও জানুয়ার তকনি তাই তাংসা রচা মংসংখনালায়ন অলকায়াগনি তে সোন নিগমনি খরাঙ্গ রচা মুনি কক্তাই মেরাইয়ার দিলদার আও হাইকে হকনাথর রোগ রচা মৌনরনি বাগে

আসুক জেরা খানার জাকা জানুয়ার তকে নি বেলাই নক নাতক রচামং উদিত নারায়ণ তাই সুনির চৌহানী খরাঙ্গ রচাবং অবনী লগিন পাইখ্যা তিনি কক বড় কম থিং জাকনি বিশিংতেই হিন্দি তকে রচামং পান্ডা মনোরঞ্জনী হাইকে আকাশবাণী আগরতলা অবনী লগিন পাইখ্যা তিনি পান্ডা যতন কাহাম গ্রং দং নান থাই অরণ বাচাকা তাই খুলমকা যতন হামবাই

এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1260 কিলোহার্টজে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। এখন শুরু হচ্ছে বাংলা ছবির গানের অনুষ্ঠান। প্রথম শুনুন মঙ্গলদ্বীপ ছবির গান, শিল্পী পঙ্কজ উদাস।

বাংলা ছবির গানের অনুষ্ঠানে শুনছেন মঙ্গলদ্বীপ ছবির গান। আশা ভোঁসলে এবং অমিত কুমারের পরে এবারের গানখানি গিয়েছেন বাপি লাহিড়ী।

বাপি লাহিড়ি ও রিমা লাহিড়ির কণ্ঠে শুনছিলেন মঙ্গলদীপ ছবির গান। এবারে শুনুন মানসী ছবির গান, শিল্পী আশা ভোসলে।

আশা ভোসলে এবং মোহাম্মদ আজিজের কণ্ঠে শুনছিলেন গানখানি। এবারে মানুষী ছবিতে গানখানি শুনুন কিশোর কুমারের কণ্ঠে।

শুনছেন বাংলা ছবির গান, এবারে শুনুন আমার তুমি ছবির গান, শিল্পী লতা মঙ্গেশকর।

বাংলা ছবির গানের অনুষ্ঠানে শুনছেন আমার তুমি ছবির গান। এবারে দ্বৈত কণ্ঠে গেয়েছেন অমিত কুমার এবং কবিতা কৃষ্ণমূর্তি।

বাংলা ছবির গানের অনুষ্ঠান এখানেই শেষ হলো। আজ শুনলেন মঙ্গলদীপ, মানসী এবং আমার তুমি ছবির গান। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1260 কিলোহার্টজে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। এখন শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান।

হাইনহাই লামসগো তিনি চাইরংনি পান্ডা খানা বাকি আচক তাই জুতো খাপাংনি তাকতাই বুকক সঙ্গ জিনি তুই ফাইকা খুবাই তোলা শিক্ষক তালুকদার বাড়ি কামিনী চাইরকন তিনি অবক্রে বদল পান্ডা বরক মজাংরাই চিনি পান্ডাও হাইনি বাকি তিনি অ পান্ডাও বরক মানজাক ফাইকা এন্ডিস দেব বর্মা লংমা দেব বর্মা আইফিকা দেব বর্মা ঈশা দেব বর্মা আনন্দ দেব বর্মা তৈ পিড়ি দেব বর্মা হামকুকমা তৈ মারি দেব বর্মা আহ জাবো কাইসা কাইসাকে বরকনি তামসরঙ্গি ফাইকা বরকজন তামসানাই আবো জনালাইনাই পৈলান পান্ডানি পৈলাও জনালাইনাই বরকনি পাল খে রেজাবজাক রেজাবমু

0: পরাতং পান্থর কুপলুং নাইসিগুই নাইখে চিংরিক বারিক নন আং নুগুই রমনা নাইমানি জাবরাও হই জাগুই আনি ইয়াফাও নন আং চবুই নাইসিগুই কুলপাইলিয়া খাপাং বদল বদল খে নরক বিরতি খে হাও সে আথুকিরি নংখর ফাইমা হাই খাও মা তঙ্গু ও চেন খারু ও চেন খারু হপুং ন চুংসাই তংদি নন আং নুখে খাপাং সেরাঙ্গু আনি নকসার ফাইদি আনি ইয়াফাও তংথাই সুনামদি আং নন নাইমাং তং নাই আং নন লবমাং তং নাই আনি কক লব অরণ পাইখা
1: আও আইফিকানি ও চ্যাং খারুনি কক লব বেলাইখেন খানা তখা ব চ্যাং খারুন লবই সাও চ্যাং খারুন বেলাইখেন ব চংমানি বাকে হরক চংনি বাকে ব লবই ব চংন খানা রেখা বেলাইখেন বিনিয় চ্যাং খারুনি কক লব খানা তখা আও হুকে ইয়াগুলো চং তাক তাম খানা নাই নর বরক তাবুক টংখর খাতে মুংন তুই বাহাইকে টংখর খাতে নারাকি নাং আবনা তুই সাই খানার নাই লংমা আইফিকা তাই ইসা
0: ও মারে মারে গাটিও থানা ফাইদে মারে তুই খক লাইগা না দাম মারে গাটিও থানা ই তাম সামা লামজন প্লাস্টিক ব্যাগ রক্ষিবাই আও মারে প্লাস্টিক রক্তা খিবিদিহীন সামাসে বর রক্ষনায় গজা নসাদে সাইমান মারে চিনি টংখর বুসুক দেরাই তং হাই নি বাকে ন ও প্লাস্টিক রক গব গলিয়া সগৈ খিবি কেব কার্বন ডাইঅক্সাইড বিনি সকল নঘা হংখে ফুসফুস লং ক্যান্সার রক মানু
2: আও মারে জংহাই সাইমান ফোনসে কোন খাইনা গরই আসাদি বইচং জল জাগান মারে
0: তাম হিনমা ককসা মারে বইচং জল জাগান আমসে রং সঙ্গে তামলা পংখাসা হংকে কামি আমচাইনি বরক রংন দোফা হদানি বরক রংন চিনি টংখর বাহাইকে খাতি নাই আপন সে ফরেংনা নাঙ্গু
3: তামন সালাই টং নরক তুই খক না ফাইমালে তাবুক সুই গলা পুংদ্রক
0: মারে বাই কক সালাই মা সে টংখর দেরামা তুই
3: বেলাই নাংমানি কক সালাই খা নরক ই ক তাবুক তুই তৈমানি রানসামা জরা ওয়াতি বওয়ায়া বুফাং ওয়াফাং তামমানি বাকৈ ওয়াতি ওয়াখে ব থাকনা নিশিয়া তুংখে ব তুংনা নিশিয়া অবদাং সিচিন টংখর
2: আও হাইন বাইলংমা আবো সিমিয়াকো দৈমানি দৈ তামা সুরান সাকাব
3: দলি আগলি রগো ব তাম বাই বিল্ডিং কুসুক কুসুক তাংজাক নরক সাইদামান
2: আবো বা ই ছিমেন হাচিং রড দৈ বাই তাংতা বাইলংমা
0: বিল্ডিং টংমা বাইলে তাম হালাক টং বা টং টংখরনি
3: তৈমানি হাছিং খুঁড়তে খুঁড়তে তৈনি লিয়ার তলাব কলাই থাঙ্কা তৈ রখানি বাকি মানথগিয়াং শিব কলম খেব এয়ার কন্ডিশনার দিব গাড়িও ব এসি দিব হরবা তুমসিনাই নবলে
2: ই বাইলংমা নাংমা ককন সাকা বুফাং রক কায়ানি বাকি নাতইব কম বাবু
3: ওয়াখা খেব ল্যান্ডস্লাইড রকঙ্গই বরক থাইবায়ো ফ্লাড রকঙ্গই বরক থাইবায়ো
2: বাহাইকে সে টংখর নাডাকসিনা অবশ্যই ওয়ানাও
0: ওয়াতি তুই তরখে ও প্লাস্টিক খিব ইমানি রক বেবাক ন তুইমাও খি কচগই থাংবায়ো তুই বুচিনি লাংমা বুফাং বুচিনি লাংমা বুফাংনি হইতে সে চং অক্সিজেন মানো তাই তৈনি হইতে ব অক্সিজেন মানো তুই করে খাই লাংমা বুকুরই
3: বলংনি মাল মাতা তুই তগ্রস করি খাবলে চিনি কামিও সিনাই নুকনাই রকন বসানা নামাই হাইকে সেচিং টংখর নারাক মান্নাই
0: চিনি টংখর খাটি না হেঙ্কে বরক রং রংসরং নাংসিও
2: হাই বলংনি ডাল বিদাল মাল মাতা ইয়ংসা কুকসা টকসা টকতৈ বুফাং ওয়াফাং নুসে নুগলিয়া
3: আবো সিমি দবা তৈমাও বংসা কুকসা রক আর ব কমাই থাংবাই ক্যা তৈ ব ইন্ডাস্ট্রি রকনি মিয়াশিত্রা খিবি ও আইনি বাকে তৈ নষ্ট তৈ রেডিয়েশন বা সঙ্গ টাওয়ার কাইমানি বাকে

0: ইশানা নাঙ্গু
1: চিনি দংখর
0: হাতি নারাকনা অক সালাইমুং পান্ডা অরণ অপাইখ্যা
2: বরংনি টংখর খাতিমুংনি কগলাম পান্ডা হাইকে বরংনি নাটক বেলাইখ্যান খানাতকা তৈ যে খাই টাই রোগব সাইমানান অব বেলাইখ্যান নাঙ্কমানী টংখর যাইকে খাটেনাই আপনাতেই বরক জন সাইমান রেখা তৈ বরং বেলাইখ্যান হামবাই বরং ইয়াগুলো টাবুক খালাইনাই এন্ডিস নিখুকি কুঙ্কিলা বৈখন্ত বয়ের শিবমানী জরাব তাঙ্গি পুনানি নাম আপনাতেই ব জন সাইখানা রায়
3: আনি মুখে এন্ডিস দেবরমা কংকিলা খরং তে কুবন তক রক বেলাই খানাতক জাগু সঙ্গে তামো অঙ্গই বি খরং হাইকে পুঙ্গুই মানিয়ে অং হিনই কংকিলা সেলা সে পুঙ্গু বরী খরংখে পুঙ্গুই মানিয়ে কংকিলা সেলা বথব থুমাইয়া থুমনা হানি বাকই বিহি কংকিলা সেলা ন কুদিবু বথব থুমনানি রঙে হিনই বিহিং ন বান্ধিবু সও নাইদি আং আনি খরং বাইন নিনি বথব স্নাম রিবান তা ওয়ানাদি হিনই বান্দি তির কুবই ন কুবই তে কুবন তগর খনাবই বি খরং ন খনাতক জাগৈ বন রুকথার ফাইলাইয়ু আফ্রুকে বিহি কুঙ্কিলা বুনি বথব থাঙ্গই বুতৈ তৈ রিবুয়ু তে কুবন তকে বুনি বুতৈ করমাং করমাং লেংপ্রা সগ আ খরং খনাতক হিনমাবা বেলাই নতা বুনি খান খগিলে মানু বসাক নুয়ে নাইথকব অংনা হিনে ওয়ানসুগু ফিয়াবা খরং বাই বসা কিসা ফানো মুসাইয়া আনি কুঙ্কিলানি কগ্লব অরণ পাইখ্যা
4: আও জন খনাকা এন্ডিস নি খুক্তে কুঙ্কিলানি কগ্লব নতি কুঙ্কিলা তাবক্তি জরাও তামঙ্গে পুং আবানো তে বসাই খেনা রেখা কুঙ্কিলা হাঙ্কাঙ্কে খরং বাইন বুইন খাপাং খা খগৈ নাহার হাইন বাকে তৈ কবি টগ্রক বহাইন বি খরং খনামা বাইন বৈজত ন খা বগলি যাবই বি ফাজিং রেখারে ফাইবে প আ জরাখে বিহি বুইনি বথব থাঙ্গাই থুবয়ু হিংকাঙ্কে বত খরং বাইসি মিসে বুইনি খান খগ হায়াদিবা
3: ই
4: উল হাঙ্কাঙ্কে বড় বুইনি বুতৈন অ তৈ কবি টগ্রক অ কুঙ্কিলানি বুতৈন মা করও করমা ইয়াগুলো হাঙ্গে কুঙ্কিলা আজাইও আজাই বেখে হাঙ্কে নো কাঙ্কুং লগ বাই বেগরাং সকা হাঙ্কে বরকটাই সে কুঙ্কিলা কুঙ্কিলা খাওয়াই থাঙ আও হে বেলাখে ন তাবংনি অজরানি কক বাই বজন বাহাইকে কুঙ্কিলা তামঙি পুনা কলাই আবো সাইখিনা রেখা বেলাইখে খানা তখা
5: এন্ড্রিস নাবকাই তো সাপিনা হই তং
3: আং তাবো ককটাং সানাহীন তঙ আনি ককটানি মু ওখা বিশি কতাল বিশি কতাল কিফিলি ফাইকা বলং খুম তকসা খুম আকে মাজিলাতা বারি মতমখা বারি খুম তয়া পেখগি বারখা তং বলাং মল বসিবি ফাইকা ফাইদি বায়া রক ফাইবাইদি ফাইদি চালাই রক ফাইবাইদি খুঞ্জু খুম তয়া বেরই বৈশুন লামসংনা ফাইদি দাল বিদাল খুম ন খুমত্রাং খাওই মুসুং মিসিম ন বরম ইয়াফানা নাইদি খা কিফিল দি ত মুসলাই দি জরা বাই বাকসা গদালনা নাইদি না কারনা রংদি হামজাং মা সৃংদি যত বাই কথালাই তংদি খুমতয়া বুবার বাহাই সাহরকা বরক বাই বরক মতমলাই তংখা আনি ককটাং অরণ পাইখ্যা
2: বেলাহাইখানে খানা তখা এন্ডিস ন বেলাহাইখানে হামবাই ইয়াগুলো চংতাবো খানালাইনাই পিড়ি নিখুক্তেই রেচাবমু
6: আন বুঙ্কি পিড়ি দেবরমা আং তাবুক রেচাব নাই ও আনিকাই তোর নিনি মুচুং তৈ পহর কুচুং বাই তোর দেহাস বাই পান্থর ও আনিকাই তোর নি নি মুচুং তৈ পহর কুচুং বাই

파이등 가자 백화동 우물동 턱맞아띠 오 아니 까이돌 니니 무중 뜨이 뽀홀 끝중발

0: 씨알.
1: 어떻게?
0: 이렇게 이제 갈까? 아니, 니 걔는 거 도망 얼음 빨게.
1: 아우, 비리 니 걔는 거 도망 벨라, 걔는 하나 더.

হাসং মানো মায়ানি বাকি নাসিং সিনে নাসিং মকল লগই মকল পাইসুক মান লুগিয়ানি বাকি চিনি রেচাবনাই গরং রক বেলাই নাসংন বখা দরি কলাঙ্গি থাঙ্গু হাইন হাই লংমা সতনা মসংগু তেকেসে রেচা মঙ্গো সাবনো বলপ সাফি আবনো বসং ওয়ান সকলা মসংগু ফাইদি হাইকে বিনি তেকেসে রেচা মঙ্গো নাইলে ফিরানো ব সাবনো তিসা ফিখা ন খাও তাল টংমা বাকি ন খাও তাল সাল আথু কুড়ি টঙ্গু হই ন খাবো আসুক চুমুই বাই মজা খানা হাই আদিবা না আং তৈ ওয়াইসা আসাইখা আং গতাল খে লংমা মানখা নানো গতাল লংমা রেখাবলি নি হামজাকমা মানমানি উলো আং সাক সাক পগুই থাকা সাল বাই হর বাই হরতুক সারতুক আং খিলি জাগি টঙ্গু নিনি মনি মুং খরাং বাই শিয়া দিবা নানো হামজাগি নাইয়া দিবা

0: gubui nona rokno kogre keri kalangi thangkha gubui nona rokno bkhano duri in kalangi thangkha haki sing dumang da matong chinai duyano kare sing te
1: awa sik jora khana lekha khani mari pandaw soitoranj dembor mani khorang bare sab jagre jamung teo pandano kom thingka usha debor ma আকাশবাণী আগরতলা অবনী লগিন পাইখ্যা চিনি তিনি দীপুর জোরানী ককবরক আওয়াই পান্ডা হানো হাই শারিক দাম চিনি তামপুরো খানা খানাবাই দি হামবাই যদন
0: খাপাং ওয়ানু মা কক নয় সায়া সানি

চাষের কথা আজ শুনবেন। আদা চাষ, 100 গ্রাম আদায় রয়েছে কার্বোহাইড্রেট 17 গ্রাম, ফ্যাট 0.75 গ্রাম, পটাশিয়াম 415 মিলিগ্রাম, ফসফরাস 34 মিলিগ্রাম, শ্বেতসার 12.3%, আঁশ 2.4%, খনিজ পদার্থ 1.2% এবং জল 80.8%। আদা মশলা হিসেবে খাওয়া ছাড়াও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। সর্দি কাশি, আর্থারাইটিস, মাইগ্রেন, ডায়রিয়া, গ্যাস, হার্টের সমস্যা, ডায়াবেটিস।

হাই কোলেস্টেরলের মতো নানান রোগ প্রতিরোধে আদার জুড়ি মেলা ভার। বৈশাখ জ্যৈষ্ঠ ইংরেজিতে যদি বলি এপ্রিল মে মাসে আদার বীজ বপনের উপযুক্ত সময়। জল নিকাশের ভালো ব্যবস্থা আছে এমন উঁচু ও মাঝারি উঁচু জমি এবং বেলে দোআঁশ থেকে দোআঁশ মাটিতে চার থেকে ছয়টি চাষ ও মই দিতে হবে। লাইন থেকে লাইন কুড়ি ইঞ্চি এবং চারা থেকে চারা দশ ইঞ্চি দূরে লাগাতে হবে। হেক্টর প্রতি সার প্রয়োগ করতে হবে কম্পোস্ট দশ টন, ইউরিয়া ৩০০ কেজি, টিএসপি ২৭০ কেজি, পটাশ ২৩০ কেজি, জিপসাম ১১০ কেজি, দস্তা ২.৫ গ্রাম, সম্পূর্ণ গোবর এবং টিএসপি জিপসাম, দস্তা এবং অর্ধেক এমওপি বা পটাশ ও সকল সার শেষ চাষের সময় প্রয়োগ করতে হবে। অর্ধেক ইউরিয়া ও বাকি পটাশের অর্ধেক ৫০ দিন পর প্রয়োগ করতে হবে। অবশিষ্ট ইউরিয়া ও পটাশ ৮০ দিন ও ১০০ দিন পর সমান দুটি কিস্তিতে উপরি প্রয়োগ করতে হবে। আদা লাগানোর পর বৃষ্টি হলে সেচের প্রয়োজন হয়, তবে বৃষ্টি না হলে মাটিতেও রসের অভাব থাকলে নালাতে সেচ দিতে হবে এবং দুই থেকে তিন ঘন্টা পর নালার অতিরিক্ত জল বের করে দিতে হবে। বৃষ্টির জল যেন জমতে না পারে সেই জন্য জল নিকাশের ব্যবস্থা রাখতে হবে। চারা গজানোর কুড়ি থেকে ২৫ দিন পর আগাছা দমন করতে হবে। গাছ খুব ঘন থাকলে পাতলা করে দিতে হবে। প্রতি বর্গ মিটারে রবি মৌসুমে ৫০ থেকে ৬০টি এবং খরিফ মরশুমে ৪০ থেকে ৫০টি চারা রাখা ভালো। আদার কাণ্ড ছিদ্রকারী পোকা দমনে মেলাথিয়ন জাতীয় কীটনাশক প্রতি ১০ লিটার জলে মিশিয়ে ১০ দিন পরপর দুই থেকে তিনবার ভালোভাবে স্প্রে করতে হবে। ঔষধ স্প্রে করার সতর্কতা অবলম্বন করতে হবে। আদার কন্দ ছিদ্রকারী পোকা দমনে ফেনিট্রোথিয়ন জাতীয় কীটনাশক ১০ লিটার জলে মিশিয়ে ১০ দিন পরপর দুই থেকে তিনবার ভালোভাবে স্প্রে করতে হবে। আদার কন্দ পচা রোগ দমনের জন্য সালফার জাতীয় ছত্রাকনাশক অথবা কার্বেনডাইজম জাতীয় ছত্রাকনাশক প্রতি ১০ লিটার জলে মিশিয়ে ১০ দিন পরপর দুই থেকে তিনবার স্প্রে করতে হবে। শুনলেন চাষের কথা, আজ শুনলেন আদা চাষ।

0: বাংলার লোকজ সংস্কৃতি ধারণ করে আসছে, তেমনি কিন্তু নারী শক্তির জয়গানের এক চিত্র কিন্তু এর মধ্যে থেকে
1: তুলে
0: পাই।
1: ধরেছে।
0: এ নিয়ে কিন্তু আজকে আমরা বিস্তারিত জানব। প্রথমে মঙ্গল কাব্য কি সেটা একটু জেনে নেব, এবং তারপরেই কিন্তু আসব কিভাবে মনসা দেবীর প্রচলন বা মনসা মঙ্গল কাব্যের সূত্রপাত সমস্ত কিছু নিয়ে।
1: তাহলে বলি, মঙ্গল কাব্য হচ্ছে বাংলা সাহিত্যের মধ্যযুগে প্রচলিত এক বিশেষ ধরনের ধর্মীয় আখ্যান কাব্য। এটি হলো বাংলা সাহিত্যের এমন একটি গুরুত্বপূর্ণ অংশ যেখানে বিভিন্ন লৌকিক দেবদেবীর পূজা ও আরাধনা, মাহাত্ম্য কীর্তন এবং সামাজিক সাংস্কৃতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করা হয়েছে। এই কাব্যে সাধারণত একটি মঙ্গলের বা আশীর্বাদের বার্তা থাকে যা শ্রবণে বা পাঠে শুভ ফল এনে দেয়। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি মনসামঙ্গলের কথা, বলতে পারি চণ্ডীমঙ্গলের কথা, পদ্মামঙ্গল। এগুলি আসলে মঙ্গলের বার্তা দেয় বলেই এই কাব্যকে সেই সময় সাহিত্যিকরা নাম দিয়েছেন মঙ্গল কাব্য।
0: মনসা মঙ্গল কাব্য যেমন রয়েছে, আমরা দেখেছি চণ্ডী মঙ্গল কাব্য, সবগুলোই কিন্তু যেগুলো মঙ্গল কামনায়, মানুষের মঙ্গল
1: মঙ্গল
0: কামনায়
1: শুভেচ্ছা বার্তা দেওয়া হয়,
0: সেগুলোকে কিন্তু আমরা মঙ্গল কাব্য বলে থাকি। এবার যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, যেমন শ্রাবণ মাস ঘরে ঘরে কিন্তু মনসা মঙ্গলের একটা প্রচলন, সেটা কোথা থেকে এলো বা কিভাবে এলো, এর মধ্যে দিয়ে আমরা জানি দেবী মনসার মহাত্ম কীর্তন বর্ণিত হয়, হ্যাঁ, সে তা নিয়ে যদি পৌরাণিক কোনো গল্প গাথা থাকে।
1: পৌরাণিক গল্প গাথা তো আছেই, কারণ যুগে যুগে যে নারী লাঞ্ছিত বা অপমানিত হয়েছে এবং সেই থেকে উত্তরণের পথ কিন্তু আমরা সেই সময়ও দেখেছি। এবং সেটা যদি বলি, আমরা শুধু যে নারীরা বলবো না, সেই সময় দেবীরাও কিন্তু সেইভাবে লাঞ্ছিত হয়েছে এবং ওদেরকেও কিন্তু প্রতিবাদ করে স্বমহিমায় প্রতিষ্ঠিত হতে হয়েছে। তাহলে একটু আমরা মনসা দেবীর দিকে আলোকপাত করি, যেখানে দেখি উনি কিভাবে ওনার উত্তরণের পথ খুঁজে পেয়েছিল। মনসা মঙ্গল বা পদ্মপুরাণ কাব্যের অধিষ্ঠাত্রী দেবীর নাম হচ্ছে মনসা, আমরা জানি। ওনাকে কেতকাও বলা হয়, পদ্মাবতীও বলা হয়, তাই এই কাব্যকে মনসামঙ্গল বা পদ্মপুরাণও বলে। মনসাভক্ত কবিরাও নিজেদের কেতক দাস বলতেন, কারণ দেবীর কেয়া পাতা থেকে জন্ম বলে ওনারা ভাবতেন যে আমরা ওনার দাস, মানে মনসা দেবীর দাস, সেই হিসেবে কেতক দাস। পশ্চিমবঙ্গের মনসামঙ্গলের একজন বিখ্যাত কবি ক্ষেমানন্দ নিজের নামের সঙ্গে কেতক দাস শব্দটি ব্যবহার করেছেন। ওনার পুরো নাম ছিল কেতক দাস ক্ষেমানন্দ। মনসা দেবী তো আসলে সর্পের অধিষ্ঠাত্রী দেবী, লৌকিক ভয়ভীতি থেকে ওনার আবির্ভাব, এবং সর্প সংকুল পূর্ববঙ্গ যে দেবীর প্রধান পীঠস্থান তাতে কোনো সন্দেহ নেই। অবশ্য সারা বাংলাদেশ জুড়ে এমনকি প্রান্তীয় অঞ্চলেও মনসার প্রভাব, মনসামঙ্গলের আখ্যান প্রচলিত রয়েছে। আমরা দেখতে পাই বাংলায় মনসা দেবীর আর্জিত অস্টিক সংস্কার থেকে আবির্ভূত হয়েছে বলে মনে করা হতে পারে, তিনি আবির্ভূত হয়েছেন। এবং মনসামঙ্গলের কাহিনী যদি আমরা যাই, মানে পুরো ওনার কিভাবে আবির্ভাব, সেখানে দেখব মনসামঙ্গলের যে কাহিনী বিবৃত হয়েছে তাকে দেখা যাচ্ছে পদ্মবনে শিবের মন থেকে মনসার জন্ম হয়, তাই শিবের মানুষকন্যা বলা হয় মনসা। কোপন স্বভাবের মনসার সঙ্গে বিমাতা চণ্ডীর কলহের ফলে তার একটি চোখ কানা হয়ে যায়, তাই তিনি চাঁদ সওদাগরের দ্বারা গালিচ ছলে কানি বলে নিন্দিত হয়েছেন। মর্তে কি করে তার পূজা প্রচলিত হয়, এজন্যে তিনি প্রথমে রাখাল প্রভৃতি নির্মমের কাছ থেকে বলপূর্বক পূজা আদায় করলেন। ওনাকে আসলে অনেক অত্যাচার, কানি একটা লোককে আমরা হতে পারে যে কোনো তার শারীরিক সমস্যা থাকতে পারে, কিন্তু যখন এই অপবাদগুলি দেব তখন তো মনে অনেক কষ্ট লাগারই কথা, এবং দেবীরও সেই কষ্ট ছিল। এবং সেখান থেকে উত্তরণের জন্য তিনি একজন রাখাল নিম্নবর্ণের লোকের আশ্রয় নিয়েছিলেন পূজা করার জন্য। কিন্তু দেখা যাচ্ছিল যে ওই যেটা হয়ে থাকে যে নিম্নবর্ণের পূজা সমাজে সেইভাবে স্বীকৃতি পাচ্ছে না। তখন উচ্চতর সমাজে স্ত্রী দেবতার পূজা প্রচলিত তখন ছিল না। সমাজে সম্পন্ন বলতে বণিকদের বোঝাতো, তখন সম্পন্ন মানুষ বলতে আমরা বণিকদের বোঝাতো ছিল, সেখানে প্রধানত ছিল চার সদাগর। আমরা যাকে সবসময় বলি আমরা দেবীর আশ্রিতা, দেবীকে আমরা প্রণাম করে বেরি, ওই দেবীও তো আমাদেরকে অনেক কিছু শিখিয়েছেন যে আমাকেও কিন্তু সহ্য করতে হয়েছে, তাহলে তুমিও সহ্য করে এগিয়ে যাও, যে সয় সেই রয়, সেখানে এই কথাটাও বলতে হচ্ছে।
0: অবশ্যই হাল ছাড়লে চলবে না, কিন্তু মানে অধিকার প্রতিষ্ঠা করতে হবে,
1: লড়াই করতে হবে। তো ওইখানে দেখা গেছে যে মনসার ক্রোধে কিন্তু চার সদাগরের ছটি পুত্র এবং তার সর্বস্ব, উনি সর্বশান্ত হলেন, বাণিজ্যিক ভাবে সপ্তরিডিং একদম ডুবে গেল, সর্বশান্ত হয়ে যান। পরবর্তী সময়ে ওনার একটি পুত্র সন্তান হয়, আরেকটি, ছ পুত্র মারা যাওয়ার পরে লক্ষিন্দর, উনি খুব খুশি ছিলেন, লক্ষিন্দরের বিয়ে দেবেন, একটি অপূর্ব সুন্দরী মেয়ের খবর পেলেন, বেহুলা নামে বিয়ে হলো। কিন্তু মনসা দেবী এটাকে বিনাশ থেকে রক্ষা করার জন্য তিনি সাঁতালি পর্বতে একটি লোহার বাসর ঘর নির্মাণ করলেন, কিন্তু দেবতার সঙ্গে তো মানুষের বিরোধ হলে আর চলবে না, সেই ফাঁক বা ফোকর খুঁজে মনসা পাঠিয়ে দিল বাসর ঘরে কালনাক, এবং সেই কালনাক কিন্তু লোহার বাসর ঘরে একটি সূচি ভেদ করে শুকনো ছিদ্র ছিল, সেই শুকনো ছিদ্রে ঘরে যে কোনো জায়গায় এটা রাখতে হয় আমরা জানি, শুকনো ছিদ্র দিয়ে প্রবেশ করে কালনাক ধ্বংস কিন্তু ও লক্ষিন্দর, এবং লক্ষিন্দর কিন্তু সেখানে তার মৃত্যু।

0: বরণ করলো। এবার বেহুলার তো নাজেহাল অবস্থা, কান্নাকাটি চলছে। এদিকে চাষদাকার করলো যে যেহেতু ছেলে মারাই গেছে আর কানির উচ্ছিষ্ট পুত্রকে উনি আর রাখবে না, উনি তার কলার ভেলায় ছেলেকে দিয়ে ভাসিয়ে দিলেন যে আমি কানির উচ্ছিষ্টকে আমি রাখবো না। ওনার মনে এরকম একটা ধারণা চলে এলো। কিন্তু বেহুলা এদিকে হাল ছাড়তে রাজি নয়। কতটা যুদ্ধ আমরা নারীদের এখানেও দেখতে পাচ্ছি,
1: মানে একেবারেই, মানে আমি যে আপনি কথাগুলো বলছেন একদম মানে চোখে ভাসছে সেই নারী শক্তির যে জাগরণ, যে কণ্টকাকীর্ণ পথ অতিক্রম করে নারীরা তাদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে গেছেন। সেই প্রাচীন কিন্তু সেই আন্দোলন চলছে।
0: তো জলপথে বেহুলাকে নানা বিপদের সম্মুখীন হতে হয়েছিল, তারপরও নানা প্রলোভন জয় করে অসাধারণ সতী ধর্মের জোরে বেহুলা স্বর্গে গিয়ে কিন্তু মৃত্যুগীতিতে দেবতাদের তুষ্ট করলেন এবং তখন তিনি স্বামীর জীবন ভিক্ষা চাইলেন। শেষে শিবের নির্দেশে তুষ্ট হয়েছেন সবাই ওনার নৃত্যগীতিতে এবং শিবের নির্দেশে মনসা দেবী প্রাণ ফিরিয়ে দিতে রাজি হলেন। তবে একটা শর্ত রাখলেন। শর্ত কি? চাঁদ সদাগরকে পূজা করতে হবে, মনসা পূজা করতে হবে। এবার বেহুলা বাড়ি ফিরে এলেন। বাড়ি ফেরার আগেই ওনার যে পূর্ববর্তী ছপুত্র মারা গিয়েছিল, ছপুত্র পুনরায় প্রাণ ফিরে পেল। ওনার সপ্তরী ভেসে গিয়েছিল, সেই ডিঙা ভেসে উঠলো। উনি যা সর্বশান্ত হয়েছিলেন আবার পুনরায় সব ফিরে পেলেন। এবার একটু হলো ওনার মনটা, পুত্রবধূ যখন ওনার কাছে অনুরোধ করলেন এত কিছুর পরে, ওনার মনটা একটু ফিরলো। তবে উনিও আবার কি করলেন, যেহেতু প্রচন্ড শিবের ভক্ত, উনি এখানে একটু বাদ সারলেন। কি বললেন, যে লাইনটা হচ্ছে বলার যে, যে হাতে পুজেছি আমি দেব শুল পানি, সে হাতে না পুজিব চ্যাং মুড়ি কানি। কিন্তু তাতেও মনসা দেবীর কিছু হয়নি। মনসা দেবী সন্তুষ্ট হয়েছেন যে উনি তো পূজাতে রাজি হয়েছেন, উনি আমার পূজা নিয়েছেন, আর উনি পূজা করলেই মোটে আমার পূজা ঘরে ঘরে প্রচারিত হবে। এবং এইভাবে করেই কিন্তু মনসা দেবী আজকে আমাদের প্রত্যেকের ঘরে, মানে আমরা পূজা করি, অনেকের অধিষ্ঠাত্রী দেবীও বলবো, অনেকে নিত্য ঘরে পূজা করছেন।
1: পদ্মপুরাণের যে গল্প গাথা বা গানের সুর করে সুন্দর,
0: সেটা সেটা লাইন দুইটা বলাই যেতে পারে। এই পর্বই কিন্তু বিয়ে, বাণিজ্য, সপ্তরী ডুবে যাওয়া বা ভেসে ওঠা, এ নিয়ে কিন্তু পুরোটা মনসা কাব্য। এবং ওনারা যে গানটা করেন পদ্মপুরাণ যাকে বলছি, প্রত্যেকটা কিন্তু প্রতিটা খণ্ডে খণ্ডে বিভক্ত হয়ে ওনারা গানগুলি করছেন। কারো বাড়িতে হয়তো বিয়ের পর্ব পড়ছে, কোথাও বাণিজ্যিক পর্ব পড়ছে, মঙ্গল কামনায় এই বার্তাগুলি ছড়িয়ে দেওয়া হচ্ছে।
1: অবশ্যই। আর যে বিষয়টা, এর পেছনে যে ইতিহাসটা আছে সেটা শুরুতেই আপনি একটু বললেন যে পূর্ববঙ্গের এটা রীতি, আর এই সময়টা যেহেতু বর্ষাকাল, সেই সাপের উপদ্রব বা ভয় ভীতি থেকে কিন্তু এই দেবীর আরাধনা করা হয়েছে। তোমার সময়ের সাথেও কিন্তু এটা একেবারে মিলেমিশে একাকার হয়ে আছে। এই যে নারী শক্তির জাগরণ, তার অধিকার প্রতিষ্ঠার
0: জন্য লড়াই,
1: সমস্তটা কিন্তু সেই শিক্ষা কিন্তু এর মধ্যে থেকে।
0: হ্যাঁ, এবং দুজনকেই দেখেছি যেমন মনসা লড়াই করে গেছে, একইভাবে কিন্তু শ্বশুর হয়ে বা ছেলের মৃত্যু ও শব্দ দেহকে ভাসিয়ে দিয়েছিল, কিন্তু বেহুলা কিন্তু হাল ছাড়েনি। সে কিন্তু লড়াই চালিয়ে গিয়ে সে কিন্তু জয়ী হয়েছে এবং দেখিয়েছে যে আমাদেরকে যুদ্ধ জয় করতে হলে
1: করতে হবেই, হাল ছাড়লে চলবে না,
0: প্রতিকূলতাকে এগিয়ে যেতে
1: হবে। পরিশ্রমের মধ্যে দিয়ে আমরা বসে বসে যদি বলি আমাদের অধিকার চাই অধিকার চাই, সেটা কখনোই কিন্তু সম্ভব হবে না। তার জন্য কিন্তু আমাদের মাঠে নামতে হবে, পথে নামতে হবে। সেই সংগ্রামের ছবিটাই কিন্তু আমাদের দেখিয়ে দিলেন দেবী মনসাই বলুন আর সেই বেহুলার ছবিটাই বলুন। এটাই কিন্তু বারবার আমরা ফিরে পাই পদ্মপুরাণের মধ্যে। আর একটা যেটা রয়েছে সেটা শৈল্পিক একটা ছবি কিন্তু পাই। আর যে বিষয়টা এবার জানবো যে মনসা মঙ্গলের অনেকজন কবির কথা আপনি বলেছেন, শুরুতেই বলেছেন, সাধারণত মনসা মঙ্গল যে কাব্যটা পাঠ করা হয় সেটা কোন কাব্যটা আমরা পাঠ করি বা কোন খণ্ডটা পাঠ করব, সেটা কি যারা পাঠ করছেন বা শিল্পীরা রয়েছেন তারাই সেটা নির্ধারণ করেন?
0: হ্যাঁ, অনেকগুলো খণ্ড আছে। মনসা মঙ্গলটাকে প্রথম দিকে বাড়িতে কিন্তু নর্মালি ওনারা পাঠ করে শুরু করে দেন। এরপর যখন কারো বাড়িতে পাঠ করা হয় তখন ওনারা কিন্তু বাড়ির যে মালিক থাকে উনি বলে দেন যে আমার বাড়িতে এই খণ্ডটা একটু পড়বে, খুশি হয় যে এই খণ্ডটা, কারোর হয়তো বাণিজ্যিক দিকে চাই, তাহলে শুভেচ্ছা বা মঙ্গলবার্তা ছড়িয়ে দিতে বাণিজ্যিক দিকটা পড়া হয়। আমি আগেও বলেছি কারোর বাড়িতে হয়তো বিয়ের দিকটা পড়া হয়, ঠিক আছে, ওইভাবে করে খণ্ডে খণ্ডে ওনারা, তবে পুরোটা বই শেষ করতে হবে। এর জন্য ওনারা কিন্তু নিত্যদিন কোথাও কারো বাড়িতে না পড়লেও প্রথম দিন থেকে নিজেদের বাড়িতে ঘরে এটাকে পড়ে পুরো বইটাকে শেষ না করে কিন্তু হয় না।
1: আর এটা রীতিটা কিভাবে, কখন থেকে শুরু হয়, কবের মধ্যে শেষ করতে হয়, এই সম্পর্কে
0: শুরু আর শেষ যদি বলি তাহলে শ্রাবণ মাসের প্রথম দিন থেকেই শুরু হয়ে গেল। যেদিন শ্রাবণ মাস শেষ এটাকে তো শেষ করা হয়, অনেকে শেষ করে না, না করলে কি করেন, শ্রাবণ সংক্রান্তিতে পূজাটা হয় না হয় সেটা রেখে দিয়ে কারোর বাড়িতে পড়ে না, নিজেরা পড়ে। কিন্তু নাগ পঞ্চমীতে, মানে ভাদ্র পঞ্চমী যেটা বলা হয়, সেখানেও পূজাটাকে করা হয়। কিন্তু সেটার কিন্তু আরেকটা রীতিও আছে, শুধু মনসা মঙ্গল পড়ে শেষ করে দিল, লক্ষ্মীন্দরের মৃত্যু হয়ে গেল, সেই পর্যন্ত খণ্ড শেষ হয় না। কিন্তু যে জিয়েছে, মানে প্রাণ ফিরে পেয়েছে, এই জিয়ে দেওয়ারও কিন্তু খণ্ড রয়েছে, সেটাও কিন্তু পড়তে হয়।
1: আচ্ছা, মানে সেই যে মনসা বেহুলা
0: ফিরে পেয়েছে স্বামীকে,
1: স্বর্গে যাওয়ার সংগ্রাম এবং স্বামীকে ফিরে পাওয়ার যে গল্প, সেটা দিয়েই শেষ
0: সেটা দিয়ে শেষ করতে হবে।

0: বলা হয় জিয়ানুর খণ্ড, এটা পড়তে হবে।
1: আচ্ছা, মানে
0: এবং
1: যথেষ্ট।
0: সেখানে জিয়ানের জল থাকে একটা, সেটা যে
1: আচ্ছা,
0: ঘট ভরে আনে, সেই জিয়ানের জলটাও কিন্তু প্রত্যেকে বাড়ি বাড়ি নিয়ে
1: ছিটিয়ে
0: প্রত্যেকে
1: দেওয়া
0: ছিটিয়ে
1: হয়।
0: দেয় মঙ্গলবার্তার জন্য, যে সবার
1: আচ্ছা,
0: সন্তান বা স্বামী বা বাড়িতে যাই আছে প্রত্যেকের মঙ্গল হোক।
1: এর একটা যথেষ্ট মাহাত্ম্য রয়েছে
0: হ্যাঁ
1: অবশ্যই। আর এই রীতিটা পূর্ববঙ্গ থেকে উঠে এসছে, কিন্তু আমরা যারা পূর্ববঙ্গ থেকে উৎখাত হয়ে বা যে কোনোভাবেই আমরা এই রাজ্যে এসছি বা পশ্চিমবঙ্গেও যারা আছে, তাদের মধ্যেই কিন্তু মূলত এই প্রচলন, এই মনসা মঙ্গলের প্রচলন। আর এটা কিন্তু মানে একটা আশার আলো, এটা কিন্তু একেবারে লুপ্ত হয়ে যায়নি,
0: না,
1: এই সময় দাঁড়িয়েও কিন্তু এর দৃষ্ট প্রচলন রয়েছে
0: হ্যাঁ
1: এবং সেই সঙ্গে কিন্তু যথেষ্ট উৎসাহ
0: হ্যাঁ
1: উদ্দীপনা লক্ষ্য করা যায়।
0: কারণ আছে তো, ওনারা যখন পড়েন এই
1: হুম
0: পাঠগুলো যে যায় বা গানগুলো যে যায়, দেখবেন যেখানে বলা হচ্ছে বেহুলা চলে ধীরে ধীরে, ওইখানে
1: হুম
0: কেউ হয়তো একদিন করেই ওনাদের
1: হুম
0: মধ্যে এতটা সংস্কৃতি প্রেমী বা আছে
1: হুম হুম
0: সৃজনশীলতা, ওনারা কেউ হয়তো নিজেই বেহুলা সেজে হাতে একটু ফুল নিয়ে ছিটিয়ে ছিটিয়ে
1: আচ্ছা,
0: দেখিয়ে দিচ্ছে নাচ করতে করতে, ঠিক আছে, সেই জায়গায় তো মজা হয়, ওনারাও আনন্দ
1: অবশ্যই
0: পায়, বাড়িতে যেই বাড়িতে করছেন ওই বাড়িতেও
1: ঠিক,
0: ওনারা আনন্দ উপভোগ করেন।
1: সুন্দর একটা সংস্কৃতির একটা বাতাবরণ
0: হ্যাঁ
1: কিন্তু তৈরি হচ্ছে
0: তৈরি হচ্ছে
1: এই মঙ্গল কাব্য পাঠের মধ্যে দিয়ে।
0: একদম একদম,
1: অবশ্যই একটা সুন্দর পরিবেশ, অবশ্যই একটা, আপনি বললেন যে মঙ্গল কামনার যে একটা বিষয়, সেটাও কিন্তু প্রচারিত হচ্ছে এই কাব্যের মধ্যে দিয়ে। এবার যদি আসি যে মঙ্গল কাব্য তো সপ্তদশ শতাব্দীতে এই কাব্য সৃষ্টি হয়েছিল, এই কাব্যের যারা কবিরা রয়েছেন তারা কে কে, আর দ্বিজ বংশীদার বলতে আমরা কি বুঝি?
0: সপ্তদশ শতকে প্রতিস্থাপিত হয়েছে ঠিক আছে, কিন্তু চতুর্দশ পঞ্চদশ শতকে কিন্তু সেই সময়ে এই মনসামঙ্গল রচনা মানে চলছিল,
1: শুরু হয়েছিল
0: শুরু
1: মানে।
0: হয়েছিল এবং কেউ কেউ লিখেছে, হারিয়ে গেছে অনেকে। যেমন আমি যদি বলি পঞ্চদশ শতকে দেখা গেছে কানা হরিদত্ত,
1: আচ্ছা,
0: মনসামঙ্গল কাব্য বললেই কিন্তু কানা হরিদত্ত এবং বিজয়গুপ্তের নাম আগে আসে, কিন্তু এখানে ঘটনা হচ্ছে কানা হরিদত্ত যে লিখেছিলেন সেটা মনসা দেবীর মনোপুত হয়নি, কারণ কানা হরিদত্তের বিচার বুদ্ধি ছিল সীমাবদ্ধ।
1: আচ্ছা,
0: সেই জায়গায় দাঁড়িয়ে বিজয়গুপ্তকে স্বপ্নাদেশ দিয়েছিলেন উনি আবার পুনরায় এই পদ্মপুরাণ
1: লেখার,
0: কাব্য লেখার জন্য,
1: আচ্ছা
0: তখন গিয়ে বিজয়গুপ্ত আবার নতুন করে সেই কাব্য লিখেন, সেটা হচ্ছে পঞ্চদশ শতকের ঘটনা। আর
1: আচ্ছা,
0: সপ্তদশ শতকে আমরা দেখতে পাই বাইশা কবি মনসামঙ্গল, এখানে 22 জন কবি ছিল, এখানে বাইশা কবির এটাই প্রতিস্থাপিত হয়েছে, এটা পূর্ববঙ্গে মনসার পূজার ভাষণ গান বিশেষ প্রচারিত ছিল সেখানে। আর আপনি যেটা বলেছিলেন দ্বিজ বংশীদার, উনি ময়মনসিংহের কবি, দ্বিজ বংশীদাসের মনসামঙ্গল বা পদ্মপুরাণ পূর্ব এবং উত্তরবঙ্গে একদা খুব জনপ্রিয় ছিল, এর মুদ্রিত সংস্করণ দুর্লভ নয়, কবির পাণ্ডিত্য রসজ্ঞান ভক্তি প্রবৃত্তির জন্য তাকে সপ্তদশ শতাব্দীতে উল্লেখযোগ্য একজন যথেষ্ট কবি বলেই আমরা গ্রহণ করি। তবে যেটা বলছিলাম কেতক দাস ক্ষেমানন্দের কথা, পূর্বেও আমরা আলোচনা করেছি, ছাপাখানার যুগে এদেশে মানে মনসামঙ্গল যে কবি প্রথম মুদ্রণে সৌভাগ্য লাভ করেন কিন্তু সেই কেতক দাস ক্ষেমানন্দ,
1: আচ্ছা,
0: ঠিক আছে, এবং পশ্চিমবঙ্গের এই কবি মুদ্রণের পূর্বে ও পূর্ববঙ্গে বেশ প্রচার লাভ করেছিলেন, এই অঞ্চলে তার কাব্য ক্ষমানন্দী নামে একদা প্রচলিত হয়েছিল এবং উনারটাকেই আমরা মানে কেতক দাস তো আমি বারবার বললাম ওনার উপাধি, এই মনসামঙ্গলটা কিন্তু প্রচার লাভ করেছিল, যদিও বাংলার বাইরেও এর প্রচার ছিল। আর আমরা যদি বাইশা কবিতে যাই, এখানে বিশ্বেশ্বর, অকিঞ্চন দাস, রঘুনাথ দ্বিজ, রমাকান্ত, জগন্নাথ, সীতাপতি, রাধাকান্ত, বল্লভ ঘোষ, নারায়ণ দেব, গোপীচন্দ্র, জানকীনাথ, আর কত নাম বলবো, প্রচুর 22 জন কবি যেহেতু অনেকজন রয়েছে এবং সেটাই
1: নাম
0: কিন্তু প্রতিস্থাপিত হয়েছে, যেহেতু কেতক দাস ক্ষেমানন্দটা মুদ্রণ যুগে ছাপাখানা যুগে প্রথম
1: আমরা যে
0: ছাপা হয়েছিল,
1: কাব্যটা পাঠ করি সেটা কি কেতক দাস
0: কেতক দাস
1: ক্ষেমানন্দ রচিত?
0: ক্ষেমানন্দ হ্যাঁ রচিত,
1: আচ্ছা, সেটা কটা খণ্ড রয়েছে মোট?
0: অনেকগুলি খণ্ড রয়েছে,
1: খণ্ড রয়েছে, এগুলো কিন্তু পুরো শ্রাবণ মাস জুড়েই কিন্তু একটি একটি করে সবগুলো
0: খণ্ড
1: খণ্ডই আমাদের শেষ
0: শেষ
1: করতে
0: করতে
1: হয়।
0: হবে,
1: আবার যদি মানে তারও কিন্তু আরেকটা বিকল্প রাস্তা রয়েছে, যদি শেষ না হয় সেটা কিন্তু আমরা
0: ভাদ্র
1: পূজা করতে
0: পঞ্চমীতে
1: দেখি।
0: নাগ পঞ্চমী শেষ পূজাটা, যেটা অনেকে শেষ করতে না পারলে ওই সময় পূজাটা করেন, কিন্তু বইটা পুরোটা শেষ করতে হবে, এটা মানে যে কোনো ভাবেই হোক, রাতে রাতে পড়েই হোক, যেভাবে বইটাকে শেষ করতে
1: শেষ
0: হবে,
1: করতে হবে,
0: অর্ধেক করে বই রাখা, মায়ের বই রাখা যায় না। প্রথম খণ্ডটা তো বাড়িতেই পড়ে, প্রথম দিকে কিছুদিন হয়তো বাড়িতেই চলে, এরপর হয়তো কারো কারো বাড়ি গিয়ে পড়লো, কিন্তু সবসময় তো আর কারো বাড়ি যাওয়া হয় না, কিন্তু নিত্যদিন নিজের বাড়িতে
1: সন্ধ্যাবেলায়
0: পড়তে
1: কিন্তু
0: হবে,
1: সেই নিয়ম কার নিষ্ঠার সঙ্গে
0: সঙ্গে
1: সেই কাব্যটা পাঠ
0: পাঠ
1: করতে
0: করতে
1: হবে।
0: হবে, পাঠ
1: আর
0: করতে হবে,
1: যেটা এবার যদি আসি যে পুজোর রীতিনীতি
0: বা
1: বা
0: পদ্ধতিটা,
1: পদ্ধতিতে যদি আসি, সেটা
0: সেটা তো
1: কিরকম?
0: অন্যান্য পূজার,
1: মানে অনেকে যারা মঙ্গল কাব্য পাঠ করেন না তারাও কিন্তু পুজো করে থাকেন,
0: এটা তো করতেই
1: সেটা
0: পারেন,
1: কোন তিথিতে, তিথি মেনে করতে হয়?
0: মায়ের পূজার আমরা জানি যে মানে শ্রাবণ সংক্রান্তিতে আমরা সেই পূজোটাও করে থাকি, আর আমি তো আরেকবার বললাম যে ভাদ্র মাসের সংক্রান্তি যেটা আমরা বিশ্বকর্মা পূজা করি সেই সময় আমরা,
1: কিন্তু
0: হ্যাঁ
1: যারা পদ্ম পূরণে নেই বা পাঠ করছেন না, পুঁথিটা পাঠ করছেন না,
0: কিন্তু
1: কিন্তু
0: তারা
1: মনসা দেবীর
0: মনসা
1: আরাধনা
0: দেবীর পূজাটা শ্রাবণ মাসেই করে ফেলবে,
1: করবে,
0: করে শ্রাবণ মাসে করে থাকে এবং সেটা অন্যান্য পূজা পদ্ধতির মতোই, তবে একটু শক্ত, শক্ত কেন, কারণ আমাকে উপোস থাকতে হচ্ছে, আর এটা যে কোনো পূজাতেই আছে, আগের দিন আমাকে কি করতে হবে, আগের দিন ঘর বাড়ি পরিষ্কার করে আমাকে নিরামিষ ভোজন আহার
1: মানে
0: করতে হবে,
1: আমরা সংযম পালন
0: সংযম
1: করার কথা বলে
0: হ্যাঁ,
1: থাকি,
0: তারপর পূজা স্থান পরিষ্কার করে যেখানে আসন

0: তৈরি করতে হবে, মনসার মূর্তি স্থাপন, তারপর হচ্ছে সর্পের প্রতিকৃতি বা প্রতীক স্থাপন করতে হবে, পূজার শুরুতে ধূপ দীপ এগুলো জ্বালিয়ে দিতে হবে, তারপর তো পূজার যা যা উপকরণ আছে, সিদ্ধি সিন্দুর পঞ্চগুড়ি পঞ্চশস্য যেগুলো লাগে, আমরা জানি দুর্গাপূজা বা কি বলে বিপদনাশিনী পূজা, এই পূজাগুলি অনেক শক্ত পূজা, কালী পুজো তো সেই পুজোর মতোই আমরা মায়ের পুজো করছি। সুতরাং মনসা দেবীর পুজোর বুতে যা যা লাগবে আমাকে, বিল্বপত্র থেকে ধরে সবকিছু লাগবে, কলা পাতাও কিন্তু লাগে, একটা মেইন জিনিস যেটা কলা পাতাতে এখানে ভোগের ব্যবস্থা, গঙ্গা জল, নৈবেদ্য সাজানোর জন্য কলা পাতারও প্রয়োজন হয়, এটা একটা বিশেষ জিনিস যেটা আমাকে লাগবে। তারপর তো রয়েছে নাগের দুধ কলা, যেটা আমাকে না বললেই না হচ্ছে, আমরা যারা পুজো করি না তারাও কিন্তু ওই দিন আমাদের পরিবারের মঙ্গল কামনায় আমরা উপোস থেকে নাগের দুধ কলাটা আমরা দিই, এবং পুজো শেষ হলে পরে আমরা সেটা নাগ দেবতার উদ্দেশ্যে আমরা কিন্তু সেটা ভাষণ করি,
1: মনসার কাছে সেটা আমরা সমর্পণ করি, তারপর কিন্তু সেটা সবার কাছে কিন্তু প্রসাদ হিসাবে আমরা সেই দুধ কলাটুকু কিন্তু দিতে দেখেছি। ছোটবেলা থেকে সেটা দেখেছি যে সেই দুধ কলাটা কিন্তু মূল উপকরণ বা প্রসাদ হিসাবে গ্রহণ,
0: মনসা দেবী নাগের দুধ কলাটাই তো মেন যায়, এটা ভাষণের জন্য নাগ দেবী, তারপর এটা ভাষণের জন্য পুজো শেষে নিয়ে যেতে হয়, সেই পর্যন্ত প্রত্যেককে উপোস থাকতে হবে। এবং ভাষণের জন্য বলতে কি, আমি নাগ দেবতার উদ্দেশ্যে যেহেতু আমি যে কোনো কিছু গঙ্গা জলে হ্যাঁ সমর্পণ করলাম আর কি।
1: সেই পূর্ব বাংলার থেকে কিন্তু এই পুজোর প্রচলন, যে সাপের হাত থেকে নাগের হাত থেকে রক্ষা পাবার জন্য, আর অবশ্যই এটা শ্রাবণ মাসে মানে একেবারে ভরা বর্ষা এই সময় কিন্তু সেই রীতি মাথায় রেখে এখনো কিন্তু আমাদের প্রত্যন্ত অঞ্চলে এই পূজোর যথেষ্ট প্রচলন রয়েছে, এমনকি শহর অঞ্চলেও কিন্তু
0: রয়েছে, ঘরে ঘরেই পূজা হচ্ছে, আর প্রত্যন্ত অঞ্চল কেন শহরাঞ্চলেও হয়, হয়তো একটু কম বেশি, কারণ
1: একটু কম বেশি কারণ যুগের সাথে তাল মিলিয়ে
0: মানুষ একটু ব্যস্ততা বেড়ে গেছে,
1: যেহেতু আপনি বললেন যথেষ্ট নিষ্ঠা সহকারে এবং অত্যন্ত নিয়ম কানুন মেনেই কিন্তু
0: দেবীর পূজাটা করা হয়,
1: তো সেই ক্ষেত্রে এইটাই একটু বাধা হয়ে দাঁড়ায়, হয়তো ব্যস্ততম যুগে দাঁড়িয়ে আমাদের পক্ষে সম্ভব হয় না, কিন্তু আমরা চাই দেবীর মাহাত্ম্য,
0: দেবীর মাহাত্ম্য ছড়িয়ে পড়ছে ঘরে ঘরে, মানুষ ব্যস্ততার ফাঁকেও কিন্তু চেষ্টা করে যে যদি আমার একটা ছুটি থাকে তাহলে ওই দিন মায়ের একটু পুজো আমি ব্যবস্থা করি ঘরে, ব্যস্ততা ব্যস্ততার জায়গায় কিন্তু দেবীর মাহাত্ম্য ছড়িয়ে আগেও পড়েছিল, যেমন চার সদাগরের হাত ধরে আজকের দিনেও কিন্তু ম্লান হয়নি, বরঞ্চ বলবো আরো বেশি করে ছড়িয়ে পড়ছে মানুষ করে,
1: আমরা কিন্তু সেই শেকড়টাকে আবার ফিরে পাই এর মধ্যে দিয়ে, হারিয়ে যেন না যায় এই পুজো প্রচলিত থাকুক। আর এবার আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্বে এসে গেছি, খুব স্বল্প সময়, মনসা দেবীর পূজা আসলে কি বার্তা দেয় আপনার মুখ থেকে, এই কথাটার মধ্যে দিয়েই শেষ করব।
0: আমার মনে হয় আপনি শুরুতেই এটা দিয়ে শুরু করেছিলেন,
1: আবারও সেটাতেই ফিরে আসছি, কারণ আমার মনে হয় এটাই মূল মেসেজ,
0: আমিও এটাই দিতে চাইছি যে মনসা দেবীর পূজা করা শুধু পূজা করার জন্য নয়, মনসা দেবী এবং প্রতি বেহুলা প্রতিস্থাপিত করেছেন নারী যুদ্ধং দেহি রণং দেহি হয়ে নিজ অধিকার নিজেই ছিনিয়ে আনতে পারে, নারীবাদী আন্দোলন এবং নারী যে প্রতিবাদী সেটাই প্রতিভাত করেছে ওনারা বারবার সেই যুগেও। আমরা মনসা দেবী বলছি, আমার ভাবলে শিহরণ যাচ্ছেন হৃদয়ে যে একটু যদি নিজে আঘাত পাই বিমর্ষ হয়ে পড়ি, কোথায় দেবী তো বিমর্ষ হননি, দেবী তো লড়াই চালিয়ে গেছেন, ওনাকে শুনতে হয়েছে কানি, কেন উনি তো দেবী, কিন্তু উনি লড়াই চালিয়ে স্বপ্রতিষ্ঠিত স্বমহিমায় প্রতিষ্ঠিত হয়ে আজকে ঘরে ঘরে দেবী রূপে পূজিত হচ্ছেন, আগের ছয় পুত্র মারা গিয়েছিল ওদের প্রাণ ফিরিয়ে দিয়ে নিজের স্বামীর প্রাণ ফিরিয়ে এনে উনি প্রতিষ্ঠিত করেছিলেন যে যে সয় সেই রয়, যুদ্ধ আমাকে চালিয়ে যেতে হবে, প্রতিবাদ আমাকে করতে হবে, তবে সেটা সুন্দরভাবে সুচারুভাবে
1: মানে সৎসাহস নিয়ে এগিয়ে গেলে কিন্তু কোনো কিছুই লক্ষ্যে পৌঁছানো কিন্তু
0: থেমে থাকে না।
1: অবশ্যই আমরা কণ্ঠকাকীর্ণ পথ অতিক্রম করে আমাদের সেই যুগে নারীরা দেখিয়েছে, আমরাও কিন্তু এই প্রদর্শন করবো, আমরা এগিয়ে চলবো। অনেক অনেক শুভেচ্ছা আপনাকে,
0: ধন্যবাদ।
1: শ্রোতা বন্ধুরা, মনসা মঙ্গলের মাহাত্ম্য নিয়েই কিন্তু আজকের আসরে আমরা বিস্তারিত আলোচনা শুনলাম, আর স্টুডিওতে আমার সঙ্গে যিনি ছিলেন একজন শিক্ষিকা সোমা রায়, আবারও আপনাকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো আসর থেকে।
0: নমস্কার, ধন্যবাদ আপনাকে।
1: শ্রোতা বন্ধুরা, আজকের মতো অঙ্গনার আসরে এই পর্যন্তই, কথা হবে আগামী আসরে, আপনারা সবাই খুব ভালো থাকবেন, নমস্কার।

অঙ্গনা অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। অঙ্গনায় আজ শুনলেন আলোচনা মনসা মঙ্গল কাব্যের মাহাত্ম্য কথা। আলোচনায় অংশগ্রহণ করলেন সোমা রায়। অনুষ্ঠান সংযোজনায় ছিলেন স্মিতা ভট্টাচার্য। আকাশবাণী আগরতলা, এখন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। ত্রিদেশীয় সফর শেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লি ফিরেছেন। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক 14 জুলাই তৃতীয় নমস্তে দিবস পালন করবে। ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজ GFS গ্যালাক্সির ওপর হামলার নিন্দা করেছে ভারত। বিদেশ মন্ত্রক জানিয়েছে জাহাজটিতে থাকা 11 জন ভারতীয় নাগরিকের 10 জনকে এখনও পর্যন্ত উদ্ধার করা হয়েছে। ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালী ফের বন্ধ রাখার কথা ঘোষণা করেছে ইরান। বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা ও ইংল্যান্ড সেমিফাইনালে পৌঁছেছে। আসছি বিস্তারিত খবরে। 6 দিনের সফল ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফর শেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ফিরে এসেছেন। ত্রিদেশীয় সফরের প্রথম পর্যায়ে তিনি ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্তোর আমন্ত্রণে 6 থেকে 8 জুলাই ইন্দোনেশিয়া সফর করেন। এবারে সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে দুটি দেশের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। সফরের দ্বিতীয় পর্বে প্রধানমন্ত্রী শ্রী মোদী অস্ট্রেলিয়া

0: মেলবোর্নে পৌঁছন। সেখানে তৃতীয় ভারত অস্ট্রেলীয় বার্ষিক শিখর সম্মেলনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজের সঙ্গে মতবিনিময় করেন। এছাড়াও ভারত অস্ট্রেলিয়া সিইও ফোরামের বৈঠকেও তিনি অংশ নেন। প্রধানমন্ত্রী দুটি দেশের শীর্ষ বাণিজ্য নেতাদের জমায়েতেও বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রীর ত্রিদেশীয় সফরের শেষ পর্যায়ে তিনি নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকজনের আমন্ত্রণে 10 ও 11 জুলাই অকল্যান্ড সফর করেন। দীর্ঘ 40 বছর পর এই প্রথম ভারতের কোনো প্রধানমন্ত্রী নিউজিল্যান্ড সফর করলেন। প্রধানমন্ত্রী সফর প্রসঙ্গে বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র বলেন,
1: হম এক স্টেবিলাইজিং ফোর্স বনকে ইন্ডো

0: एक्सेप्ट किया कि यस लेट दिस बी द फ्रेमवर्क, लेट इंडिया डिसाइड द फ्रेमवर्क, हम इस फ्रेमवर्क पे एक लॉन्ग टर्म कोऑपरेशन। आप सोचिए ये कितनी बड़ी जीत है।
1: কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক 14 জুলাই তৃতীয় নমস্তে দিবস পালন করবে। 2023 সালে ন্যাশনাল অ্যাকশন ফর মেকানাইজড স্যানিটেশন ইকোসিস্টেম প্রকল্প চালু হওয়ার 3 বছর পূর্তি উপলক্ষে এই দিবস পালিত হবে। মূল অনুষ্ঠান এবং দিব্য কলা মেলা অনুষ্ঠিত হবে পশ্চিমবঙ্গের রবীন্দ্র সদনে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানীয় নগর সংস্থায়ও সমান্তরাল কর্মসূচির আয়োজন করা হবে। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রী ডক্টর বীরেন্দ্র কুমার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীরও উপস্থিত থাকার কথা। ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজ জিএফএস গ্যালাক্সির ওপর হামলার নিন্দা করেছে ভারত। ভারতের বিদেশ মন্ত্রক থেকে জানানো হয়েছে, জাহাজটিতে থাকা 11 জন ভারতীয় নাগরিকের 10 জনকে এখনও পর্যন্ত উদ্ধার করা হয়েছে, এক ভারতীয়র খোঁজ পাওয়া যাচ্ছে না। মন্ত্রক আরও জানিয়েছে, ওমানে ভারতীয় দূতাবাস পরিস্থিতির ওপর তীক্ষ্ণ নজর রেখেছে এবং উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। এদিকে ভারত উদ্ধার কাজে সহায়তা করার জন্য ওমান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজের ওপর হামলা বৃদ্ধি পাওয়ায় নতুন দিল্লি উদ্বেগ প্রকাশ করেছে। শান্তি ও স্থিতিশীলতার লক্ষ্যে আন্তর্জাতিক আইন মেনে চলে সার্বিক পরিস্থিতি মোকাবিলার জন্য সব দেশের কাছে আহ্বান জানানো হয়েছে। বিদেশ মন্ত্রক ভারতীয় নাগরিকদের ইয়েমেনে ভ্রমণ সংক্রান্ত বিশেষ শর্ত সম্বলিত 2017 সালের বিজ্ঞপ্তি প্রত্যাহার করেছে। উল্লেখ্য, ইয়েমেনে গৃহযুদ্ধ ও সশস্ত্র সংঘাতের কারণে নিরাপত্তা পরিস্থিতি প্রতিকূল থাকায় ভারত সরকার এই বিজ্ঞপ্তি জারি করেছিল। একই সঙ্গে বিদেশ মন্ত্রক বর্তমানে ভারতীয় নাগরিকদের ইয়েমেনে ভ্রমণ অত্যন্ত জরুরি না হলে এড়িয়ে যেতে বলেছে। একান্তই জরুরি ভ্রমণের ক্ষেত্রে বা ইয়েমেনে অবস্থানরত ভারতীয় নাগরিকদের রিয়াধে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার পাশাপাশি সংঘাতবিঘ্ন এলাকাগুলি এড়িয়ে যেতে বলা হয়েছে। প্রস্তাবিত এক দেশ এক নির্বাচন বিলগুলি খতিয়ে দেখার জন্য গঠিত যৌথ সংসদীয় কমিটি গোয়ায় তাদের 2 দিনের আলোচনা পর্ব শেষ করেছে। এই সফরকালে কমিটি রাজ্য সরকার, রাজনৈতিক দল, বিধায়ক, সাংবিধানিক বিশেষজ্ঞ, সরকারি খাতের সংস্থা, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমের সঙ্গে আলোচনা করেছে। সংবিধানের 129তম সংশোধনী বিল 2024 এবং কেন্দ্রশাসিত অঞ্চল সংশোধনী আইন বিল 2024-এর ওপর গঠিত যৌথ সংসদীয় কমিটি একযোগে নির্বাচনের প্রস্তাবের বিষয়ে গোয়ায় তাদের 2 দিনের আলোচনা পর্ব শেষ করেছে। এর আগে এই সফরকালে কমিটির চেয়ারম্যান ও সংসদ সদস্য পিপি চৌধুরী বলেন, একযোগে নির্বাচন সুশাসনকে শক্তিশালী করবে, ব্যয় হ্রাস করবে এবং ঘন ঘন নির্বাচনের কারণে সৃষ্ট বিঘ্ন কমাবে। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন ইপিএফও প্রভিডেন্ট ফান্ড প্রদানকারী প্রতিষ্ঠানগুলির জন্য সুরাহা প্রকল্প 2026 চালু করেছে। আয়কর আইন 1961-এর অধীনে এই প্রকল্পের মাধ্যমে প্রতিষ্ঠানগুলিকে নিজেদের অবস্থান নিয়মিত করার জন্য এককালীন একটি সুযোগ দেওয়া হচ্ছে। শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রক জানিয়েছে, 6 মাস এই প্রকল্পটি চলবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ আহমেদাবাদে আহমেদাবাদ পুর নিগমের 405 কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। তিনি এই উপলক্ষে এক পীর মাকে নাম কর্মসূচির সূচনা করেন। শ্রী শাহ তার গান্ধীনগর লোকসভা কেন্দ্রের জন্য 1,25,00,000-এরও বেশি চারাগাছ রোপণ করেন। স্বরাষ্ট্রমন্ত্রী এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, 2029-এর সাধারণ নির্বাচনের মধ্যে এই অঞ্চলের 20% সবুজায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মার্কিন যুক্তরাষ্ট্র আজ সকালে আবার নতুন করে ইরানের ওপর বিমান হামলা শুরু করেছে। হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজের ইরানের আক্রমণের পর তারা এই বিমান হামলা শুরু করে। এই হামলার পরে জাহাজটিতে আগুন ধরে যায়। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের প্রায় 140টি সামরিক কেন্দ্রে হামলা চালানো হয়েছে। ক্ষেপণাস্ত্র ড্রোনের সাহায্যে এই আক্রমণ কেন্দ্রগুলির যথেষ্ট ক্ষতি হয়েছে। অন্যদিকে ইরান এর জবাবে কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরশাহী, বাহরিনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ইরানের রেভলিউশনারি গার্ড কোর জানিয়েছে, তাদের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ রাখা হয়েছে। উল্লেখ্য, এই হরমুজ প্রণালী কৌশলগত দিক দিয়ে গ্যাস ও তেল সরবরাহে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিয়েতনামের প্রধানমন্ত্রী লে মিন হুন ফু কুয়ক দ্বীপের কাছে স্পিডবোট দুর্ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন। এই দুর্ঘটনায় 15 জন ভারতীয় পর্যটক প্রাণ হারিয়েছেন। মুম্বাইতে ভিয়েতনামের কনসুলেট জেনারেলের এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী হুন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ত্রুটি বিচ্যুতি চিহ্নিত করতে, দুর্ঘটনার কারণ নির্ণয় করতে এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা রোধে প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। এছাড়া দুর্ঘটনার জন্য দায়ী কোনো ব্যক্তিকে নিয়ম লঙ্ঘনের ঘটনা প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ভিয়েতনামে নৌকোডুবির ফলে ভারতীয় যাত্রীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। কাতারের প্রাক্তন আমির

শেখ হামাদ বিন খলিফা আল থানি প্রয়াত হয়েছেন। তাঁর বয়স হয়েছিল 74 বছর। তাঁর 18 বছরের নেতৃত্বে জ্বালানি ক্ষেত্রে কাতার বিশ্বে এক শক্তিশালী কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করে। উপসাগরীয় অঞ্চলের প্রচলিত রীতির বাইরে গিয়ে তিনি 2013 সালে এক ঐতিহাসিক পদক্ষেপে তাঁর ছেলের হাতে স্বেচ্ছায় ক্ষমতা হস্তান্তর করেছিলেন। শেখ হামাদ আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিষ্ঠা করার পাশাপাশি বিশ্বজুড়ে বিনিয়োগ সম্প্রসারণ করেন এবং 2022 সালের ফিফা বিশ্বকাপ ফুটবল সফলভাবে আয়োজন করেছিলেন। এখন বিশ্বকাপ ফুটবলের খবর।

0: বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা সেমিফাইনালে উঠেছে। কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে আজ কানসাস সিটি স্টেডিয়ামে আর্জেন্টিনা সুইজারল্যান্ডকে 3-1 গোলে হারিয়ে দেয়। 10 মিনিটে আর্জেন্টিনার হয়ে প্রথম গোল করেন অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার। এরপর 67 মিনিটে সুইজারল্যান্ডের ড্যানো এন্ডোয়ো সমতা ফেরান। 72 মিনিটে রেফারি সুইজারল্যান্ডের ব্রিল এম্বোলোকে লাল কার্ড দেখান। নির্ধারিত সময়ে খেলা 1-1 থাকার পর অতিরিক্ত সময়ের 112 মিনিটে আর্জেন্টিনার জুলিয়ান আলভারেজ এবং সংযুক্ত সময়ে লাউতারো মার্টিনেজ গোল করে দলকে জিতিয়ে দেন। সেমিফাইনালে আর্জেন্টিনা ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। অন্যদিকে গত রাতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড নরওয়েকে 2-1 গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। নরওয়ের হয়ে আন্দ্রেয়াস শেলদেরুপ 36 মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন। প্রথমার্ধে সংযুক্ত সময়ে তা শোধ করেন ইংল্যান্ডের জুড বেলিংহ্যাম। নির্ধারিত সময়ে খেলা অমীমাংসিত থাকায় অতিরিক্ত সময়ে খেলা গেলে 93 মিনিটে ইংল্যান্ডের হয়ে বেলিংহ্যাম আরও একটি গোল করলে ইংল্যান্ড জিতে যায়। ইতিমধ্যেই ফ্রান্স ও স্পেন সেমিফাইনালে উঠেছে। উইম্বলডন টেনিসে পুরুষদের সিঙ্গলসে আজ বিশ্বের 1 নম্বর ইয়ানিক সিনার জার্মানির আলেকজান্ডার জেরেভের মুখোমুখি হবেন। খেলা শুরু হবে ভারতীয় সময় 8:30। সিনার নোভাক জোকোভিচকে স্ট্রেট সেটে হারিয়ে ফাইনালে ওঠেন। এদিকে ব্রিটেনের ওয়াইল্ড কার্ডে যোগ্যতা অর্জনকারী আর্থার ফেরিকে পরাজিত করে জেরেভ এই প্রথমবার উইম্বলডন ফাইনালে পৌঁছন। মহিলাদের ডাবলসের ফাইনালও আজ অনুষ্ঠিত হবে। অন্যদিকে গতকাল লন্ডনের সেন্টার কোর্টে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে স্বদেশী ক্যারোলিনা মুচোভাকে 6-2, 5-7, 6-3 সেটে পরাজিত করে চেক প্রজাতন্ত্রের 21 বছর বয়সী লিন্ডা নস্কোভা তার প্রথম গ্র্যান্ডস্ল্যাম খেতাব জিতেছেন। উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী 4 দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর IMD। বৃষ্টি হবে জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, চণ্ডীগড়, হরিয়ানা, দিল্লি, পূর্ব উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা ও উত্তর পূর্বের রাজ্যগুলিতে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। ত্রিদেশীয় সফর শেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লি ফিরেছেন। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক 14 জুলাই তৃতীয় নমস্তে দিবস পালন করবে। ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজ GFX গ্যালাক্সির ওপর হামলার নিন্দা করেছে ভারত। ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা ও ইংল্যান্ড সেমিফাইনালে পৌঁছেছে। খবর শেষ হলো, এখন শুনবেন স্থানীয় সংবাদ।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1260 কিলোহার্টজে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। এখন শুনবেন লোকগীতি, শিল্পী তাপসী রায়চৌধুরী।

এতক্ষণ লোকগীতি শুনছিলেন, শিল্পী ছিলেন তাপসী রায় চৌধুরী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী নিবেদিতা মজুমদার।

প্রসঙ্গ মামা ভাগ্নের লড়াই এবং পরে শুনবেন যাত্রা দলের লোক। পরিবেশনায় নবদ্বীপ হালদার এবং অন্যান্যরা। যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে গিটার শুনবেন রাত 9টায় শিল্পী প্রবীর কর। নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান রাত 9:30। অখিল ভারতীয় রবিবাসরীয় সঙ্গীত সভার অনুষ্ঠান দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে রাত 10টায়। শুনবেন কণ্ঠসঙ্গীত শিল্পী কুমার মারদুর। শুনলেন আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী আগরতলা আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় বেলা 2:00 বেজে 33:05।

ভারতীয় রবিবাসরীয় সঙ্গীত সভার অনুষ্ঠান দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে রাত ১০টায়। শুনবেন কণ্ঠসঙ্গীত শিল্পী কুমার মারদুর। শুনলেন আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী আগরতলা আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল ৫টায়। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় বেলা ২টো বেজে ৩৩ মিনিট ৫ সেকেন্ড।

শ্রোতা বন্ধুরা, চিত্রগীতি অনুষ্ঠানে শুনছেন হিন্দি ছায়াছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। এবারে শুনবেন মোহাম্মদ রফি আর ডি বর্মনের কণ্ঠে আদমি সরক্কা ছবির গান।

এবারে গানখানি শুনবেন সোহাগ ছবি থেকে মোহাম্মদ রফি, আশা ভোসলে, শৈলেন্দ্র সিংয়ের কণ্ঠে।

চিত্রগীতি অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন হিন্দি ছায়াছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন ভক্তিগীতে নারায়ণ চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

0: आपूर्ति किया जा रहा E20 पेट्रोल भारतीय मानक ब्यूरो के निर्धारित मानकों के अनुरूप है। लंदन के लॉर्ड्स में भारतीय महिला क्रिकेट टीम और इंग्लैंड के बीच एकमात्र टेस्ट के तीसरे दिन का खेल जारी है। भारत ने अपनी दूसरी पारी में ताजा समाचार मिलने तक 4 विकेट पर 250 रन बना लिए हैं। इससे पहले इंग्लैंड की टीम पहली पारी में 170 रन पर सिमट गई। विंबलडन टेनिस टूर्नामेंट के महिला डबल्स फाइनल्स में चीन की गुआ हान्यू और फ्रांस की क्रिस्टीना मेल्डोनोविक की जोड़ी का मुकाबला कनाडा की गैब्रियला डाब्रोवस्की और ब्राजील की लुइसा स्टेफिनी से जारी है। पुरुष सिंगल्स का फाइनल आज इटली के यानिक सिनर और जर्मनी के अलेक्जेंडर ज़ेवरेव के बीच खेला जाएगा। इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।
1: আকাশবাণী আগরতলা। এখন শুনবেন অনুষ্ঠান কল্যাণী। আজ শুনবেন বাল্যবিবাহ এবং শিশু শিক্ষার অগ্রগতিতে এনজিও সমাজসেবী সংগঠনের ভূমিকা।
2: নমস্কার শ্রোতা বন্ধু, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের কল্যাণী। বন্ধুরা, আজ আমাদের সঙ্গে রয়েছেন এমন এক সমাজকর্মী যিনি দীর্ঘদিন ধরেই সমাজসেবামূলক নানা উদ্যোগের সঙ্গে যুক্ত, বিশেষ করে বাল্যবিবাহ রোধ বা আর্থিকভাবে অসচ্ছল শিশুদের শিক্ষার সুযোগ করে দেওয়া বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা বা এনজিওর সঙ্গে কাজ, নারীর ক্ষমতায়ন এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে তাঁর অভিজ্ঞতা সত্যিই সমৃদ্ধ। এবং আজকের আলোচনায় আমরা জানার চেষ্টা করব একজন সমাজকর্মীর চোখে সমাজের বাস্তব ছবি কেমন, কী কী চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় এবং কিভাবে ছোট ছোট উদ্যোগও বড় পরিবর্তনের সূচনা করতে পারে। আজ আমরা কথা বলছি সমাজকর্মী হিসেবে এক নারীর ভূমিকা এই বিষয় নিয়ে, এবং আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট ব্যক্তিত্ব শ্রীমতী অনিন্দিতা সেন মহোদয়া। মহোদয়া, আপনাকে অনেক অনেক স্বাগত জানাই আমাদের আজকের কল্যাণীর এই পর্বে। একটু প্রথমে জানতে চাই যে এই যে সমাজ সেবার সঙ্গে আপনার পথ চলা, সেটার শুরুটা কিভাবে ছিল, মানে কোনো ঘটনার থেকে অনুপ্রাণিত হয়ে নাকি এমনিতেই?
3: অ্যাকচুয়ালি 2017 শেষের দিকে আমি আগরতলা শহরের একটা এনজিওর সঙ্গে জড়িত হই। আমি এখন নাম নিতে চাইছি না, মানে ফেসবুকে বিভিন্ন পোস্ট দেখে আমি ওদের এনজিওর সঙ্গে জড়িত হই। আমার ভালো লাগতো ওরা যখন কাজ করতো, আমি পোস্টগুলো যখন দেখতাম, তারপর আমি ওদের সঙ্গে যোগাযোগ করি। তারপর আমি ওদের সঙ্গে মানে ফিজিক্যালি ততটা অ্যাক্টিভ ছিলাম না, আমি চেষ্টা করতাম ওদের কিছু কন্ট্রিবিউট করার, মান্থলি একটা কন্ট্রিবিউশনের মাধ্যমে আমি প্রথমে ওদের সঙ্গে জড়িত হই। তারপর আমার কাছে ওদের কাজগুলো আস্তে আস্তে ভালো লাগছে, তারপর ওদের সঙ্গে আমি চেষ্টা করি যে ফিজিক্যালি গিয়েও ফিল্ডে কাজ করার। তখন থেকে আমার যাত্রা শুরু করা, মানে বলা যেতে পারে যাত্রা শুরু হয়েছে। তারপর আমি যখন আস্তে আস্তে ফিল্ডে কাজ করি, তখন ওদের সঙ্গে এক দুইবার যাই। প্রথম আমার অ্যাকচুয়ালি বলতে গেলে এনজিওর সঙ্গে প্রথম কাজ 2017 শেষের দিকে ফ্লাড হয়েছিল ত্রিপুরাতে, তখন ওদের সঙ্গে আমি প্রথম ফিজিক্যালি কাজ করতে নামি আর কি ফিল্ডে। তারপর আস্তে আস্তে এইভাবেই আমার ওই এনজিওর সঙ্গে চলা, তারপর মানে আরেকটু অন্যরকমভাবে চলা। তারপর একটা সময়ের পরে আমার মনে হয়েছে ওই এনজিওর সঙ্গে যখন আমি ছিলাম, ম্যাক্সিমাম কি হতো, ওরা যারা রাস্তাঘাটে আছে, শুধু পথ শিশু না, বিভিন্ন যারা রাস্তাতে থাকে ওদেরকে খাওয়া দিত, বা ওই এনজিওর মূল একটা ই ছিল, কেউ অ্যানিভার্সারি বলো বা বার্থডে বলো সেলিব্রেট করলে ওদের সঙ্গে যোগাযোগ করতো, তা তখন খাওয়া দিত। তো আমিও তাদের সঙ্গে যখন ফিল্ডে প্রথম কাজ করতে যাই, তখন আমার মনে হতো যে বড়দের সঙ্গে সঙ্গে বাচ্চাদেরকেও আমি দেখতাম, ওরা মানে বসে আছে, ওদেরকে খাওয়া দাওয়া, তখন ওই জিনিসটা ঠিক আমার ভালো লাগেনি আর কি, যে শুধুই কি খাওয়া, ওরা কি শুধু খাওয়ার জন্য এখানে আছে, ওদের জন্য কি আমরা অন্য কিছু করতে পারি কি না। ওই ওই চিন্তাধারা শুরু করে ওই এনজিওর যিনি মেইন ছিলেন ওনার সঙ্গে আমি কথা বলি যে শুধুই কি খাওয়া দাওয়াতে আমরা আটকে থাকবো, খাওয়া ছাড়াও তো আমাদের আরও দুটো প্রাইমারি জিনিস আছে, শিক্ষা আমাদের জীবনের একটা এমন অঙ্গ যেটা ছাড়া আমরা হয়তোবা আমরা জন্ম নিলেও আমরা বাঁচতে পারবো। এই নিয়ে আমার মানে এনজিওর যে মেইন ছিল ওনার সঙ্গে কথা হয়, তখন ওনার সঙ্গে কথার আমার মতবিরোধ বলবো না, ওনার কথার সঙ্গে আমার কথাটা হয়তোবা মেল খায়নি। তো উনি শুধু খাওয়া দাওয়াতে সীমাবদ্ধ ছিলেন, আমি মনে আমার মনে হচ্ছিল যে খাওয়া দাওয়া ছাড়াও অন্য কিছু করা যায় কিনা। তখন আমি আমার নিজের এই জিনিসটাকে কি বলবো মানে সফল করার জন্য আমি ওইখান থেকে সরে আসি এবং আমার আমি চেষ্টা করি স্বাধীনভাবে কিছু করার। আচ্ছা, এইভাবেই আমার শুরুটা বলতে পারবো।
2: আর পরবর্তীতে জানবো আপনার থেকে, তো আমি যতটা জানি যে আপনি মাঠে নেমে খুব সক্রিয়

0: ভাবে বিভিন্ন ভূমিকা পালন করেন, বিভিন্ন কাজ করেন, সেক্ষেত্রে বর্তমানে সমাজের কোন সমস্যাটি মনে হয় আপনাকে সবচেয়ে বেশি ভাবিয়েছে বা ভাবায়?
1: বর্তমানে অনেক কিছু আছে, অনেক কিছু বলতে পারো। বর্তমানে সমাজের যে বড় ব্যাধি, এটা অ্যাডিকশন বলতে পারো। অ্যাডিকশন শুধু যে নেশা, ড্রাগ, অ্যালকোহল যা আছে এগুলো ছাড়াও অন্যরকম অ্যাডিকশন আছে। আমাদের যে এখন সমাজটা, সামাজিক যে ব্যাধিটা, আমরা অনেকাংশে মোবাইলের উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়ছি, এবং মোবাইলের যে অ্যাডিকশনটা স্পেসিফিক্যালি টিনেজদের ক্ষেত্রে, এবং শুধু টিনেজদের ক্ষেত্রেও না, দেখা যায় যে একটা অংশের মিডল এজ মানুষদের ক্ষেত্রে এটা ভীষণ পরিমাণে বাড়ছে। এডিকশনটা থেকে আসে সবাই রাতে আমরা মোবাইল ব্যবহার করি, ইউজ করি। ছোটদেরকেও, আমার মেয়ে আছে ক্লাস এইটে পড়ে, অনেক সময় ওকেও আমার মোবাইলটা দিতে হয়, কারণ এখন পড়াশোনাটাও আমরা ভীষণ পরিমাণে মোবাইল ভিত্তিক হয়ে যাচ্ছি। কিন্তু দেখা যায় যে মোবাইল যখন আমরা ইউজ করি, কিছু কিছু ক্ষেত্রে মোবাইলটা, মানে মোবাইলে এমন কিছু জিনিস মানে এসে যায় যেটা আমরা দেখতে পারি না। আমার কাছে মনে হয় বর্তমান যে সামাজিক ব্যবস্থা বা সমাজে সবচাইতে বেশি দুটো জিনিস কাজ করছে, অ্যাডিকশন একটা, আর একটা অ্যাডিকশনটা দুভাবে, একটা মোবাইলের অ্যাডিকশন এবং একটা তুমি যদি বলো নেশা বা ড্রাগ বা যে, এবং তাতে কি হচ্ছে, আমাদের যে টিনেজ যারা মানে অ্যাডাল্টহুডের দিকে যাচ্ছে, একটা প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে। আমার পার্সোনাল ওপিনিয়ন, আমার মনে হচ্ছে যে মোবাইলটা আমরা রাইট ওয়েতে যতটা না ইউজ করছি, ততটা আমরা ইউজ করছি রং ওয়েতে।
0: আর সেক্ষেত্রে আমি একটু জানতে চাইবো যে বাল্য বিবাহ এখনো আমাদের সমাজের একটা বড় ব্যাধি মধ্যে অন্যতম একটা হচ্ছে, জায়গায় জায়গায় হচ্ছে। আমার থেকে বেশি তথ্য হয়তো আপনার কাছে আছে, আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় গিয়ে সেই বাল্য বিবাহ রোধ করেছেন, সেটাও আমি যতটুকু আমার ধারণায় রয়েছে। সেক্ষেত্রে এই যে বাল্য বিবাহ রোধের ক্ষেত্রে কাজ করতে গিয়ে এমন কোনো কি অভিজ্ঞতা হয়েছে যা এখনো গভীরভাবে মনে ছাপ রেখে গেছে?
1: বলতে গেলে প্রত্যেকবারই যখন আমরা বাল্য বিবাহ ভাঙতে যাই, প্রত্যেকবারই আমরা নতুন একটা অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরি। এমন কোনোখানে হয়নি যে বাল্য বিবাহ ভাঙতে গিয়ে আমাদের কোন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়নি। প্রত্যেকবার এক একবার এক এক রকম। অনেক সময় দেখা যায় বাড়ির মানুষ এরকম ভাবে রিয়েক্ট করছে, বাড়ির মানুষে আমাদের কাছে চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে। অনেক সময় দেখা যায় যারা ক্যান্ডিডেট, মানে দেখা 18 বছরের নিজের ছেলেরা বা মেয়েরা, ওরা নিজেরাই এতটা মানে উদ্গ্রীব বিয়ের জন্য, ওদেরকে আমরা বোঝাতে গিয়ে ওইটাও একটা আমাদের কাছে চ্যালেঞ্জ। আর অনেক সময় মানে যেটা মেইনলি হয় যে পাড়ার যে স্থানীয় নেতৃত্বরা দেখা যায় যে এসে বলে এটা আমার বাড়ির লোক, তা এই কেসটা আপনারা একটু ছাইড়া দেন, এমন হয় আর কি। তো চ্যালেঞ্জ প্রত্যেকবার যখন আমরা বাল্য বিবাহ ভাঙতে যাই, প্রত্যেকবার আমরা একটা নতুন অভিজ্ঞতা নিয়ে আসি। অনেকবার এরকম হয়েছে আমাদের উপরে হামলা হয়েছে, আমার সঙ্গে, আমি তো একা কাজ করি না, আমার সঙ্গে ছোট ভাই বোন আছে, অ্যাকচুয়ালি তাদের মানে 4-5 জন আছে যাদেরকে ছাড়া আমি চলতে পারতাম না। আমার যে স্বাধীনভাবে কাজটা, ওই কাজটা আমি করতে পারতাম না। এখানে গিয়েছিলাম, আমার মনে আছে, কাঞ্চনমালা থেকে আরো ভিতরে, ওই রাতটা আমার এখনো মনে আছে। আমার সঙ্গে আমার এক ছোট ভাই গিয়েছিল, আমরা 5 জন গিয়েছিলাম, আমাদের মানে এনজিওর তরফ থেকে পুলিশ ছিল, ডিএম অফিসের লোক ছিল, পুলিশের সামনে ছেলের বাড়ির লোক আমার সঙ্গে যে গিয়েছিল ওকে মারতে এসেছিল, এবং ওর স্কুটি ফেলে দিয়েছিল, ওর হেলমেট দিয়ে ওকে মারতে এসেছিল, রীতিমতো হামলা। যাই হোক, বিয়ে আজকে হইবই, বিয়ে ভাঙা যাইতো না এরকম আর কি। তো প্রত্যেকবার যখন আমরা বিয়ে ভাঙতে যাই, প্রত্যেকবার আমরার স্মৃতির মধ্যে অনেক ঝুলি ঝুলি অভিজ্ঞতা নিয়ে আয় আর কি, এটা হয় আমাদের সঙ্গে।
0: আপনার থেকে, যেহেতু আপনি এতটা কাছ থেকে বিষয়গুলি দেখেন, কেন এখনো, কেন এই বাল্য বিবাহটা নিয়ে পিতামাতা বুঝতে চাইছে না? সঙ্গে যারা বিয়ে করছে, আগে হতো একটা জোর করে বিয়ে দেওয়া হতো, এখন তো জোরও করতে হচ্ছে না, এখন ছেলেমেয়েরা নিজের ইচ্ছাতেই বিয়ে করছে। তো সেক্ষেত্রে কি কারণ হতে পারে? এখানে কি শিক্ষার কোনো মানে অভাব জড়িত, নাকি ফিনান্সিয়াল দিকটা জড়িত, মানে কি হতে পারে?
1: যখনই আমরা বিয়ে ভাঙতে গেছি, এরকম হয়নি যে একটা কেসে দেখেছিলাম মেয়েটার ইচ্ছা ছিল না, মেয়েটা পড়তে চাইছিল, সেখানে বাধা হয়েছিল, যেটা বললে যে আর্থিক দিকটা, মেয়ের বাবার আর্থিক অবস্থা সচ্ছল ছিল না ওইটা। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে শিক্ষাটা ভাইটাল। যখনই আমরা বাল্য বিবাহ ভাঙতে গিয়েছি, আমি একজনকেও পাইনি যে শিক্ষিত পরিবার, শিক্ষিত পরিবার তারা কখনোই যাবে না নিজের মেয়েকে 14 বছরে বা 13 বছরে বিয়ে দিক, এটা কখনোই যাবে না, বা একটা ছেলে 21 বছরের আগে বিয়ে করবে, কারণ সবকিছুরই তো একটা টাইম আছে, এর জন্যই তো 18 এবং 21 করা হয়েছে না। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে জাগরুকতা, যেটা এখনো ত্রিপুরা আমার মনে হয় খুব তাড়াতাড়ি বাল্য বিবাহে নর্থ ইস্টের মধ্যে প্রথম স্থান দখল করবে। ত্রিপুরার মতো বাল্য বিবাহ নর্থ ইস্টার কোন স্টেটে মনে হয় না হয়,
0: মানে এটা একটা ভয়ঙ্কর
1: ভীষণ, এটা একটা ব্যাধি হয়ে যাচ্ছে মানে। এবং আমরা জানি মানে নিশ্চয়ই

0: কর্মশালা হচ্ছে বাল্য বিবাহ নিয়ে, এখন আমরা বিভিন্ন স্কুলে যাচ্ছি, আমাদেরকে নিয়ে এখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা প্রজেক্টও এসেছে যে প্রত্যেক স্কুলে স্তরে স্তরে যাতে বাল্য বিবাহ নিয়ে কিছু বলা হয় বা সেমিনার করা হয়, করছে, হচ্ছে, তাও দেখা যাচ্ছে যে বাল্য বিবাহ কমছে না, বরং ডে বাই ডে এটা আরো ইনক্রিজ হচ্ছে। এবং এটার একটা কুফল হয় যখন 18 বছর নিচের মেয়েরা মা হতে যায়। আমি নিজে একটা বিয়ে ভাঙতে গিয়েছিলাম, আমরা বিয়ে ভেঙেওছি, এটা ছিল মধুবন এলাকার মানে গল্পটা আমি তোমাকে বলি। ওই দিন রাত্রে আমরা বিয়ে টিয়ে ভেঙে চলে এসেছি, কিন্তু মাসখানিকের মধ্যেই আমাদের কাছে খবর আসে যে এই মেয়েটার আবার ওই ছেলেটার সঙ্গেই বিয়ে হয়েছে মাসখানিক পরে। তারপর দেখা গেছে প্রায় 1 বছরের কাছাকাছি IGM থেকে আমাদের কাছে একটা ফোন আসে, যিনি রেসপেক্টেড ডক্টর ছিলেন। অ্যাকচুয়ালি ওরাও আমাদেরকে খুব কোঅপারেট করে, যখনই দেখে যে আন্ডার এজ মেয়েরা আসে IGM বলো, GB বলো, মানে গভর্নমেন্ট হসপিটালগুলো বা মানে যা প্রাইমারি হেলথ সেন্টারগুলো যেগুলো আছে ওইখান থেকে, কিন্তু আমরা অনেক কোঅপারেশন পাই কিছু কিছু ক্ষেত্রে। কারণ এখনো অনেক জায়গাতে অনেকে আছে যারা নিজেদের কাজ সম্পর্কে সচেতন, তাই তো, না হলে তো সমাজটা ভালো হতো না। তখন ওইখানের যিনি মানে রেসপেক্টেড ডক্টর ছিলেন আমাকে ফোন করেছে যে অনিন্দিতা তুমি একটু আসো, আমার কাছে মানে কেসটা একটু অন্যরকম লাগছে। আমি গিয়ে দেখি ঠিক ওই মেয়েটাই যে 18, তখন বিয়ে যখন আমরা ভাঙতে গিয়েছিলাম তখন ওর বয়স ছিল 13 বছর 9 মাস, ঠিক 1 বছরের মাথায় ও প্রেগনেন্ট হয়েছে। এবং যখন ও গিয়েছে ওর একলামশিয়া হয়ে গেছে, ওর হিমোগ্লোবিন ফল করেছে এবং দুর্ভাগ্যবশত মেয়েটা মারা গিয়েছে। তো তারপর আমি মেয়েটার মা যখন মানে IGM হসপিটাল কান্নাকাটি করছিল, আমি বললাম লাভ কি হলো, যখন আমি আপনার বাড়িতে গিয়েছিলাম এতভাবে বুঝিয়েছি বিয়ে মানে বিয়েটা ওই দিন ক্যান্সেলও হয়েছিল, 1 মাস পরে আপনারা কি করলেন এই জায়গাতে না উঠিয়ে নিয়ে অন্য জায়গাতে লুকিয়ে নিয়ে বিয়ে দিয়েছেন, 1 বছর পরে এখন কান্নাকাটি করছেন কেন, এটা আপনাদেরই প্রাপ্য। এবং এতটাই খারাপ লেগেছে, বাচ্চাটাও সার্ভাইভ করেনি, কারণ ও আন্ডারওয়েট ছিল,
1: স্বাভাবিক একটা 14 বছর
0: মেয়ে, তো মানে 14+15 15 বছরের মেয়ে মা হয়েছে, ও পুষ্টি,
1: ও নিজের শারীরিক গঠনই তো ঠিকভাবে হয়নি,
0: ও নিজে তো বাচ্চা, ও নিজে বাচ্চা আবার বাচ্চা জন্ম দিচ্ছে, তো কি করে হবে। তো দেখা যায় যে অনেক ক্ষেত্রে আমরা যখন বাল্য বিবাহ ভাঙতে যাই আমরা এটা মানমই সে এরকম কয়, কিন্তু কিছুই হয় না, 1 থেকে 1.5 বছরের মধ্যেই রেজাল্টটা দেখা যায়। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে হ্যাঁ মা হওয়ার সময় কিছু হয়েছে না, কিন্তু তারপর আফটার ইফেক্ট সারা জীবন সে ভোগে,
1: মানে অকালে যে এমন কতগুলো প্রাণ সরছে বা জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে সেটা যেন আমাদের কাছে হিসেব সত্যি নেই, একদম। আর এরপরে সত্যি এই বাস্তব অভিজ্ঞতাগুলো শুনলে মানে গায়ে কাঁটা দিয়ে ওঠে, যে আমরা হয়তো বাল্যবিবাহের ফলে কি কি হয় এমন শুনি, কথা শুনি, আর আপনারা সেগুলো একদম বাস্তবে গিয়ে অভিজ্ঞতা অর্জন করেন, আপনারা দেখেন সেটা, সেটা খুব দুর্ভাগ্যজনক। আচ্ছা, অনেক সময় হয় যে বাবা মায়েদের গিয়ে বোঝালেন, সেই ক্ষেত্রে বাবা মা বুঝলো, আবার কিছু বাবা মা বুঝলো না, সেক্ষেত্রে আপনাদের তরফ থেকে কি পরামর্শ থাকে তাদের ক্ষেত্রে, এটা যদি আপনি আজকে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে জানাতে চান।
0: আমার মনে হয় যখন অনেক ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় মেয়ের বাড়ির ক্ষেত্রে যার হয় যে বলছে যে আমাদের বাধা এখন আর্থিক, আমরা এখন এরকম একটা বিয়ের আলাপ পেয়েছি যেখানে ছেলের বাড়ি থেকে সবটা করছে, আমাদের কিছু দিতে হচ্ছে না, আমাদের এটা কিন্তু ফ্যাক্ট, আমি একদম মানে গ্রাউন্ড রিয়েলিটিটা বলছি, নিজে নিতেছে, আমাদের কিছু নাই, খরচ নাই, পড়াইতে পারতাম না, এরকম কয়। তখন তখন আমরা মানে বলি যে আপনারা যে এরিয়াতে আছেন ওই এরিয়ার আপনাদের যারা নেতৃত্ব স্থানীয় লোক আছেন ওদের সঙ্গে আপনারা আগে ব্যাপারটা কনসাল্ট করেন, তখন দেখেন ওইখান থেকে আপনারা কোনো কিছু রেসপন্স পান না, পান কি না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে রেসপন্স পায়, অনেক ক্ষেত্রে দেখা যায় যে রেসপন্স পায় না। আমাদের কাজ থাকে ওই জায়গাতে তাদেরকে বোঝানো যে এগুলো হচ্ছে আফটার ইফেক্টস, মানে 18 বছরের আগে যদি আপনি একটা মেয়েকে বিয়ে দেন তাহলে এগুলো এগুলো এগুলো এগুলো হতে পারে, আমরা বোঝাতে পারি, আমরা আমাদের চেষ্টা বারবারই থাকবে, যতবার হবে আমরা যাব এটা ভাঙবো বা বোঝাবো, কিন্তু এর চাইতে বেশি আমাদের আমরা ওদেরকে জোর করতে পারি না, বাউন্ড করতে পারি না, এটা জোর করতে পারি, বাউন্ড করতে পারি না বলতে এখন তো, তারপর অনেক ক্ষেত্রে দেখা যায় ওরা বলে এখন আমরা কী করবো তাহলে হোমে নিয়ে যান, কিন্তু ত্রিপুরা সরকারের এমন কোনো হোম নাই যারা ওইখানে 18 থেকে 18 বছর অবধি বাদ মানে মেয়েটারে রাখবো, 2 বছর 1.5 বছর রাখবো, রাখার পর 18 বছরের পরে দিব, এটা ত্রিপুরা সরকারের কোনো হোম নাই। আমার মনে হয় এটা শুধু আগরতলাতে না, কোনোখানেই নাই, কোনো ডিস্ট্রিক্টে এটা হতে পারতো না,
1: হ্যাঁ
0: এটা একটা টাইম টেকিং ব্যাপার, এতটা দায়িত্ব কেউ নিতে চায় না, তখন ওই যে 18 বছর অবধি মা বাবারা নিজের কাছে রাখবো ওই ধৈর্যটা তার আর থাকে না। দেখা যায় যে একটা বিয়ে আমরা ভেঙে এলাম, ঠিক 6 মাস পর আবার আরেকটা আলাপ আইছে, আপনার মেয়ের বিয়ে দিয়ে
1: সেই ক্ষেত্রে বিয়েটা দিয়ে দিচ্ছে,
0: বিয়ে দিয়ে দিচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা যায় ক্যান্ডিডেট অপোজ করে, না এখন আমরা এরকম করতাম, কিন্তু ক্যান্ডিডেটের অপোজটা যতক্ষণ অবধি মারাত্মক না হয় ততক্ষণ অবধি ক্যান্ডিডেট অপোজটা ধরা যায় না, ধরতে পারে না মেয়ের আর, মানে তখন

0: দেখা যায় যে মেয়ের আন্ডাররেটেড, মানতেই হয় পরিবারের কথা চিন্তা করে, মেয়েটারও মানতে হয়, মেয়েটা বিয়ের ক্ষেত্রে রাজি হয়ে যায়।
1: একদম। আর আপনারা যখন কাজ করেন তখন সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই কোনো একটা বিয়ে যখন ভাঙা হয় বা রোধ করা হয়, সেখানে পুলিশ থাকে, প্রশাসনের অন্যান্য আধিকারিকেরা থাকে, কিংবা আপনারা থাকেন। আচ্ছা, ওই খবরটা যে প্রথমে হয়তো পুলিশ জানলো, সেক্ষেত্রে মানে প্রসিডিউরটা কি, আপনারা কিভাবে খবরটা পেয়ে এগিয়ে যান?
0: খবরটা যে প্রথমে কিছু ক্ষেত্রে দেখা যায় আমরা পুলিশ স্টেশন থেকে আমরা খবর পাই,
1: আচ্ছা,
0: আর অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা আমাদের বিভিন্ন সোর্স থেকে খবর পাই, তখন আমরা পুলিশের কাছে যাই, তারপর আমরা থ্রো ডিএম অফিস বা ওই এলাকার মানে পুলিশ স্টেশন বা সবকিছু সহায়তা নিয়ে আমরা যাই। প্রসিডিউরটা এরকম, খবরটা যে কোনোখান থেকে আসতে পারে। অনেক সময় দেখা যায় যে মানে থানা থেকে আমাদেরকে ফোন আসে যে ম্যাডাম ওইখানে একটা হচ্ছে, তারা একাও যেতে পারবে না, ওদের লাগবে মানে চাইল্ড ম্যারেজ মানে সিডব্লিউসির মানে হেল্পও ওদের লাগবে, প্লাস মহিলা পুলিশের হেল্পও লাগবে, ডিএম অফিসের লোকও লাগবে, প্লাস আমরা যারা যাই আমরাও লাগবে। অনেক সময় দেখা যায় যে আমরা খবরটা পাই, তখন আমরা ওদের কাছে গিয়ে বলি যে স্যার আজকে ওই ওই জায়গাতে এরকম এরকম বিয়ে হচ্ছে, আপনাদের হেল্প আমরা লাগবে। প্রসিডিউরটা ওই মানে মানে উভয় পক্ষের হয় আর কি, শুধু যে আমরা খবর পাবো তা না বা তারা খবর পাবো তা না, মানে আমাদের দুদিক থেকে এই জিনিসটা মেইনটেইন করতে হয়।
1: একদম। আমরা দেখতে পাই যে এখন সমাজে তো আসলে একটা ইতিবাচক পরিবর্তন হচ্ছে, যখন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি যে ভালো ভালো কাজও হচ্ছে, কোনো কেউ সমস্যায় পড়লো সেই ক্ষেত্রে এনজিও যদি কোনো একটা বা কেউ নিজের ব্যক্তিগত উদ্যোগেও যদি বলে ফান্ড রাইজ করতে, তখন সেই দিকেও কিন্তু মানুষ এগিয়ে আসছে। তো সেক্ষেত্রে আমি জানতে চাইব, যেহেতু আপনি বেশ কয়েকটা বছর ধরে মাঠে নেমে কাজ করছেন, কেউ যদি সাহায্য করতে চায় বা এই ধরনের কাজে যোগদান করতে চায়, সেক্ষেত্রে আপনার কি পরামর্শ থাকবে?
0: হ্যাঁ নিশ্চয়ই, সোশ্যাল মিডিয়ার আমি তো প্রথমেই বললাম যে মোবাইলের দিকটা, এটার একটা ভালো দিকও আছে খারাপ দিকও আছে। যে সোশ্যাল মিডিয়ার অনেক সময় দেখা যায় যখন কেউ মানে হেল্পের জন্য মানে কারোর একটা প্রয়োজন, ধরো সাপোজ ক্যান্সার পেশেন্ট, ওনার মানে ফান্ডিং এর প্রয়োজন, ওনার টাকার প্রয়োজন, অনেক সময় দেখা যায় যে এনজিও গুলো নিজের এনজিওর কাছে যখন খবরটা যায় ওরা ফান্ড মানে কালেক্ট করে ও পৌঁছে দেয়, যার প্রয়োজন তার কাছে পৌঁছে দেয়। আবার এটার একটা মাইনাস পয়েন্ট কি, সবাই সব রকমভাবে নিতে চায় না, মানে আমি বুঝাতে পেরেছি কিনা বুঝতে, মানে সবটা যে ঠিক জায়গায় গিয়ে পৌঁছাবে তাও না। অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের সঙ্গে অনেকে কন্ট্যাক্ট করে, আপনারা এরকম একটা দেখেছি সোশ্যাল মিডিয়াতে দেখেছি এরকম এরকম প্রয়োজন, তা আমরা কিভাবে যোগাযোগ করতে পারবো? তখন অনেক সময় আমরা যখন বুঝি যে ওনার কনফিউশন আছে, তখন আমরা যে পীড়িত ওনার ডিরেক্ট কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিই, আপনি ওনার সঙ্গে যোগাযোগ করুন,
1: ওইটাই বোধহয় ভালো।
0: এটার তাতে কি হয়, ট্রান্সপারেন্সিটা মেইনটেইন হয়, ওনারও কোনো যে যিনি করবেন সাহায্য করবেন ওনারও কোনো মনের মধ্যে কোশ্চেন থাকলো না, এবং যিনি সাহায্যটা পাচ্ছেন ওনারও মানে কোশ্চেন থাকে না। ভায়া মিডিয়া কাজ করাটা অনেকে আবার পছন্দ করতেও পারে নাও করতে পারে, এই ক্ষেত্রে কেউ যদি মানে করতে চায়, যে আমার মনে হয় সামাজিক কাজ করতে গেলে সবচাইতে বেশি যেটা প্রয়োজন এটা হচ্ছে ইচ্ছে। ইচ্ছে থাকলে সবটা হবে, আর ইচ্ছে না থাকলে কিছু হবে না। মানে এনজিও পাঁচজন নিয়ে গঠন করে কাজ করতে হবে এটাতে আমি একদম বিশ্বাসী না, একাও কাজ করা যায়। তোমার যদি মনে হয় তুমি প্রচন্ড মানে রোদে আজকে ভীষণ পরিমাণে টেম্পারেচার, আমি আজকে যারা রিক্সা চালাচ্ছে তাদেরকে জল খাওয়াবো, এটা করতে হলে তোমার কোনো এনজিওর দরকার নেই, তুমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে তুমি জল খাওয়াতেই পারো, মানে তাহলে এটাও একটা সামাজিক কাজ হবে। কাউর যদি তুমি জল তেষ্টা মেটাও এটাও একটা সামাজিক কাজ
1: হবে,
0: মানে হবে। এটার জন্য তোমার 100 জন নিয়ে মানে দল গঠন করে প্রয়োজন হয় না। আমার মনে হয় সামাজিক কাজ করতে গেলে সবচাইতে যে মানে বেশি যেটা প্রয়োজন এটা হচ্ছে নিজের ইচ্ছা শক্তি থাকতে হবে। মানে আমি এটা এটাকে বেস করেই আমি চলছি।
1: আর আমরা অনুষ্ঠানের একেবারে শেষ দিকে চলে এসেছি, একেবারে শেষে প্রথম যে কথাটা দিয়ে শুরু করেছিলাম আজকের আমরা বিষয়টা রেখেছি যে সমাজকর্মী হিসেবে এক নারীর ভূমিকা, আপনি এক নারী যে বহুদিন ধরে ঘর থেকে বেরিয়ে মাঠে নেমে কাজ করছেন অপর নারীদের জন্য। তো আমরা অনেকে অনেক সময় শুনি যে মেয়েদের ঘর থেকে বেরোতে দেওয়া হয় না, সেক্ষেত্রে আপনি একটা উজ্জ্বল উদাহরণ সৃষ্টি করে আপনি কিন্তু এগিয়ে যাচ্ছেন, আপনি কি বার্তা দেবেন আমাদের আগামী প্রজন্মের মেয়েদের জন্য?
0: আমি আগামী প্রজন্মের শুধু মেয়েদের জন্য না সবার জন্য একটাই বলতে চাই, আমার মনে হয় এখন সামাজিক ব্যবস্থা যে অবস্থায় ঠেকেছে, সবচাইতে যেটা আমাদের প্রয়োজন যে তুমি এই কন্যা দিবস, পুত্র দিবস, শিশু দিবস এগুলো ছেড়ে যেই দিবসটা সবচাইতে এখন পালন করা প্রয়োজন এটা হচ্ছে মানবতা দিবস আমার মনে হয়। কারণ আমি আন্তর্জাতিক নারী দিবস আমার সেলিব্রেট করতে খারাপ লাগবে, কারণ আমি দেখছি এখন নারীরা পুরুষের ক্ষেত্রে অনেক সময়

0: মানে এটাকে কি বলবো, মানে টেরের হয়ে যাচ্ছে, আমরা বিভিন্ন উদাহরণ দেখছি এগুলো, এবং মানে আমার মনে হয় এখন বর্তমানে সমাজে যেটা সবচাইতে বেশি প্রয়োজন, আমাদের মানবিক হওয়া প্রয়োজন। আমরা রাস্তাঘাটে এখন কেউ যদি অ্যাক্সিডেন্ট হয়, আমরা হসপিটালে নিয়ে যাওয়ার জন্য ততটা উদ্যত হই না যতটা আমরা ক্যামেরা ধরার জন্য মানে উদ্যত হই। আর আরেকটা যেটা প্রয়োজন আমাদের, আমার মনে হয় আমাদের ঠিককে ঠিক এবং ভুলকে ভুল বলার সাহস থাকতে হবে। এটা যদি আমরা না করি তাহলে সামাজিক অবক্ষয় আরো আরো আরো বাড়বে। আমি যদি শিক্ষিত হই, শিক্ষার কাজটা আমার করতে হবে, ঠিককে ঠিক বলার সাহস এবং ভুলকে ভুল বলার সাহস আমার রাখতে হবে। এটাই আমার সবার মানে সবার কাছে বার্তা।
1: একদম, অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে, আপনার এই অভিজ্ঞতার প্রতিটি কথা আমাদের মনে করিয়ে দিল সমাজ পরিবর্তনের জন্য সবচেয়ে বড় কোনো পদক্ষেপের প্রয়োজন নয়, প্রয়োজন আন্তরিক ইচ্ছের। আর এই শুভ বার্তা শুভচিন্তা নিয়েই আজকের মতো আমরা কল্যাণীর অনুষ্ঠান এখানেই শেষ করছি। আজকে আমাদের সঙ্গে ছিলেন সমাজকর্মী শ্রীমতী অনিন্দিতা সেন মহোদয়া। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।
2: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান কল্যাণী, আজ শুনলেন বাল্যবিবাহ এবং শিশুর শিক্ষার অগ্রগতিতে এনজিও বা সমাজসেবী সংগঠনের ভূমিকা। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন আজ রাতের অনুষ্ঠান সূচি। সন্ধে 6:40 শুনবেন ঘর গৃহস্থীর আসর, এরপরে শুনবেন লোকগীতি অরিন্দম গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে। সন্ধ্যে 7:00 শুনবেন ককবরক অনুষ্ঠান, 7:35 থেকে শুনবেন খবর, 8:05 শুনবেন জানা অজানা অনুষ্ঠান, শুনবেন 8:15 হিন্দি ছায়াছবির গান, 8:30 শুনবেন রসে বসে, 8:45 শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার সন্ধ্যা অনুষ্ঠান, 9:00 শুনবেন যন্ত্রসঙ্গীত, আজ থাকবেন প্রবীর কর তার গিটার বাদন নিয়ে, 9:15 শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত স্পটলাইট অনুষ্ঠান, 9:30 শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত, 10:00 শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অখিল ভারতীয় রবিবাসরীয় সঙ্গীত সভার অনুষ্ঠান। শুনলেন আজ রাতের অনুষ্ঠান সূচি। এবার আবহাওয়ার বিজ্ঞপ্তি। আগরতলা ও তার পার্শ্ববর্তী এলাকার 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে, বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকালের তাপমাত্রা 32-26 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। আজকে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে যথাক্রমে 31.6 ডিগ্রি সেলসিয়াস এবং 25 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 98% এবং সর্বনিম্ন 88%। একটি সতর্কবার্তা বলা হয়েছে যে ত্রিপুরা রাজ্যে বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সঙ্গে থাকবে প্রচণ্ড বৃষ্টিধারা। শুনলেন আজ রাতের, শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি।
3: তিনটে কলেজেই
4: অত ভেব না,
3: ফিস তো দেখো।
5: কি খবর,
6: কি হলো কি?
4: ফিজ নিয়ে টেনশন,
5: রাহুলের ব্যাংক অ্যাকাউন্ট তো আছেই, তাহলে রাস্তা ক্লিয়ার। ব্যাংক থেকে দরকার মতো স্টুডেন্ট এডুকেশন লোন অনায়াসেই পাওয়া যাবে, ওতে 4 লক্ষ টাকা পর্যন্ত কোনো গচ্ছিত লাগেই না। ও কোথায়? মিষ্টি
7: আরবিআই এ কথা বলে,
8: শুরু করো সঠিকভাবে, স্মার্ট হও আর্থিকভাবে।
9: अब 70 वर्ष से अधिक उम्र के देश के हर बुजुर्ग को अस्पताल में मुफ्त इलाज मिलेगा।
10: हम बुजुर्ग पहले जब बीमार पड़ते थे तो सबसे बड़ी तकलीफ होती थी अपनों पर बोझ बन जाने की, खर्चों की फिक्र से अपनी बीमारी ही छुपा लेते थे, लगता था ऐसे ही चलेगा। पर प्रधानमंत्री मोदी जी ने की हमारी चिंता और हमें भी दी आयुष्मान की गारंटी, आयुष्मान वह वंदना कार्ड से आज 70 साल और उससे अधिक आयु के हम जैसे सभी वरिष्ठ नागरिक हैं 5 लाख तक के मुफ्त इलाज के हकदार।
11: आज ही आयुष्मान ऐप डाउनलोड करें, घर बैठे आयुष्मान वह वंदना कार्ड बनवाएं। अधिक जानकारी के लिए 1-4-5-5-5 पर कॉल करें।
12: এই গল্পটা একজন ফটোগ্রাফার আর তার ভেতরের সত্তার। ও লাভলি, খুব ভালো, বিজনেস লোন অ্যাপ্রুভড, এবারে হবে।

0: শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধুরা, ঘর গৃহস্থের আসরে আপনাদের সবাইকে স্বাগত। আজ শুনবেন বর্ষাকালে চাষাবাদে সতর্কতা নিয়ে একটি বিশেষ অনুষ্ঠান। অংশগ্রহণে প্রফেসর চরিত্রে ডক্টর ত্রিদীপ ভট্টাচার্য, বুলবুল অঙ্কুরিতা ঘোষ এবং শম্ভুবাবুর চরিত্রে রয়েছেন সমর দাস।
1: বাবা, ও বাবা, বয়ে বয়ে তুমি আনে কি ভাবতেছ?
2: ভাবতেছি রে, গতবার যে লসটা খাইছি বল নাই, এটা এবারে কেমনে পোষায় আনি।
1: আমিও তো এটাই ভাবতেছি, আমরা যেই জমি এটার মধ্যে তো কিভাবে জল জমে।
2: হ বর্ষাও তো আয়া বলতেছে যে বৃষ্টির সিজন শুরু হয়ে গেছে, এখন যদিও গরম, গরমের ফসল তো আচ্ছা মোটামুটি ভালোই হয়েছে দেখা গেছে, কারণ বৃষ্টির আর আগেই আমি লাগাইছিলাম, বৃষ্টি আওনের আগে লাগানোর পরে বৃষ্টিটাও পাইছে, মোটামুটি ফসলটি ভালোই হয়েছে। কিন্তু বর্ষাকাল যাইতেছে, এই বর্ষাকালে কেমনে কি তা করুম এইবার বুঝতে পাইতেছি না।
1: এটাই তো আমিও তো ভাবতেছি, আমিও তো বড় হয়েছি না, আমিও তো ভাবতেছি তোমার লগে একটু কাজ করুম।
2: হ আচ্ছা, একটা কাজ করুন জানা, এখানে যে লিম্বুসরায় কৃষি মহাবিদ্যালয় নাকি তা আছে, এখানে শুনছি একজন ভালো প্রফেসর আছে, তেনে লগে একটু কথা কোন যায় না।
1: হ হ হ হ, চলো চলো চলো
2: চলো, তাহলে আমরা এখানেই যাই, গিয়া দেখি তেনে পাওয়া যায় নি।
1: হ একবার একটু কথা কই, চলো।
2: হ আছে তো মনে হয়। আচ্ছা নমস্কার স্যার, আইতাম নি আমরা।
3: হ্যাঁ আসেন আসেন।
2: ভালো আছেন নি?
3: ভালো আছি। আরে আপনার তো চেনা চেনা লাগছে। হ্যাঁ হ্যাঁ আসো আসো আসো, আপনাকে চেনা চেনা লাগছে। আপনি শম্ভু বাবু না? মনে হচ্ছে আমরা কৃষি মেলায় একবার আপনার সাথে দেখা হয়েছিল।
2: দেখা হয়েছে।
3: আসেন আসেন, বসেন বসেন বসেন।
2: আচ্ছা, আমরা জানতে চাইছিলাম আপনার কাছে আর কি এই কৃষি নিয়ে বিভিন্ন কথা। আমার মাইয়া বুলবুল।
3: আচ্ছা,
2: তাই পড়াশোনা করছে কিন্তু অক্ষণ আমারে একটু কৃষিতেও সাহায্য করে, তো তাই লইয়েছি, কারণ তাই অনেক কিছু জানে, এমনি তো ইন্টারনেটও জানে, যার লিগে তাই লইয়েছি।
3: ঠিক, খুব ভালো।
1: আসলে তো স্যার বাবার তো বয়স হয়েছে, এখন তো আমারও দেখতে লাগবো।
3: হ্যাঁ, আমাদের এটাও উচিত যে আমাদের পরবর্তী প্রজন্মটাকেও আমাদের কৃষিকাজের প্রতি ওদেরকে উৎসাহ জাগানো এবং ওদের হাতেও কৃষি কাজটাকে তুলে দেওয়াটা।
2: তো তাই অনেক প্রশ্ন এর মধ্যে, তাই জানতে চাইতেছে যে এইবার কী ফসল লাগাইলে ভালো হইব, গতবার তো অনেক লস খাইছি, এই বর্ষাকালে কী ধরনের ফসল আমরা ফলাইতে পারুম?
1: হ স্যার, আমরা জমির মধ্যে প্রচণ্ড জল জমে, কী করতাম?
3: এটা যদি আপনাদেরকে আমি এরকমভাবে বলি যে বিশেষ করে যদি চাষবাসটাকে আমরা ত্রিপুরা রাজ্যে ধরি, তাহলে সাধারণত আমরা তিন ধরনের চাষবাসের মানে মরশুমের উপর নির্ভর করে আমরা চাষবাসটা করি। এর মধ্যে আছে আপনার বর্ষাকাল, শীতকাল আর গ্রীষ্মকাল। কারণ গ্রীষ্মকালে এবং বর্ষাকালে যে দেখা যাচ্ছে যে ত্রিপুরাতে যে পরিমাণ বৃষ্টিপাত হয়, সেই পরিমাণ বৃষ্টিপাতে কিন্তু চাষবাস করাটা সত্যিই কষ্টকর, যদি আমরা কতগুলো সতর্কতা বা কতগুলো পদ্ধতি বা উন্নত ধরনের পদ্ধতি বা উন্নত ধরনের বীজ বা উন্নত ধরনের ফসল আমরা যদি চাষবাস না করি, তখন কিন্তু আমাদের এই সম্মুখীন হতে হবে সমস্যাগুলোর। তো সেই সমস্যাগুলোর মধ্যে যেমন বর্ষাকালের আপনার

0: যেগুলোকে চাষবাসের কথা ভাবছেন, যে জমিটাতে, যে ও যে বললো বুলবুল যে বললো যে আপনাদের জমিটাতে জল জমে থাকে, তো সের জন্য কিন্তু ওই জমিটাতে প্রথম চিন্তা করতে হবে যে আমাকে জল নিকাশি ব্যবস্থাপনা আমাদেরকে নিতে হবে।
1: তার মানে কইতেছেন যে জলটা যাতে বাইর করে দেওয়ান যায়,
0: হ্যাঁ
1: এই ব্যাপারটা,
0: এই ব্যাপারটা। আর আপনারা তো যেমন কিছু জমি আছে, উপরের জমি আছে, কিছু জমি আছে, নিচুর জমি আছে, তো নিচুর জমির মতন নিচু জল দাঁড়ানোর জন্য যেই ফসলগুলো সেইগুলো লাগাবো, আর যেগুলো উঁচু জমিতে আছে সেইগুলো উঁচু ধরনের ফসলগুলো, যেইগুলোতে জল কম লাগে বা জল দ্বারা পছন্দ করে না সেইগুলোকে ফসল লাগে। এখন যদি আপনারা যেই চাষবাসটা করবেন তার উপর নির্ভর করে কিন্তু আপনার ফসল নির্ণয়টা কিন্তু খুবই প্রয়োজনীয়।
1: এবার তাহলে কি লাগাইতাম?
0: হ্যাঁ, এখন দেখেন
2: কেমনে করুম স্যার।
0: হ্যাঁ, এটা কিন্তু খুব ভালো প্রশ্ন। এখন হচ্ছে কি যে আমরা প্রথম থেকেই যদি ধরি যে আমরা যেই ফসলগুলো গ্রীষ্মকালে বা পরে আমরা বর্ষাকালে লাগাবো, যেই ফসলগুলো হচ্ছে নিচু জমিতে লাগে, যেমন আমরা যদি বলি কচু আমাদের সবজির মধ্যে, স্যার কিন্তু জলের খুব প্রয়োজন হয়, তো আমরা কি কচু জাতীয় ফসল যেই জমিগুলোতে জল জমে সেই জমিগুলোতে লাগাতে পারবো?
1: একটা ভালো আইডিয়া দিচ্ছে।
0: হ্যাঁ, এটা গেল।

0: কিন্তু খুব ভালো প্রশ্ন। এখন হচ্ছে কি যে আমরা প্রথম থেকেই যদি ধরি যে আমরা যেই ফসলগুলো গ্রীষ্মকালে বা পরে আমরা বর্ষাকালে লাগাবো, যেই ফসলগুলো হচ্ছে নিচু জমিতে লাগে, যেমন আমরা যদি বলি কচু আমাদের সবজির মধ্যে, স্যার কিন্তু জলের খুব প্রয়োজন হয়, তো আমরা কি কচু জাতীয় ফসল যেই জমিগুলোতে জল জমে সেই
1: আচ্ছা,
0: জমিগুলোতে লাগাতে পারবো?
1: একটা ভালো আইডিয়া দিচ্ছে।
0: হ্যাঁ, এটা গেল। তারপর একটু উঁচু জমি যদি থাকে আপনাদের, যে জমিটার মধ্যে আপনার চাষবাস করবেন, তো আগে থেকে ওই জমিটাকে কিন্তু মাটি হলো ভালো করে মাটিটা তৈরি করে নিতে হবে। তো সেই মাটিটা এমন ওই ফসল ওইখানে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের বর্ষাকালীন ফসলগুলো নিতে পারবেন, যেমন ঝিঙা, করলা, তারপর আপনারা কাঁকরোল, চালকুমর, এইগুলো কিন্তু আপনাদের নেওয়া যেতে পারে আর কি, ওইগুলো আপনারা নিতে পারবেন। তাছাড়া যদি অসময়ে ফসলগুলোকে করতে পারেন, যেগুলোতে জমিতে অনেক পরিমাণে আপনাদের থেকে ভালো আয় দেবে, সে তো ফুলকপি, বাঁধাকপি, ওইগুলো কিন্তু আমরা করতে পারি।
2: স্যার, এই যে এই নিচের জমিটার মধ্যে গত বছর বাবা চাল কুমড়া আর ঝিঙা গাছ লাগাইছে, আর সব জলে একেবারে নিয়ে গেছে।
0: হ্যাঁ, এটাই হচ্ছে যেটা আমি বললাম আপনাদেরকে, যে আমাদের জমির উপর নির্ভর করে কোন ফসলটা লাগাবো সেটা নির্ণয় করাটা কিন্তু খুব একটা কিন্তু বড় ভুল হয়ে গেল আপনাদের ইয়েতে। কারণ আমরা জানি চাষের জন্য যেই পরিমাণ জমিতে যেই ফসলটা করা উচিত সেই ফসলটাই কিন্তু লাগানো। যেমন আমি বললাম, জলা জমিতে যদি হয় যে আপনাদের ধান লাগাবেন, ধান যদি না লাগান তাহলে কচু লাগাবেন, সেইগুলোকে আপনারা লাগিয়ে রাখতে পারেন। কিন্তু এই জাতীয় ফসল যেইগুলোকে আপনার জল তারা সহ্য করতে পারে না, একটা দিনের জন্য কিন্তু জল জমিতে যদি আটকে যায় তাহলে সেই ফসল কিন্তু বাঁচানো কষ্টকর হয়ে যাবে, তাদের মধ্যে রোগ এবং অন্যান্য সমস্যাগুলো কিন্তু চলে আসে। সেই জন্য বলবো সেই জমি সেই ফসলগুলোকে একটু উঁচু জমিতে ডিপি করে বা ভালো করে আমরা আল তুলে আমরা কিন্তু সেই ফসলগুলোকে লাগাতে পারবো। কিন্তু সেই ফসলগুলো লাগাতের জন্য কিন্তু আমরা যেটা চিন্তা করতে হবে মাটি তৈরির ব্যাপারটা।
1: হ্যাঁ, এটা একটা বড় কথা।
2: কেমনে তৈরি করুম স্যার?
0: মাটি তৈরি করার ব্যাপারটা যদি আমরা ধরি, যে মাটি দেখুন আমাদের ত্রিপুরার মাটিতে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কি, আমাদের যেমন বর্ষা আমাদের একটা খুব ভালো উপকারিতা, যে আমাদের দেখা যাচ্ছে কি আমাদের ভারতবর্ষের ধরুন 60% যে জমিগুলোতে সাধারণত আমরা রেইনফিড কাল্টিভেশন বা বর্ষার উপর নির্ভর করে আমরা চাষবাস করি, এই দিকে থাকি, কিন্তু ত্রিপুরাতে সেটা কিন্তু অনেক পার্সেন্ট বেশি, বা শতকরা 80 থেকে 90% যে জমিগুলো সেগুলো কিন্তু আমরা বর্ষার নির্ভর, বর্ষার জলের উপর নির্ভর করে আমাদেরকে চাষবাস করতে হবে। তাহলে
1: আচ্ছা,
0: বর্ষাটা আমাদের প্রয়োজন। এবং ত্রিপুরাতে যদি দেখা যায় কি আমাদের যদি চাষবাসের জন্য যেটা হয়, আমরা ত্রিপুরাতে যে পরিমাণ বৃষ্টি হয় সেটা কিন্তু আমাদের যতটুকু বৃষ্টি হওয়ার দরকার তার কিন্তু দ্বিগুণ পরিমাণে বৃষ্টি হয়। মানে
2: আচ্ছা,
0: আমাদের বৃষ্টি দরকার হলো 1200 মিলিমিটারে, যে জায়গায় আমাদের কিন্তু 2200 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়,
1: অনেক বেশি বৃষ্টি
0: অনেক
1: হয়।
0: ডাবল হয়। কিন্তু সাধারণত আমরা যেটা যদি ত্রিপুরা রাজ্যে বলুন বা অন্যান্য যা মানে সার্বিক ভারতবর্ষের যদি প্রেক্ষাপটটা টানি, তাহলে দেখা যাচ্ছে কি যেই জায়গাতে আপনার 1100 থেকে 1100 থেকে 1200 মিলিমিটারের বৃষ্টিপাত হয় সেই জায়গাতে খুব ভালো ফসল উৎপাদিত হয় এবং ফসলের কিন্তু মরে কম, যেটা মারা যায় কম, যেটা আমরা বলি যেটা আপনার বেলায় হয়েছে গতবার, যেটা জমিতে আপনি ওটা লাগিয়েছেন মারা গেছে কেন, অধিক বৃষ্টিপাতের ফলে। তো এই বৃষ্টিপাতের উপর নির্ভর করে কিন্তু আমাদের জমি তৈরির ব্যাপারটা অনেকটা চলে আসছে। দেখা যাচ্ছে কি
2: একটু যদি বুঝায় কন স্যার, আমি তো কিছুই বুঝতেছি না, কেমনে জমি তৈরি করুম?
0: মাটি তৈরির জন্য যেটা মোক্ষম হচ্ছে কি আমাদের যে মাটিগুলো আছে ত্রিপুরা রাজ্যের মাটিগুলো বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে অম্ল ধরনের মাটি, সেই মাটিটাকে আমাদের কি করতে হবে, অম্লত্ব দূরীকরণটা কিন্তু প্রথম করতে পারবে। এই অম্লত্বের কারণটা কিন্তু হচ্ছে কি বলুন তো, সেটা কিন্তু অধিক বৃষ্টিপাতের ফলে। সেই অম্লত্ব দূরীকরণের জন্য যেটা আমাদের করা উচিত, যে আমাদের প্রত্যেকবার চাষের আগে জমিতে কানি প্রতি 25 থেকে 30 কেজি চুন ব্যবহার করতে হবে। হ্যাঁ,
1: চুনটা কেমনে দিব স্যার?
0: হ্যাঁ, এটা কিন্তু একটা ভালো পদ্ধতি, এটা কিন্তু চুনটা দেওয়ার একটা পদ্ধতি আছে, যেটা হচ্ছে কি জমি যখনই আমরা কিছু লাগাবো তার ঠিক 21 থেকে 24 দিন আগে কিন্তু চুনটা জমিতে দিতে হবে, কারণ চুনের একটা ঝাঁজ থাকে, সেই যদি আপনারা একটু অল্প সময়ের জন্য দেন তাহলে কিন্তু ঝাঁজটার জন্য গাছকে মেরে ফেলবে, বা বীজ যদি লাগান সেই বীজকে মেরে ফেলবে। তার জন্য জমি তৈরি করার সময় আমরা সাধারণত চুনটা ব্যবহার করি 21 থেকে 24 দিন আগে। তার ফলে কি হয়, জমিটা যখন চাষবাস করব বা জমিটাকে যখন আমরা হাল দেব তখন কিন্তু জমিতে সেই চুনটা মিশে যাবে, এবং সেটা তখনকারই সময়েই কিন্তু আমরা গোবর সারটাও ব্যবহার করব।
1: আচ্ছা স্যার, এখানে একটা কথা কই, এটা আগে তো আমরা লাঙল দিয়া চাষ করিয়া জমিটার একটু রেখা দিতাম কয়েকদিন, এরপরে এটার মধ্যে আবার চাষ দিয়া তারপরে যাই লাগানে লাগাইতাম। তো এখন আপনি চুন দিতে কইতেছেন, তো চুন দিতে গেলে কোন সময় চুনটা দিব? আগে তো চুন টুন লাগছে না।
0: হ্যাঁ, আগে

0: দেখুন, এটাই তো হচ্ছে কি, দিন দিন যেভাবে আমাদের চাষাবাদের পদ্ধতি পাল্টাচ্ছে, সেইভাবে কিন্তু আমাদের চাষাবাদের রকম ধরনটা কিন্তু বেড়ে যাচ্ছে এবং বিভিন্ন ধরনের হয়ে যাচ্ছে। সেই দিকে তাকিয়ে আমাদের যদি ফসলের, যে আগে যদি আমরা উৎপাদন ভিত্তিক কৃষিটাকে যদি আমরা উপার্জন ভিত্তিক কৃষিতে নিয়ে যেতে হয়, তাহলে কিন্তু এই সুযোগ সুবিধাগুলো আপনাদেরকে অবলম্বন করতে হবে এবং এইগুলোকে
1: আচ্ছা,
0: অবলম্বন করতে হবে। তো সেই দিকে তাকিয়ে যদি আমি বলি, চুনটা দেওয়ার প্রথম হচ্ছে কি, যখন প্রথমবার আপনি মাটি চাষ করবেন তখন কিন্তু আপনি চুনটা দিয়ে দেবেন, কারণ মাটি চাষের সঙ্গে সঙ্গে কিন্তু চুনটা কিন্তু জমিতে চলে যাবে, কারণ 21 দিন
1: আচ্ছা,
0: সময় আপনাকে সেটা রাখতে
1: এই
0: হবে জমিতে।
1: মাসুনটা কতদিন পরে পরে দেওয়া লাগবো?
0: আপনি প্রত্যেকটা ফসলের আগে একবার করে চুন দেবেন, ঠিক 21 দিন থেকে 24 দিন আগে জমিতে।
2: মনে রাখো বাবা, 21 থেকে 24 দিন।
0: হ্যাঁ, দেখা যাচ্ছে কি, ত্রিপুরা রাজ্যের যে জমিটা অম্লত্ব, সেই অম্লত্বের জন্য জমিতে আমাদের প্রচুর পরিমাণে আপনার চুনের প্রয়োজন হয়। সেটা আমরা 25 থেকে 35 কেজি পার কানিতে যদি চুন দিই, তাহলে কিন্তু সেই আমাদেরকে যে চুনের ফলে বা অম্লত্বের ফলে মাটির যে তৈরি করার যে সমস্যাটা থাকে সেটা কিন্তু চলে যাবে।
1: এটা একটা ভালো কথা শুনলাম।
2: হ হ এটা ভালো হয়েছে।
1: তো চুন দেওয়া সেরে এটারে আপনার 24 দিন পর্যন্ত রেখে দেবেন
0: সেটা।
1: আচ্ছা, এটা মানে বছরে তাহলে তো তিনবার মোটামুটি দেওয়ান লাগে নাকি?
0: হ্যাঁ হ্যাঁ, তিনবার। আসলে যতগুলো ফসল নেবেন তত দেখা যাচ্ছে কি, চুন ব্যবহারের ফলে এটা অনেকটা আমাদের শরীরের সাবানের মতন, আমরা যেমন ময়লা হলে সাবান দিলে জমিটা পরিশুদ্ধ হয়, মানে আমাদের শরীরটা পরিশুদ্ধ হয়, সেভাবে মাটিটাও কিন্তু পরিশুদ্ধ হয় আর কি।
1: আচ্ছা, এখানে একটা কথা জানতে চাই, এটা হইতেছে আপনার এই যে আমরা পোলট্রির সারটি দিই, তো পোলট্রির সার দিতে গেলে পোলট্রির মধ্যে তো চুন লাগে, এখানে অনেক পরিমাণে চুনই ছিটানো হয় যাতে মুরগির মধ্যে রোগ টুক না হয়। তো এই সারটা দিলে কি আবার আলাদা করে চুনের দরকার আছে না এটার মধ্যে হয়ে যেতে পারে?
0: এটা এটা খুব ভালো কথা। যেমন সার প্রয়োগের বেলায় যেটা আমরা বলি গোবর সার দিন, নয়তো পোলট্রির যে মানে লিটারটা দিন, তো দেখা যাচ্ছে কি, পোলট্রির যে লিটারটা দেওয়া হয় সেটা কিন্তু আপনি সরাসরি পোলট্রির থেকে এনে কিন্তু জমিতে দেবেন না। এটা কিন্তু আর একটা অ্যাডভাইস আমরা বলে দিই যে জমিতে দেওয়া উচিত নয়, তার ফলে কী হবে জমিতে সেটা কিন্তু আবার আপনাদের সমস্যা তৈরি করবে। তার জন্য বলি যে আগে যেভাবে আমরা গোবরটাকে পচিয়ে আমরা গোবর সারটা ব্যবহার করি, যেমনভাবে পোলট্রির যে লিটারটাকে সেটা পচানোর পরই আমরা জমিতে দেবো, এবং পচানোর সময় দেখবেন যে সেটা আপনার মোটামুটি 3 মাসের সময় পর্যন্ত কোনো একটা জায়গাতে গর্ত করে রাখতে হবে, তারপরই আমরা মূল জমিতে ব্যবহার করবো। না হলে কিন্তু পোলট্রিতে শুধু খালি চুন না, অনেক ওষুধ টষুধও দেওয়া হয়, সেগুলো কিন্তু আপনার জমির পথে ক্ষতিকর। তো সেটাকে আপনার নিউট্রিলাইজ করতে বা সেই যে সারটার টেস্টটাকে কমিয়ে দিতে আমরা কিন্তু সাধারণত বলি সেটা পচন হওয়ার পর 3 মাস পরই আপনারা ব্যবহার করবেন মূল জমিতে।
2: কিন্তু স্যার, আমার একটা প্রশ্ন আছে, সব তো জলে ধুয়া জায়গা, কেমনে সার দিমো?
0: হ্যাঁ, সার দেওয়ার পদ্ধতিটা কি, জমিতে আমাদের ত্রিপুরা রাজ্যের যে জমিতে দেখা যাচ্ছে কি, যে আমাদের এখানে কিন্তু আমরা একটা বলি অর্গানিক ম্যাটার বা জৈব বস্তু কিভাবে পরিমাণে থাকে সেটার উপর নির্ভর করছে। তো আমরা যদি জমিতে বেশি পরিমাণে গোবর সার এবং জৈব সার ব্যবহার করি, সেটা কিন্তু আমাদের জন্য খুবই উপকারী। যেটা ও বলল যে জমিতে সারগুলো ধুয়ে যাচ্ছে, জমিতে যদি আমাদের জৈব সারের পরিমাণ বেশি থাকে সেইগুলো কিন্তু আর ধুয়ে যাবে না, তার ফলে কিন্তু আমরা অন্যান্য যেইগুলো বীজতলা থেকে তৈরি করে আমরা মানে আমরা লাগাই, সেইগুলো কিন্তু আমাদের উপকারে আসবে আর কি আমাদের জন্য।
2: বীজতলা কেমনে তৈরি হয়?
0: হ্যাঁ, বীজতলা হচ্ছে এমন একটা জায়গা যেখানে আমরা সাধারণত সবজি যদি যেইগুলোকে আমরা যদি ধরে নিই, তো 2 ধরনের সবজি, একটা হচ্ছে কি একদম ডাইরেক্ট বা সরাসরি আমরা জমিতে বীজ রোপণ করি, আর একটা হচ্ছে চারা তৈরি করি। তো চারা তৈরি করার জন্য যে জায়গাটা সেটাকে বীজতলা বা নার্সারি বলি আমরা, কারণ ওই সময় আমাদের বীজতলাটা এবং চারাগুলোকে সুন্দরভাবে সেটা আমরা ভালোভাবে ওটাকে পরিচর্যা করতে পারি, এবং তখনই আমাদের কিন্তু সবগুলো ব্যবস্থাপনা নিতে হবে।
2: বুঝলাম।
0: হ্যাঁ, সেই বীজতলা তৈরির জন্য পদ্ধতি আছে। বীজতলা তৈরির জন্য আমি বলবো আপনারা যে বীজতলা তৈরি করবেন সেটাকেও মোটামুটি হালকাভাবে কুপিয়ে তার উপরে পাতলা পলিথিন, যেটা একদম পুরো মানে দেখা যাবে এদিক ওইদিক দেখা যাবে, কালো পলিথিন না কিন্তু সাদা রঙের পলিথিন, যেটা সেটা দিয়ে ঢেকে রেখে দেবেন 15 দিন আগে থেকে, মাটিটাকে ঢেকে রেখে দেবেন। তার ফলে কি হয় যে মাটিটার মধ্যে যে জীবাণুগুলো আছে সেগুলো জীবাণুগুলি অনেকগুলোই আপনার মরে যাবে, এবং আপনার অনেক সময় কি হয় আমাদের বৃষ্টিপাতের ফলে আমরা কিন্তু বীজতলাটা যদি তৈরি থাকে তাহলে যে কোনো সময় কিন্তু চারাগুলোকে আমরা মূল জমিতে লাগাতে হবে, কিন্তু তখন কিন্তু আবার আপনাদের যদি বীজতলাই তৈরি না থাকে তাহলে কিন্তু চারাগুলো লাগানো যাবে না। তো চারা ওইগুলোকে ঢেকে রেখে দিলে আপনি যে কোনো সময় আপনি বীজতলাটা তৈরি করতে পারবেন, সেটা আপনাদের একটা উপকার।
1: মানে মাটিটাকে কুপায়া তারপরে এটাকে মাটিতে ঢেকে রাখতে হবে
0: 15 দিনের দিকে মোটামুটি।

0: এটার মধ্যে কি একটু সার টার দিতে লাগবো
1: তখন
0: কিছু?
1: দিতে লাগবে, তারপরে দিলে হয়ে যাবে আর কি, কোনো সমস্যা নেই।
2: আচ্ছা স্যার, জল সেচের যে ব্যাপারটা, বাবা কিন্তু অনেক সময় বৃষ্টির দিন শেষ হয়ে গেলে গা যখন রোদ থাকে তখন জল দেয়, তারপরে আবার বৃষ্টি হয়, তারপর জল জমা আবার ফসল নষ্ট হয়, কি করণ?
1: হ্যাঁ, যেই জমিগুলোতে এরকম সমস্যা আছে যে জল জমে যাওয়ার মতন, সেই জলগুলো কিন্তু আমরা যেটা বলি যে আমাদের চ্যানেল ভালো করে চ্যানেল করতে হবে। মানে কি, জমিটাকে ঠিক ভাগ সুন্দর সুন্দর করে ভাগ করে এমন একটা ড্রেন তৈরি করতে হবে, নালা তৈরি করতে হবে, যেন জলটা জমে না জমে। এবং সেটা করতে হবে কি, উঁচু দিক থেকে নিচু দিক পর্যন্ত। অনেক সময় কি, আমরা উঁচু দিকটাকে নিচু করে দিই, নিচু দিকটাকে উঁচু করি, তাহলে কিন্তু জল আর বেরোয় না। সেই দিক থেকেও কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে, যে দিকটা উঁচু সেই দিকটার দিকে আমাদের নিচুর দিকে কিন্তু নালাগুলোকে মুখগুলো যেন জলগুলো ওই দিকে বেরিয়ে যায়, সেটার দিকে আমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে। তদুপরি আমি বলি আর উপরন্তু, যে আমাদের গ্রামীণ কৃষি মৌসুম সেবা একটা আছে, এর আইসিআর
0: আচ্ছা
1: থেকে করানো হয়, সেটাতে যদি আপনাদের নাম্বারটা বা সেখান থেকেও কিন্তু আপনারা প্রত্যেক কৃষককে বৃষ্টি কখন হবে, কখন আপনার খরা হবে, সেটা 1 সপ্তাহ আগের থেকেই আপনাদের কিন্তু সেটা সূচনা করে দেওয়া হয়।
0: আচ্ছা
1: তারপর
0: এটা জানুম কেমনে?
1: এটা আপনারা আইসিআর সেন্টারে যেটা আছে গ্রামীণ কৃষি সেবা, ওইটা থেকে যোগাযোগ করবেন। সেখান থেকে আপনাদের নামটাকে, নাম ফোন নাম্বার আপনাদের কাছে ফোন আছে, সেটাকে আপনারা নাম্বারটাকে নথিভুক্ত করবেন। তারপর ঠিক দেখবেন প্রত্যেক সপ্তাহে একবার করে সেখানে মেসেজ আসবে যে হয় বৃষ্টি হবে বা গরম পড়বে, এখন বৃষ্টি আসে, সেই দিক থেকে তাকিয়ে আপনারা কিন্তু জমিতে জল বা অন্যান্য ব্যবস্থাপনাগুলো নেবেন।
0: এটা তো আরেক ঝামেলায় ফেললেন, আমরা তো এত সময় নাই যে এই অফিসে দৌড়াদৌড়ি করণের, তো এই বেলায় আমরা অন্য কোনো পদ্ধতি আসেনি জানানোর, তার কাছে না গিয়ে যাতে জানতে পারি?
1: হ্যাঁ দেখুন, এখনকার ইন্টারনেটের যুগ, আপনারা ইন্টারনেটেই সেগুলো আপনারা চেক করে নিতে পারবেন
0: হ্যাঁ রে,
1: মোবাইল
0: তুই তো
1: থেকে।
0: ইন্টারনেট বুঝোস বালা।
2: হ হ হ ফোনে কইরা নিমো, এটা ভালো।
1: হ্যাঁ, সেটাও কিন্তু খুব ভালো আপনাদেরকে কিন্তু সেটা মানে দিয়ে দেবে আর কি, ইনফরমেশনটা আর কি সেটার জন্য।
0: আচ্ছা মানে ইন্টারনেটে তারা নাম্বারটা পাওয়া যাবে, যোগাযোগ করুন যাবে, তাই তো?
1: পাওয়া যাবে।
0: আচ্ছা তাহলে
2: তাইলে
0: এটা
2: তো
0: একটু,
2: ভালো,
0: হ্যাঁ
2: আমি ফোন কইরা নিমো।
0: হুম হুম তাহলে ফোন কইরা তারা থেকে জানি না যে কেমনে আমরা এই অ্যাপটা নিমু, তেনে অ্যাপের কথাই তো কইলো,
2: হ
0: কেমনে
2: হ
0: নিমু কেমনে কিতা করতাম। তো এটা তো আচ্ছা বুঝলাম, কেমনে জমি তৈরি করুম, কেমনে কিতা লাগামু। তো ফসল যখন হইব এরপরে তো ফসল এটা বাঁচানো লাগবো, এই যে বাঁচানোর ব্যাপারটা, এটা নিয়ে যদি একটু কন আমরা।
1: ফসল ফসল সেটা বাঁচানোর আরেকটা ব্যাপার আছে, ফসল বাঁচাতে হবে, গাছকেই বাঁচাতে হবে প্রথমে। তো আমি বলবো কি, আমরা যেহেতু ত্রিপুরা রাজ্যে অধিক বৃষ্টিপাত হয়, অনেক সময় কি হয়, অনেক রোগ শোকের উপদ্রব বেশি থাকে, যেহেতু আমাদের জলীয়বাষ্পতে আর্দ্রতা বেশি। তার জন্য আমরা জমি যখন তৈরি করব, সেটাকে হয় ঢিপি করে যদি আমরা তৈরি করি, যেটার মধ্যে চাল কুমোর, মিষ্টি কুমোর বা আমরা করলা ঝিঙ্গা লাগাবো, সেটার মধ্যে আমরা অল্প পরিমাণে বীজটাকে কিন্তু শোধন করে নেব আগে থেকে।
0: আচ্ছা
1: তো বীজটা শোধন কী করে করবো, 2 গ্রাম প্রতি কেজিতে বা 2 গ্রামে অল্প পরিমাণ আপনার বীজের মধ্যে 2 গ্রাম বা 1 গ্রাম করে কার্বেন্ডাজিম, যেটাকে দিয়ে প্রথমে আমরা বীজটাকে শোধন করব। সে শোধন করে আমরা জমিতে লাগিয়ে দেবো, বা টাইকোডার্মা ভিরিডি বলে একটা জীবাণু সার আছে, জীবাণু আছে, সেই জীবাণুটাকে দিয়ে কিন্তু আমরা শোধন করে লাগাবো।
0: আচ্ছা তুই একটু লেখা রাখ নাম দি তাহলে স্যার,
2: স্যার আরেকবার
0: রাখলে।
2: একটু কন ওই
1: হ্যাঁ,
2: ঢিপির ব্যাপারটা আরেকটু কন।
1: আমরা যদি কোনো জায়গাতে ঢিপি করে লাগাই, যেগুলো মানে ধরি ডাইরেক্ট বা একদম সরাসরি
2: সরাসরি
1: সরাসরিতে লাগাই, সেইগুলোর মধ্যে আমাদের কী করে, কার্বেন্ডাজিম বীজটার মধ্যে একটা একটা ছোট একটা ডিবির মধ্যে কার্বেন্ডাজিম দিয়ে বীজটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে তারপর বীজগুলোকে আমরা লাগিয়ে দেব। আর যদি চারা হয়, চারা হলে কি হবে, চারা যখন তৈরি হয়ে যাবে লাগানোর জন্য বীজতলা থেকে, তখন সেটাকে আমরা কি করব, প্রতি লিটার জলে 1 গ্রাম কার্বেন্ডাজিমের মধ্যে দিয়ে ওটাকে 15 মিনিটের জন্য চুবিয়ে রেখে দেব চারাটা লাগানোর আগে।
2: 15 মিনিট না?
1: হ্যাঁ, 15 মিনিটের জন্য লাগিয়ে দেবো। যেমন আমরা সাধারণত আমরা বলি কি, যে যেই চারাগুলোকে আমরা লাগানো হয় মূল জমিতে বীজতলা থেকে, সেটা সাধারণত আপনাদের ঠিক বিকেলবেলাতে করা হয়, বিকেলবেলার আগে,
0: আচ্ছা
1: কিন্তু দুপুরবেলা করবেন না, কারণ প্রখর রৌদ্র এই সময় বিশেষ করে, তাহলে কিন্তু প্রত্যেকটা চারাই কিন্তু আপনার মৃত্যুর সম্মুখীন হয়ে যেতে পারে।
0: সকালের দিকেও কি লাগানো যাইব?
1: না, সকালের দিকে কখনো লাগাবেন না, কারণ সকালে লাগানোর পরে কি হয়, যদিও চারাগুলো খুব নরম থাকে, যখন বীজতলা দেয় তখন একটা শক খায় সে, একটা তার মধ্যে একটা পরিবর্তন আসে, সেই পরিবর্তন যখন আবার মূল জমিতে এসে যখন পরিবর্তনটা পায়, তখন নিজেকে সে মানাতে পারে না, তখন কিন্তু মারা যায়। তার জন্য এই জিনিসটা কিন্তু আমাদের লক্ষ্য
0: আচ্ছা
1: রাখতে
0: মানে
1: হবে
0: বিকেলে
1: ফসল।
0: লাগাইলে এটা সারা রাত অন্ধকার পাইবো
1: হ্যাঁ
0: বা
1: হ্যাঁ
0: ছায়া পাইবো,
1: হ্যাঁ,
0: হ্যাঁ তারপর সকালে সূর্যোদয়ের তখনই কি করবো, সকালে যখন সূর্য
1: সকালে
0: উঠবো?
1: যখন আসবো তখনই কিন্তু সকালের দিকে ওই সময় যদি লাগানোর থেকে যতদিন পর্যন্ত চারাটা সোজানা হয়ে যাচ্ছে, সকালে একবার

0: বিকেলে একবার অল্প করে জল দেবেন।
1: মানে এটা কি কোনো ছায়া টায়া দেওয়ার ব্যাপার আছে?
0: ছায়া এখন আর দরকার নেই, যেই চারাগুলো আছে আমাদের সেইগুলোর জন্য কোনো সমস্যা হবে না, কিন্তু বিশেষ করে কি জলটা কিন্তু আপনারা দেবেন ওই সময়।
2: জল দিতে লাগবো
1: সকাল বিকাল দুই বেলায় জল দিতে লাগবে।
0: তাহলে এটা চলে গেল আমাদের গাছের জন্য। তাছাড়া আমরা যদি ফসলটা যখন বড় হয়ে যাবে তখন আমাদের লক্ষ্য রাখতে হবে, যেই দিনই বৃষ্টি হবে, যদি দু তিন দিনে, যতিপুর রাজ্যে দেখা যায় কি অনেক সময় দু থেকে তিন দিনের জন্য লাগাতার বৃষ্টি হয়, তো বৃষ্টির আগে যখন আপনারা খবর পেয়ে যাবেন তার আগে একটা জমিতে কার্বন ডাইজিম 2 গ্রাম বা কপার অক্সিক্লোরাইড, আবার লিখে নিতে পারো ওটা, কপার অক্সিক্লোরাইড কার্বন ডাইজিম, সেটা কিন্তু আমরা ব্যবহার করব গোড়াতে, যেগুলো কি শিম আমাদের যেটা কুমড়ো জাতীয় ফসলের মধ্যে, সেই ফসলগুলোর মধ্যে গোড়াতে আমরা কিন্তু তার আগেই আমরা কিন্তু আগে স্প্রে করে দেবো, এবং ঠিক বর্ষার যাওয়ার পরে বা বৃষ্টির পরে আরেকবার যখন সূর্য উঠবে তখন কিন্তু আমরা সেটাকে আবার স্প্রে করে দেবো।
2: স্প্রে কইরা দিতে লাগবো না, হালকা কইরা,
0: হ্যাঁ গোড়াতে। আচ্ছা, আপনাদের যেটা হচ্ছে কি যে আমি যেইগুলো সতর্কবাণীগুলো আপনাকে বললাম, বর্ষাকালে চাষবাস করতে গেলে কিন্তু এই সতর্কবাণীগুলিকে আপনাকে কিন্তু দেখতে হবে। তার ফলে কী হবে, সতর্কবাণীগুলো যদি আপনার যেমন করে মাটি তৈরি করাটা এবং কোন জমিতে কোন ফসল লাগাটা, ফসল নির্ণয়, মাটি তৈরি, সার দেওয়া, তারপর ওটার মধ্যে জৈব সার দেওয়া, তারপরে ওটার জন্য বীজতলাকে আপনার পরিশোধন করা, তারপর বীজকে পরিশোধন করা, বীজতলার যে চারাগুলোকে পরিশোধন করা এবং ফসল কীভাবে সংরক্ষণ রাখবে, এই সবগুলোকে যদি আপনার পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনারা সেগুলোকে ভালোভাবে মানতে পারেন, তাহলে কিন্তু আপনি গত বছরের মধ্যে যেভাবে আপনাদের ফসলের যে ক্ষতিটা হয়েছে সেটা কিন্তু এইবার অনেকটাই শতাংশ কমে যাবে এটার, মানে আপনার।
2: না না না, এইবার আমরা সবটি মানুম।
1: আচ্ছা, এতক্ষণ আমরা তো অনেক কিছু জানলাম স্যারের কাছ থেকে, চলো এবার তাহলে আমরা বাড়িতে যাই।
2: স্যার আসি, কোনো যদি না বুঝি কিছু আবার আমু।
0: হ্যাঁ হ্যাঁ, সবসময় আপনাদের দরজা আমাদের জন্য খোলা।
3: এতক্ষণ শুনলেন বর্ষাকালে চাষাবাদে সতর্কতা নিয়ে একটি বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছিলেন, প্রফেসর চরিত্রে ডক্টর ত্রিদীপ ভট্টাচার্য, বুলবুল অঙ্কুরিতা ঘোষ এবং শম্ভুবাবুর চরিত্রে সমর দাস।
4: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান ঘর গৃহস্থির আসর, আকাশবাণী আগরতলা। এবারে শুনবেন লোকগীতি অরিন্দম গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে।

0: সঞ্জকাহাম আকাশবাণী আগরতলা তাবুক চেংজগ চিনি তিনি শারিক জোড়ানী ককবরক আওয়াই পান্ডা অজরা পুইলানো খানাবাইডি থুমনুক থুমনুকনি মঙ্গা সাপ সুত্রা তে থুমনুকনো সৈন্যঙ্কা রুহি চন্দ্র দেববর্মা
1: ফানাকে ফারি পাই বাইগ্রা দি হাইকে আংব ইয়াঙ্গ নক নি মানে খাতি বাইমানি পাইসু গিয়াখু তাই কিসানি বাকি খাতি ওই পাইগ্রা সিন
2: এই আজলাই বথাগ্রা দি
3: তা মঙ্গজ হাস
2: নি বেগ নি রেজিস্টার কারিগ্রালা
3: তামো খাইনাবা লামা কসার মা চরগ
2: সামু নাঙ্গো কারি দি
3: তামো বমতি সামু সাইমান যাদিবা
2: বুমং আজলাই সেংলা বাই নকরকব কিসা আজলাই সাউ
3: আতি খেন জিরিং সাঙ্গি ফয়ো অক্রাং খাবা সাগরালে এটা হিন্দি নিনি খাতা
2: তুবুদি আচুগ্রাদি অরণ উপং সাকলম দল দল টংখক মুই টংখলা
3: উ উ অ গানা গিনি রগ মাজিলতা ভারী টংখনা মতম তুইলে বাহাই আতমসা জীব সঙ্গে রেখাবলে
2: অ কবিয়া খেতামসা আমি বাহাই মানে রেখা অ মাজিলত অর গানা রগ নাই
3: অ বুফং তলা রগ ফারি রিজাক সুখ তা মুসুক টংটক মুই টংখ আর নি বিং সে মাজুলতা বাহেব জিপ জিপ নবারব সরক সরক আংলে তোমা বহাইছে মা তংস আতা সুরাল
2: হাইনি বাগন আংন বাথাগ্রা দি হিনতা টংগ্রা দি সঙ্গিয়া জরা হাতে কুসু কামিও বলানি নক জরা লেখালাইছে না তাবুকে সঙ্গনি নক নিসিমি চাংলাইছে নাই
3: আ
2: ও ও ও মাজিলতা বাহাইবা বেলা নি টংবাইছে
3: ই ক ও বসানি নক ন গসনি নক না ব্লাসা
2: ও বসনি আবদা
3: ই দামসা নখাই সিনি গরে টকা হাইদা
2: নিমিয়া ইয়াংতি হাবিয়াবলা বিনি আবখে ইয়াং নক বাসিং ক্লাই খাতানা হিন্দু আজলাই বাজলাই সিনু
3: আংলে অবু ফাংতলানি কুতুংলা সিমু সুংলিয়া সাকলম দল দল গসাং থতর তেসে মাজিলতা বাহাইব নবরে গদালৈ সরে সরে কাই বাহাইব জিব জিব কপরজাক আবুনা তমা বকাইসা হুই টংখাতা
2: হংখা বাসাদি হিন্দি অরতে কক লব না তানা জি
4: খাবর ফাইয়া সুকে সিসিং কাহনে এই থাংলা নাসিকি নাইগ্রালা
1: ও মিয়া আতবলাই সংনি নগ ফাইনাই রক্সিবলা
4: ও বুঝিকা মাল মাতা লেখনাই রক্সিবলা আবর তিনি খাইছি নগ লেখনা ফালাইখনা তা
2: নক ফাং রক নগটা তংবই
4: নগনো তংলা ফাইজি ইয়াংন ওয়াসন নুকাও কাসা ফাইবাইজি
3: বাবা আসকে আমচাই বেরাই নাইমানি বিসঙ্গ নিনি নক থ খাকসামা মান ফেমা কলাই খাতা
1: নরক মিয়া আতাবলাই সংনি নগ ফাইনাই রগিয়া দা
2: ই সংনু বাসই সংবা তামসা সরকারনি মলা রকবা
4: তাম বরক তাই মাল মাতা রক দলে খাউ হুঁকা মন্দর
3: তাবু কাম তোমা তমু রকম খাসি দো বরক লে খামানি লগিব মাল মাতা বলে খানানি নাংফো
1: তুই রক দা কাংবাই
2: ই বাসই তুমি কিসা মা নংগ্রানাই
3: আও আংব তুই নিসা কাঙি টংমা হাই খাবাসই তুই নিকাং নঙ্গি মা পাইগ্রা সিনে তানা
4: থাঙ্গে ইর ফাইগ্রা দি তুই
1: টংবাইগ্রা দি খাই আং তুই নাহারি ফাইগ্রা না
2: আতা কসং

0: কক থাইসা সাবই মা পাইগ্রা ছিনাইখা
1: সাদিতা তোমা কং সানানি
0: কক হে তাবুক সং ফাইমেনি নি নক তলা দ্রপ নি সকাং দ্রপ নি সিমি তাবুক ই ক নি ন নক থাইজরা লামাতে বুফাং তলা রক ফারজাক শিবজাক না আসুক তংথ তকুঙ্গুই তংখাবলাসা
1: ফারজাক নতা ফারজাক হাঙ্কাই অভাই সাব সুত্রা অঙ্গি মানো হাইজা
2: আবরং ন সাব ফারাই রিবাইসা তাক
1: তাই সাব ফারনাসা আংনু ফুঙাইকে ফারাই রিবাইজা
0: আং সাইমানখা অমখে নি সামং নখানা হই
1: নাই জামাখাই সাবই মামানি কলাই থাচা সুর
0: ও বুফাং তলানি সিমি তাবু ইক নি নক থাইজরা ফারজাক নখলাতে নক বাড়ি রকব সুরং সুরংখে ফারজাক শিবজাক আবুন বাকে আং ওয়ানসোকা ও লামাতে বুফাং তলা রকব নং ন ফারি রবাই খানা হইতা
3: হন্দি তুই রক নাইগ্রা দিখাই সাবো তামন ফারমানি কক ন সালাই তং
2: অ ই ক নি নক নি আতা কসং লামা বুফাং তলা রক নখলাতে নক বাড়ি রক সাবসুত্রাখাই ফারমানি কক নচং সালাই তং মানে বাসই
0: বুফাং তলা রকব নং ন হগুই রবাই খেনা না আতা কসং
1: আক তাই সাবু হকনানি আং হগে রিবাই তা
3: সাল ফাইকে হাইরক মাং নতা তাই তামসা ফুঙাইখে ন আবরক নো বিনি সামক তামসা
2: আংখাই পঞ্চায়েত হাইখাই বা গামিনি বড় সে পালকে হগে ফারি রিবাই খানাই হিনি ওয়ানসং মানি তা বাসই
1: অংখা পঞ্চায়েত হংনানি ইমাংনি কক সাবর পঞ্চায়েত ন কারিলে গামিনি বড় রকব হাই নতা রাং সকাইকে বাকি চালাইয়া সিমি সে পালাইয়া গামিনি বড় রঙে কগ্ন খাইত অর সাজাঙাই সিগ্রী
3: সাকাই সেজাউই সাজাক মানে হাইকলাইয়ানো বলং হকনানি তাই লামা ফানানো কারিলে বংনি নখলা নকবাড়ি রকসে ফালাইগ্রাইয়া
0: আতা কচং নি নখলাতে নকবাড়ি রক নগুই সং কাহামকে সাইমানখা নং খরকসা সাবসুত্রা তংলাই নহনই
2: আংখাই উ লামা গানাইনে বুফাং তলা রকন হগৈ সিরং সিরংয়ে তনিমানো সে বেলাই এংজাখা
0: আরা গানাগিনি ন মাঝি লতনি বুদুক তংনা না আতা কসং বাহাই জিপ জিপ মতম গেরাবসাই তঙ্গু হাইলে
1: আ বুফাং তলানি আয়াং তলা দ্রব হাসু খাকুচু রন মাঝি লতা বসং সংসা কতর মা তঙ্গু আব তাবুনিয়া সুসুই সুসু সংনি জরানি সিমে নগুই ফাইমানি বিশিব্রুম ন আং হগৈ সাবসুত্রাকে রইবাইতে আবরং ন
3: বারমা বইন সলিয়া বেলাইখাই ন বারো গামিনি শিকলা শিকলি রকবা সাল ফাইকে আরো মাং নতা
2: সাবসুতরাতে মতম সতম রকব বড়নি বোখানো তোমা বখাই খিবি
0: আবুনি বাগন্য তাবুকনি সীমা লামাতেই সাবসুতরাতেই মতম সতমতই নাই উরাম উরাম ন সাকলাই তংমানি খনায় দাসা
3: জেসক পানো আবাইঙ্গি তংথুং চিনি বরক রক আবন খুব খনাইয়া তমুং বসলাইয়া গজাতা
1: এ হাইনি বাগিন্য বংনি বোখারক ম সিত্রা তাই পদ্রে পটনি বেমার রকব সাগো গফাজাগি তংবাই
0: আতা গজং নংসনে সাকা যে সাবসত্রা গ্রই সিত্রা তংাই রক্ষে বুখাবো সিত্রা তেই হামিয়া চাই রকব কাতি উইমাইয়া
2: আবখে সৈকক ন তাবুসু জরা চং আসে কামি কামি নক থগি সামু খাই ফাইমানি নক সাপান সাবসুতরা নুখুং মালাইয়াখু ইগ তাবুক নি নুখুং সিমিসে সাবসুতরা তৈ তংথত মালাই ফাইগ্রাখা
0: গুবই কগ্ন সানানি থাকে তুই রক সুতো নি তোমাবো হাইরক কুঙ্গু লতারক বুসুকনি হুজাগিয়া বালুকজাক উংবাই খানা সমতিক বাইটিকনি টক বুলুক বুতি হাই অঙ্গই খারসাই টংবাই উক্তা হনো
2: আবো তাবুক নকনি বসাঙ্গ হিনই সামাইয়া দো আতাতে বাসই ই ক তাবুক যং দৈনংমানি লুতারকাই তামো বাই জানিব হুগুনা কসংনি মতম হু হুসেঙ্গুই টংখা
0: লতারক কসং কুপুর হুজাক হংকাই তুই রক থকমানি সুদুসে জুদাতা
3: আংখাই মুখি বাইনো মানেরক হুজাগো ফুঙাইখাই বুইলা মাইতুক মুইতুক তাই মাইরাং লতারক ন সকাং হুই সুই মা পাইগ্রাও আবনি উলো সে তাই জেবাজে নুখুংনি সামো
1: আংগো তাবুক নিনি বাসেনি কং সরঞ্জাক তৈ ফুঙাইখাই ন সকাং নখলা নক বাড়িতে লামা রং ফারিমা পাইগ্রাও হাই একাই সামুনি বুমা সে মানিয়ে
2: আংখাই যে সেন নক থাকাই বতুই রকন ন সকাং নাইজাগ্রাও আতা নকনি ফার্মাসিমা রকন কারিব নকনি নকনি দি রক খাতিমাবো মকল ক্লাইতা
0: মাইরাং লতা মাইটুক মুটুক রকব বেবাক ন বংনিখে কচুং কচুং তৈ যাই যাই খে নিসাবই খাদিজাং মাংতা
2: আবো হাই সাবসুতরা নুখুং রগখাই যা থানি নোংথানি রগব মূসা ইয়ে বখানো বুথারি নঙ্গি চাউই টমা নতা
3: হাইকে বাতিনি চিনি নগনো দীপনি মাইরক চালাইছি দিতা

0: আবাসই ককনি কক সাবো চিনি সামুংনি বাকি সে চংবা ফায়ো বড় মাইরক সাবুই টংলাইনা হংখা
1: ও জাখাইলে তামংখাবা
2: আতাকসে নরকতি বড়ক বাই হিংকাই যে সে কংন সালে বজরা সালাইও
0: ছয় কক আবো হাইকে আতাকসং সং ফাইমানি সামুংন জেঙ্গৈ রিলাইসিনে তামহিন
1: জেঙ্গিতা তাম তামরক খানিয়ানি নাংন
0: নরকনি মুংসা খানিয়ারক গ্রৈ সং সংকে সিমিন সানে নাংনাই আসুকনু
3: কুবিদা নরক মাইচালিয়া হাই একেবা মামুই খাইনাতা
2: নাইগেবাসে যাইয়া যাইয়া মূসা খাইনার নাইয়া আবো হাইন সামানি ককসে নাহাই উলতে সালচা ফাই যাফাইনাইতা
0: দহেকে আজলাই নিনি কক রগ্ন মুথাগ্রা সিদি রেজিস্টার খাতা কারিদি তৈ আং আতা সংন সংখে নামকে রেজিস্টারও বক্সারি
2: দিতা আনিবা তেয়ার ন তৈতা মশা
0: হাইকে আতা কচং পুইলা সাগ্রা দিখে তাবুক নিনি নগ বেবাগৈ বরক খরক বুসুক দ
1: বরক বা চিং বেবাগৈ খরক সিনিতা
0: আচ্ছা সাব সাবরক আ খরক সিনি রক
1: আমা আফা বুড়া বুড়িসুক বরক বুখুং নই ইক তাবুক আং বাই নিনি বাসই দেখেবা বুসারক খরক দামতা
0: বাসই ওয়াইসা সাসিদি বুসারক নি বিসিংগ বুড়ি খরক বুসুক তৈ চলারক খরক বুসুক
3: বুড়িমা অকরা খরকসা চলারক তাকুক নই আসুকনতা
0: আতা কসং নংনি মুসুক পুন তৈ তগ্র বুসুক দং
1: অ মুসুক মাকবা পুন মা দই হাই টংমা টকলা খবৈ বেবাগৈ মাকসি দক আসুকনু
0: বেলাইকে হামবাই হাইকে আজলাই রেজিস্টারও বক্স পাইখানা বোলে
2: আবু দক কক্সা পাইকাই থাকে মালাইখাবলে
0: পাইখানুতা হাইকে বেলাইকে হামবাই আতাতেই বাসই নংনি সাবসুতরানত তে পগুই মানগলাখা
2: আংখাই উ বুফাং তলা বাই মাজিলতা বাহাইন বুকুং বাই মকলক গদালৈন দংসিনাইখা
3: আকন সালচা জরা রক খাইয়ী ফাইলাই দিতা থক থগিয়া ফানো মাই ফাইসা জালাইয়ানো
1: ফাইদি ফাইলাই দি তাইসা ফাইফ্রু হংকা সাবসুতরানত তুই তে বুকা হংকাই সালাইয়ানো
0: ফাইনাই আতা জেসিকে ফানো ফাইনাই নিনি থানি সাবসুতরানো তৈ গবাং মা সরংনারক দঙ্গু হাইকে আসুন ককতা জং বাসলাই গ্রাখা হিমদি আজলাই থ লামা সদি
2: আ হাইকে জং হিমলে গ্রাখা তা বাসে
1: দ আকন ফাইলে ফি দ
2: দ দ
3: আ মা ফাইলে নেই ফিয়া
0: ফাইনাই বাসে ফাইনাই
2: আ ফাইও ফাইও বাসে
4: মুসুকলে ও বরি বাইলে আংতাই পাইলাই লিয়া ও মন গান্ধী ন দ সলুই তংসিস বিয়ং থাক এই দাঙি রুসরুই হা বিয়ং থাক নক গান্ধী ন দ সলুই তংসি হা অব বরক মুসুনি গান্ধী নক দাঙ্গি তংখা নাই নাই নেন
5: বইনু সিমি দা কুদুক দি নি নখলা নক বাড়ি রখাই আবো বিশি বিশিকনি ওয়াফারা নাই খানা
4: নখলা নক বাড়ি বাই গান্ধী নক ন তা সুরচা দি অমু সুখ লুতুরু পুত্র লিগিলা গায় বুইর বাহাইকে মাই ততরা থাকবে না নে
5: নি নখলা বাই নক বাড়ি ন বুইরক ফাই নক ফাইখাই লেংমারা পকজাকবাই সা বইনি সিমি নক সিনাই নেন সাকনি নখাই নাইখলাই নাইয়া
4: কগ্ন হাইকে সবাইয়া ওই মানিরক খাতি ওই কিসা ফারি রিবাইগেরা দি বুইরক সক ফাইবাই দাবুক ন
5: নাই দিন নগ বরক ফাইনানি সালরগ সিমি ফানো নখলা নক বাড়ি রক ফারি মালিয়া হাইদা হান্তানে গরে দাংফালি মত
4: ঐ দাঙ্গি রুসুরুই আসুক খুবতা লাগে বাইক কাঙ্করা পেখা তুইকে পেখ্রুবির জাগানো নেন
2: হাই থু নারা সিং তা মনে তুই আবো বাইক কাঙ্করা পেখাক তুই পেখাগ্রি রিজাগানে হিনেই তংলাইখ বাসে
5: বাইক কাঙ্করা পেখাক তুই পেখাগ্রি রেজাগানে হনাইন সঙ্গীতা তা মানো বা সঙ্গী দংফাই
2: আতা থারা তা মংলাইখ বাসেই বা আখেনি সঙ্গে টংখাবলাসা
4: নং সক পাইসলাবিয়া খাই বতিনি সিদ্ধ পেন পেখা খামু
2: দোয়া ক তামনি বাঙালি দিনই তুই সালরগো আমো হাই উংলাইকে হিনো
4: নিনি বাসেই অংখা হানি মুথাকজা রুবৈরা বাই তাই চেদ্রা মুথাকজা নং থাংনাইলা ন গান্তি ও কিসা থাঙি নাইলা আবু ন গতিনি তো সলি দংসি
5: হে নং হাইকে তামনি বাগিনি নগ বরক গসারসলা বুমুং বথারা নং বরক পাথরানো
2: আহা হাইরো গিয়াখো আতা থারাতে বাসে তাই সেকাই আবরক সকাইবাইনাইসে
4: সুরনকাই ফায়াকো
2: ভাই টংফু সকাইনাই আতা থারা তামো নিনি নখলা নক বাড়ি রক ফারজাইয়া বুসুক বালক খনে

0: सोंदी तेसा गाहाम खाय सोंई नायग्रा दि गैया जलाय निनि निता साब सुत्रा दंनाय न
1: हा मोतामुनि बगिया सकै पुंखी तोखी वाखी ते मिस खुर रजाथाय तंबाय खाबा नि नामो बा मोजां सुखलिया बला सो
2: नखला बिनि बुमुंग से नखला नखला बा कुरुंग नाय नुता आरो मोजां ना मोजांया को कासैसे मैया
3: आता थारा निनि नखला नक बारि रग बा आमो तामोंग मानि खलायखा ओ अमले किसयाग लायखा
1: हाइफा न आबो तामोनि बयांनि आसुक बाहाय सिद्रा फायखेबा
2: खोनातो गया कग्र नंनि नखला रगले बुमति जानि बङै तंबायखा अरब फाय आथार फाथार कक सावै तंबायो हा
3: तंग्रा दि आता थारा चिनि नखला रग जे सपान अंगै तंग्राथों ताबुक चिनि सुपारभाइजर सं फायनाय फायखे बरक न बर आसुक नाय आबोसो सखां सागरा दि
2: इकुले सेर खुनि कारजों नुगेदा फायखे अरन आसुक रिवन ता अंगलक दिबा
1: নি নি আহ চেয়ার লগালে ইংয়াতা আপ চেয়ার নরা সলুই টাকা হাইদা আমার তামো নামবাই খে থাইব বেলং তৈদা তামোর নামবাই খাবো আবর জেসু খুপান কাক রুই মানছি নে হাইদা
3: হাইপালে আব তামনি আসুকে কসম্বাই কসাক বাই ব্লা ব্লাব চাহুই মেরেং খেরং অঙ্গই সিমুক কসুগি টংবাই খাবা
1: সিমুক কসুগি মেরেং খেরং অংমা সিমিয়া নরক বিনে আহ চেয়ার ন টাঙি জানাইবে খা টাঙি সে নাইবে গ্রা দি থাঙ্গি তামো জানিব সেরাপে সেরাপে রক বংজাক
3: হাইপানো আতা থারা নি নমো বুঞ্জ সলিয়া কিসে ইয়াক নাই মানে ক্লাই খাফিয়া নি নি নগো লামথাই রক কানসাস পানো করে যা
2: টঙ্গ লামথাই বা তামো করি না সা আংখাই অফিসার রক বা চেয়ার না আসুক থু হনি সামান ইতা তামো চায়া দি বাচার আসুক আসুক রেখা
0: বিন আ লামথাই ব নাইথকলাং মানে কিসি গপলারি রক বাই থাপজাক মানসি নরে কিসা কারি উইনাই বেগেনারাম্বা সাইমান বাইয়ানো
1: ও গপা ই ক আবর সবাই বাসি তংবাই খেপলাস বিনি লগিন আবো খাই বিহিক দাং খানা তামো
2: বিহিক ন বরক বুখং ন ফাইনানি ক
3: রেগ নাই কানি ফাইমানি আবলে মোসাং সুকমানি ন কলাইখা অফিসার রং নি বিহিক হুমাবা বুরিব বুরুঞ্জতা
1: হাই নসে বুরি নাই থ আর নি বিশিং রিগ নাই বনাই চ খংগাই বা বেলাই নং খাতু
2: ফাইদি স্যার খুলুম কা ম্যাডাম ফাইদি ওয়াশন নক বিশিঙ্গ ন ফাই আসুক ফাইসি দি স্যার থাং দে এই সুরন নঙ্গু মাজাং সাকানি লামথাই কারিগুই বই দি গেলালা
1: উ অমর তামনি আসুককে হাতলি কবুক সাই টংখাবাস নো ম্যাডাম বুকু মুথুবি কিজা টংরা দি স্যার নঙ্গ বুকু কিজা মুথুকরা দে
3: অম বেলা নঙ্গুই টংখাবলাসা হনো লামথাই হনিবা অম লামথানি তো সলি টংসিবা
4: দা ক টংমাই গ্রাদি তরক তরক হানো কমনি থাংবায়ানো
5: ও অনক বতামনি আসুক মনাকনি কুংজাকসা হনো হকু ববিয়াংনি আশাখাই কুবুক সাই টংখ
0: তাবুং ন মাইমুই সংবাইয়ে থাবানি হসুনারক ন বুথারে কারিউই কাবুবাই মানিতা আবনি বাগে হকু দুমুই টংরা খাতা তাবুং ন নখরি থাংবায়ানো
4: বাসে বেলাই কে পালি আংই টংখাতা হায়াদা নিনি বখনাই রগব বেবাক ন থাপলা বলজাগি টংবাই খাবলাসা হনে
5: অংখনা নতা বাসৈ আনো তুই সিকিসা খারো ফাইগ্রা দি তুই কাঙ্গি টংখা
0: টংরা দি আকন আং তুই নাহারি ফাইগ্রা না
2: হাগে সুরন নুং থাং দি গান্ধী নগ থাঙ্গে আরো আ বাকা সাকানি বুতুক তুক নুই ন কারি উই সময় রি ফাইগ্রা দি
0: ম্যাডাম হিন্দি খাই তুই নুং না খাই লতারক সুজাগে বালুক সুখ বাইখা সাল ফাইকে সামুং পাইলাইয়া লতারক হুনা নি জোরাসে মানলিয়
5: বাসৈ নিনি ও লতাবা তবলু খামসিবো তুই হাইন উঙ্গি টংখাবলাসা
0: আও ম্যাডাম বৈরং ন অ লতারক বাই তীরক খারিনান শুধুসে তোমারক বহাই উঙ্গি টংসিও
5: ও খারমা বমু বেলাইন উঙ্গি টংখাবলাস হিন্দি টংরা দিবাসৈ তাবুক নংরালিয়া উলতে স্রাপসা টংগৈ নংসিন ঐ নংয়াঙ্গ কিসা ফাইগ্রালা
4: তামসা
5: হিন্দি থাংলাইছিনাই আংলে অরতে টংগৈ মাংলাখা তামরক বা আশক খাদ্রং বাদ্রং উঙ্গি টংবাইখ নক নি খরমাই রক বা ওয়াইসা ফানসি বুপরা জাগিয়ানা লালা লিলিং হাইনসি বুদুল বাদাল ক্রাই টংবাইও হিমসিদি নগ থাঙ্গি পাইলে মা জাসিও নিনি কক টংখাই দায়িত্ব পাই দি থাঙ্গি
4: টংরা দেয়া ক হাই পেলে তাবুক সে ফাইমানি কক রক সিমি পানো পাইলাইগ্রা না তা এ আতা সুরন নুন কিসে ইয়াং ফাইগ্রা দি
3: তামো স্যার
4: খানাগ্রা দি আতা সুরন
3: দশ হাগ্রা দি স্যার
4: আন্দ লগিন আমো বা টংনা সে সলিয়া আঙি টংখাবলাসে
3: তা মুগৈছে স্যার
4: কবি কং সাশে আনলগিনে আবো খে অমো হাই রুবো রাবাই রগ সাগ রগ সৈজা গিয়া

0: নুখুং খানা রক আংটি নরক নি থানি সুরঙ্গই মালাঙ্কা বেলাই ন হামবাই আতাতে বাচই নরক নি অ নক ন জেফ্রুফা ন মুইতো টংসি নাই
1: আতা থারা তৈ বাচই নরক নব বেলাই কে হামবাই নং নি মামুই রক থগুই মানি বাগই হাইকে সরন আজলাই নরক নব বেলাই কে হামবাই সং তাবুক মা হিমলা গ্রা সিনাইতা খুলুমকা খুলুমবাই খা
2: দ
0: বেবাক ন ন হামবাই তৈ খুলুমবাই খা
3: খুলুমকা
4: খুলুমকা খুলুমকা
5: ও তাবু খাই হামসু খাতা সারি ফাংনি সিমি জুগালি নাইখাই ওফিলি গ্লাংজা খা আইসুনি সিমি জুগালি নাইখাই রাংসাকনি সুসি মান খা চিনি নগো সে গজার জাগৈ ফাইমানি তাবু খাই অরমা ফাইলে খেনালা
2: কক বাবো নতা অর খাই গসংনি চুকলি টং নাই আং খাইবা কবগুই তুবু নাই গসংনি খাইবা বুমুং থাং নাই টাং নাই খাইবা অকলা সানাই খাইবা পক থাং কথা
5: সং খাইবা তুই সারগা গসং সংখাইবা আরম খা আ গসং বাই গসংনি বিহি থঙ্গি টংমানিয়া হাইলে
6: এই বাছই ককনো হাইরকাই তা সাদিফিয়া নংনি কসার জাক বরকনো সংদা তুবু
2: নরক থাঙ্গি তুবিয়া ফানো বেলগুই তুবু খাতা এ আতা থারা নিনি নগরাইনো নং নারেগি মানিয়া অংমানো এরেং এরেং বুঞ মাজার তা বেদিফিয়া
4: আতা থারা আতে বাছই খনাদি হিনজাক তিঙ্গু তিনি ফুঙ্গা আং নংনি নগর থাঙ্গি সকৈখাইনো নরক বুখুং নই ওয়ালাই টংলাইমানি নগিরি খেনাবলে
2: তামনি বাগে আবো
4: লিগে লাগাইতে সাবসুতরা টংলাইনি বাঙাইতা
7: আবো খেই সুংব আজলাই বাইকনই থাঙ্গি নগৈ খে লুত্রু পুত্রু খাদ্রং বাদ্রং আবো বরক টংমানো সলৈ টংলিয়ানো
4: আচে রক লামথাই রক তে নসিংনি খরমাই রক আবো রক কিসানি দাঙ্গি টংখাবো জংসে সৈমানিয়াঙ্গি টংখানাবলে
2: ধীরে ফয়জা অববা নরংনি টমুসিবলে
7: আতা থারা বিয়াংনি বিয়াং হদাবা বারনানি তানা জিফিয়া
5: তাম হদাবা বারনানি হা তাম দ হদাবা বারনানি হনি সাইদ
4: থানা দে বাসি তে আতা থারা নরনি নক লিগে লাগাইতে মুনাম সনামো সাব টঙ্গি মানাই জংসে সৈগ্রাইয়া অফিসারক সৈমানান হাইদা মাইমি চালাইয়া থাংসিনে হিনি সে টংমানি জংসে সালাই খুগলাইয়ৈ আতা গজংনি নগ ফানো সারিওয়ান হিনি তুই ফেমানি তা মাবা উল্টা চুনো বা মাজরা বেরি টংলাই
2: তাবো খনা খনাবলা আতা থারা ধীরে আবু নরক বেবাংও গরংলাই যাক
5: বেথায়া রক বড় খাইবা থাংবো থাঙ্গিয়া হিমনাবো নাংলিয়া থারা বুটো খাইবা অফিসারক নক গসারি টুবু খা গসং খাইবা সংক্রব খাতা তাবু
6: বাসিনি নাবো বেলেন চাইয়া কক নংবু ফুরুতে তামনি বাগৈ সুপারভাইজার সঙ্গ গসারি টুবু আ কক নত গসং সাইমানা কক গিয়া
2: আ কন আসুম সাসে সুরন সং ফাইয়েই সাবাইখা চিনি নগ অফিসার রত্ন কিসা মাইসার নানি মাইমুই রক্ষাই বেবং ন সংজাগাকু জাকফু মুংসা খাইনে রক নাংরিয়া হানে হাইকে বা চালাই ফাইজিতা হানে মা সাকাবলে আবো সে তামনি বাকেই আনো মাজারে পেরে মা তংবা এই ফয়সল আসুকে সানানে নাইয়া টাংনা খেবা অগলা চানা খেবা পকথা বরং আসুক নুন ফয়সল সুরকা ওয়াশনে গুদানা মঠরুই রেখাই তামুংস
5: নরকবাইতাবুদিজাংনা এই নিং আর তামু কেবেন কেবেন গিত হা কড়া রাসা নন রাংটিনি
4: হায়কো বাসই হায়কো তংখুদে হাই নর গাম তামুং লাইম কলাই খা হা
5: কনদি আর টাকা সুদি আং খাইবা আইসুক বাসা ওই মাইমুই সং না নর খাই লাইতে সাকি লোন রিজাক নাই
8: তামুং লাই খা বর তামুং খ তংবা গ্রাডি তাবু কেব ককতে ছাডে সুরন নং সিমিন সাউ খনার গ্রাডি আনো তামুং লাই মনি কক খাব
7: দা মাস্টার কক ন ফলা গে ওই নাং মনি কক ন সাসিনু
8: সাদি নাঙনি কক ন সাবি খনার গ্রাডি
7: কক হে তিনি ক চিনি আতা থারানি নগ সুপারভাইজার ফাইমানি ন তুই ন কক বাংলাইমা কালাইও
8: সুপারভাইজার ফাইমান তৈ তাঙ্গি কক বাংলাই কালাইখা
7: আতা থারানি নগ মাইমুই রক সঙ্গই তিয়া রংজাক আবসে বিনি নক বেলাই খে রুবুরা বাইতেই বাহাইরক খাদ্রং বাদ্রং উংজাগৈ সুপারভাইজারনি বিহিক বাই সুপারভাইজার মাইরক চানাসে সৈলিয়া
8: উলকে
7: সঙ্গী পাইজাক তিয়ারসে হিংকাইবা জান সুখ লাই ই কতাবুক আতা গুসংনি নকলে বেলাইকে সাবসুতরা হিংকাইবা বিনি নগফানো চার ওই রহরসিন হনি যাই অরণ চার ওই রহল লাইখেতা

0: haino supervisor sarbo ata khosongni nokno belai ke saf sutra tei khumni bahirok jib jib ongjagui buhungnani belai ke bolai langha ta
1: bolai mani simiya thangnani sekang ata khosongbai bihik basinyo bongni office ni subsidy gnan mungsa sut runani hnoi sawi klangmano tuinyo tabukui ko ata thara bai bihik borok bukhungnui joli jagui okok banglai uta da master
2: ang se supervisor no kosari tu bunai mungsasuk rokda salawi manlaino noi abobo ani bagiya ani chachunu bagiya kami luko hamkarani bagise
3: haini baginyo angkhai aichuk basawoi songoi sugoi bebak no tiar khai tongbai manita abose hapai lai drop siko tumabo anglai aroliya kuzung songi nogose maisala sinai henai asuk ni maimui rokno tubui ma phailai khata
4: ankha narok tai kebo sare nangliya ang kaham kheno buji paikya tabung norok bebak no kaham ke khnabaidi lamao ang supervisor bai malai bukha malai bini phaimani kok rono bebak no sawoi khnari baikya
2: tamorok salang khasa master nono
4: salang kha nung nini kamini bagai je application rimani aborok no I khebeno khlai rejection nei salango
2: কাম কক
4: তাই কাইসা হংকে ইকো থাসিংগ নরক জে সামনি কসংনি নকনি কক আবন সাগাতা
3: কসংনি নকনি কং নক তাম সালাং খাসা মাস্টার
4: কসং সংনি নক ন বেলাই কে সাবসুতা তাই মতম সতম অংজাগৈ বন সাবসিতিনি মংসাজক মানি রেসিনা হনই আনো সাই কালাংখা
1: আংবো কসং সংনি নক ন জরাতই টংথক জাক সুকানু
0: আতা থারানি নক আং ফুঙ্গো থাঙ্গি নুগুই খাইন মাসে মাস হাকা বরং ন বরক বুকুং নই লিগি লাগাইতে মুনাম সামন তৈন কক বাংলাই টংলাই আং সকই দ্রব
1: যত নিসাইলে সুপারভাইজার নি বিহি তৈ নংনানি নাইফুরু বংনি আ লতানো নুগুই তে বং জাখা লতা হনই বা আবো লতানো তো সরি টংসিবা
0: হুম বংনি আ লতা হোজাইয়া বিসি বুসক সিং খানা তো বুলক খামতি বুতিন সলুই টংহাতা
4: এই আবনো আতা থারা খানা দে হজক তিংগো
2: দ সাদে
4: বরক লংমাও সাবসুত্রা বেলাইন দরক সাবসুত্রা টংকাংকে বখা টংথংমা মানু বখা টংতখেন সামুং কাহাম অংগু ওয়াংসমা কাহাম ওয়াংসুক জাগু বখা স্রাই স্রাই ইংখে বেবেক ন স্রাই স্রাই নাই হানি বাগিন সুপারভাইজার নি নগ খাবাথা জাগলিয়া গসংনি নগকে খাসংমা মানজাগৈ থাকা নখলা নকবাড়ি নকসিং তাই মানেখনি রগ্ন সালব্রুম ন কসং কুফুর খাই খাতিউই থেবই তনিনা খাইদি ন গানা রগ হামুংসিনিয়া খুমর কাইদি খুমনি বাহাইবাই মতম্পিরি তন্ডি হাকেসে জেসা বরক ফান জেসুক ল্যাংমা ল্যাংসা ফাই হাফাইকে খাসাংমা মামফায়ু নং আংমন ল্যাংমা রক বগৈ তাই বখা হেলাংসাই টংনাই নরক আবাকে ওয়ালানে ককরৈ জে উংমানি কাহাম নংখা নরক বেগবাগ ন তিনি সিমি সমাইচে তাংসিদি সাবসুত্রা মতন সতংখে তঙ্গুই বাইথংনি বসাক তাই বখান কাহাম তনিদি আবাহেন থিনানি লংমান ব তং কলক খাইদি অংখা গদগমা সালরমই নরক বাই অক রগ্ন সানানি হনই তংমানি তিনি জরা মানখা সাওই খনারুই মানখা আসকন আংতাবুক হিমরাখা নাকাঙ্কে উলগ তাইসা সালাইফিয়ান থাকা খুলম্বাই কেদ
2: মাস্টর সাহে নামান কক সাইক লঙ্কা
5: আশিক জরাতে জিনখানা থমনক থমনক নি মংখা সাব সুত্রা ও থমনক ন সৈনাইখা রুহি চন্দ্র দেব বর্মা আকাশবাণী আগরতলা অবনলগিন পাইখা চিনি দিনী শারিক জরানী ককবরক আবই পান্ডা যদন হামবাই দেখলম্বাইখ্যা

আকাশবাণী, খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ আহমেদাবাদ পুর নিগমের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। আগামীকাল এগ্রিকালচারাল প্রডিউস মার্কেট কমিটির অমৃত মহোৎসব উপলক্ষে গান্ধীনগরে একটি অনুষ্ঠানে তাঁর যোগ দেওয়ার কথা। দেশের সাতটি জায়গায় আগামী মঙ্গলবার ইএসআই স্বাস্থ্য পরিষেবা প্রকল্পের উদ্বোধন করবেন কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মান্ডাভিয়া। বাংলাদেশে গত এক সপ্তাহে বন্যা ও ভূমিধ্বসে 44 জনের মৃত্যু, ঢাকা শহরে জনজীবন বিপর্যস্ত, পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা। দক্ষিণ পশ্চিম রাশিয়ায় ইউক্রেনের হামলায় একজন নিহত এবং তিনজন আহত, পাল্টা হামলার দাবি রাশিয়ার। লর্ডসে মহিলাদের ক্রিকেটে চার দিনের টেস্টের তৃতীয় দিনে আজ ভারত দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে। উইম্বলডন টেনিসে পুরুষদের

প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ আহমেদাবাদ পুর নিগমের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। আগামীকাল এগ্রিকালচারাল প্রডিউস মার্কেট কমিটির অমৃত মহোৎসব উপলক্ষে গান্ধীনগরে একটি অনুষ্ঠানে তাঁর যোগ দেওয়ার কথা। দেশের সাতটি জায়গায় আগামী মঙ্গলবার ইএসআই স্বাস্থ্য পরিষেবা প্রকল্পের উদ্বোধন করবেন কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মান্ডাভিয়া। বাংলাদেশে গত এক সপ্তাহে বন্যা ও ভূমিধ্বসে 44 জনের মৃত্যু, ঢাকা শহরে জনজীবন বিপর্যস্ত, পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা। দক্ষিণ পশ্চিম রাশিয়ায় ইউক্রেনের হামলায় একজন নিহত এবং তিনজন আহত, পাল্টা হামলার দাবি রাশিয়ার। লর্ডসে মহিলাদের ক্রিকেটে চার দিনের টেস্টের তৃতীয় দিনে আজ ভারত দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে। উইম্বলডন টেনিসে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে আজ ইতালির জ্যানিক সিনার জার্মানির আলেকজান্ডার জেরেভের মুখোমুখি হবেন। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ আহমেদাবাদে আহমেদাবাদ পুর নিগমের 405 কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। তিনি এই উপলক্ষে এক পের মাকে নাম কর্মসূচি সূচনা করেন। শ্রী শাহ তাঁর গান্ধীনগর লোকসভা কেন্দ্রের 1,25,00,000 বেশি চারাগাছ রোপণ করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এক জনসভায় বলেন, 2029 সাধারণ নির্বাচনের আগে এই অঞ্চলের 20% সবুজায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও সৌরবিদ্যুৎ প্রকল্প গ্রহণের জন্য নাগরিকদের কাছে আহ্বানও জানান তিনি। এছাড়া গুজরাটের গান্ধীনগরে এগ্রিকালচারাল প্রডিউস মার্কেট কমিটি APMC-র অমৃত মহোৎসব উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ আগামীকাল নতুন সবজি উৎপাদন ক্ষেত্রের উদ্বোধন করবেন। কেন্দ্রীয় সমবায় মন্ত্রকের তথ্য অনুযায়ী এই অনুষ্ঠানে শ্রী শাহ এক পের মাকে নাম প্রকল্পের অধীনে চারাগাছ রোপণ করবেন এবং APMC-র একটি স্মারক প্রকাশনার আনুষ্ঠানিক উন্মোচন করবেন। অনুষ্ঠানে শ্রী শাহ দাহেগম APMC বোর্ডের সদস্যদের সঙ্গেও মত বিনিময় করবেন। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া আগামী মঙ্গলবার দেশজুড়ে প্রায় 700 কোটি টাকা মূল্যের 7টি এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স ESI স্বাস্থ্য পরিষেবা প্রকল্পের উদ্বোধন করবেন। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক জানিয়েছে, শ্রী মান্ডাভিয়া তেলেঙ্গানার সনৎনগরে ESIC হাসপাতালের নতুন OPD ব্লকের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। বাকি 6টি জায়গায় তিনি ভার্চুয়ালি প্রকল্পের সূচনা করবেন। এর মধ্যে রয়েছে আসাম, তামিলনাড়ু, গুজরাত, অন্ধ্রপ্রদেশ, রাজস্থানের 2টি জায়গা। এই প্রকল্পের ফলে প্রায় 53,00,000 উপভোক্তা চিকিৎসা পরিষেবা পাবে। আফগানিস্তানের কৃষি, সেচ ও প্রাণিসম্পদ উন্নয়ন মন্ত্রী মাওলভি আতাউল্লাহ ওমারি তাঁর 6 দিনের ভারত সফর শেষে আজ সেদেশে ফিরে গেছেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, আফগানিস্তানের পক্ষ থেকে ভারতে এটি 4র্থ মন্ত্রী পর্যায়ের সফর। সফরকালে আফগান মন্ত্রী কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে সাক্ষাৎ করেন। উভয় নেতাই দ্বিপাক্ষিক সহযোগিতা পর্যালোচনা করেছেন এবং কৃষি, সেচ, প্রাণিসম্পদ, কৃষি গবেষণা, শিক্ষা, সক্ষমতা বৃদ্ধি এবং কৃষি বাণিজ্যের ক্ষেত্রে সহযোগিতার নতুন পথ তুলে ধরার বিষয়ে আলোচনা করেছেন। আফগান মন্ত্রী ওমারি কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী চিরাগ পাসোয়ান ও বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটার সঙ্গেও সাক্ষাৎ করেন। ইথানল মিশ্রিত পেট্রোল গাড়ির জ্বালানি ট্যাঙ্কে ক্ষতি করতে পারে বলে যে তথ্য ছবিসহ সমাজ মাধ্যমে প্রচার করা হচ্ছে তা সম্পূর্ণ ভুয়ো বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রেস ইনফরমেশন ব্যুরো PIB-র ফ্যাক্ট চেক ইউনিট আরও জানায়, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, তেল বিপণনকারী সংস্থাগুলির ইথানল মেশানো E20 পেট্রোল ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস BIS-এর নির্ধারিত মানদণ্ড অনুযায়ী তৈরি, যার ফলে ইথানল ও পেট্রোল একে অন্যের সঙ্গে পুরোপুরি মিশে যায়। কেন্দ্রীয় আবাসন ও নগর উন্নয়ন বিষয়ক মন্ত্রী মনোহর লাল নির্মাণ ক্ষেত্রে পরিবেশ বান্ধব প্রযুক্তির ব্যবহারের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিয়েছেন। নতুন দিল্লিতে আজ সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট CPWD-র 172তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। মন্ত্রী বলেন, কোনো ভবন বা কাঠামো তৈরির ক্ষেত্রে তার স্থায়িত্ব নিয়ে আপোষ করা উচিত নয়। CPWD-র সমস্ত কর্মীদের সৎ উপায়ে কাজ করার আহ্বান জানানো তিনি। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। বাংলাদেশে গত এক সপ্তাহে বন্যা ও ভূমিধ্বসে 44 জনের মৃত্যু হয়েছে। সেদেশের দুর্যোগ মোকাবিলা দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্যায় প্রায় 2,67,000 পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। সারা রাত ধরে ভারী বৃষ্টির ফলে ঢাকা শহরের জনজীবন বিপর্যস্ত। বায়ু, নৌসেনা ও সেনাবাহিনী স্থানীয় মানুষজনের সহযোগিতায় বাংলাদেশের সবচেয়ে ক্ষতিগ্রস্ত 7টি জেলায় ত্রাণ সরবরাহের কাজ শুরু করেছে। দেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, নদীর জল বেড়ে যাওয়ার ফলে উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জেলায় নতুন করে বন্যা দেখা দিতে পারে। এর ফলে ওই সমস্ত অঞ্চলের পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।

পশ্চিম রাশিয়ায় ইউক্রেনের হামলায় একজন নিহত এবং আহত তিন। রাশিয়ার সামারা অঞ্চলের গভর্নর ভ্যাচেস্লাভ ফেদোরিশচেভ বলেছেন, এই হামলায় আবাসিক বাড়ি ও ভবনসহ একটি শিল্পাঞ্চলও ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার সংবাদমাধ্যমগুলি জানিয়েছে, সিজরান তেল শোধনাগার লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এদিকে রাশিয়া ইউক্রেনের ওডেসা অঞ্চলের ওডেসা এবং চোরনোমর্স্ক বন্দরে হামলা চালিয়েছে বলে সেদেশের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে। ইউক্রেনের আধিকারিকরা যদিও এ নিয়ে এখনও কোনো মন্তব্য করেননি। মার্কিন যুক্তরাষ্ট্র আজ সকালে আবার নতুন করে ইরানের ওপর বিমান হামলা শুরু করেছে। হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজের ইরানের আক্রমণের পর তারা এই বিমান হামলা শুরু করে। এই হামলার পরে জাহাজটিতে আগুন ধরে যায়। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের প্রায় 140টি সামরিক কেন্দ্রে হামলা চালানো হয়েছে। ক্ষেপণাস্ত্র ড্রোনের সাহায্যে এই আক্রমণের কেন্দ্রগুলির যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে ইরান এর জবাবে কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরশাহী, বাহরিনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ইরানের রেভলিউশনারি গার্ড কোর জানিয়েছে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে। উল্লেখ্য, এই হরমুজ প্রণালী কৌশলগত দিক দিয়ে গ্যাস ও তেল সরবরাহে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজ জিএফএস গ্যালাক্সির ওপর হামলার নিন্দা করেছে ভারত। ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, জাহাজটিতে থাকা 11 জন ভারতীয় নাগরিকের 10 জনকে এখনও পর্যন্ত উদ্ধার করা হয়েছে, একজন ভারতীয়ের খোঁজ পাওয়া যাচ্ছে না। মন্ত্রক আরও জানিয়েছে, ওমানে ভারতীয় দূতাবাস পরিস্থিতির ওপর তীক্ষ্ণ নজর রেখেছে এবং উদ্ধার কাজ অব্যাহত। এদিকে ভারত উদ্ধার কাজে সহায়তা করার জন্য ওমান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজের ওপর হামলা বৃদ্ধি পাওয়ায় নতুন দিল্লি উদ্বেগ প্রকাশ করেছে। শান্তি ও স্থিতিশীলতার লক্ষ্যে আন্তর্জাতিক আইন মেনে সার্বিক পরিস্থিতি মোকাবিলার জন্য সব দেশের কাছে আহ্বান জানিয়েছে ভারত। বিদেশ মন্ত্রক ভারতীয় নাগরিকদের ইয়েমেন ভ্রমণ সংক্রান্ত বিশেষ শর্ত সংবলিত 2017 সালের বিজ্ঞপ্তি প্রত্যাহার করেছে। উল্লেখ, ইয়েমেনে গৃহযুদ্ধ ও সশস্ত্র সংঘাতের কারণে নিরাপত্তা পরিস্থিতি প্রতিকূল থাকায় ভারত সরকার এই বিজ্ঞপ্তি জারি করেছিল। একই সঙ্গে বিদেশ মন্ত্রক বর্তমানে ভারতীয় নাগরিকদের ইয়েমেন ভ্রমণ অত্যন্ত জরুরি না হলে এড়িয়ে যেতে বলেছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন সহ 1 ডজন পশ্চিমী ও এশীয় দেশ 2016 সালের এক সালিসি রায়কে তুলে ধরে দক্ষিণ চীন সাগরে চীনের সম্প্রসারণমূলক দাবিগুলি অবৈধ বলে জানিয়েছে। এই 14টি দেশের পক্ষ থেকে এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, তারা বিতর্কিত জলসীমায় আঞ্চলিক স্থিতিশীলতার জন্য এ ধরনের অস্থিরতা সৃষ্টিকারী কার্যকলাপ সম্পূর্ণ বন্ধ করার আহ্বান জানিয়েছে। অন্যদিকে 27 সদস্যের ইউরোপীয় ইউনিয়ন একটি পৃথক বিবৃতি প্রকাশ করে এই রায়কে ওই অঞ্চলের বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তির ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে। তবে চীন এই রায়কে বাতিল ও অকার্যকর বলে ঘোষণা করেছে এবং এর কোনো বাধ্যবাধকতা নেই বলে পুনর্ব্যক্ত করেছে। ভিয়েতনামে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, গতকাল ভিয়েতনামের ফু কুয়োক দ্বীপের কাছে নৌকোডুবিতে নিহত 15 জন ভারতীয় নাগরিকের মৃতদেহ ভিয়েতনামের হোচিমিন সিটিতে নিয়ে যাওয়া হচ্ছে। সমাজ মাধ্যমে দূতাবাস জানিয়েছে, প্রয়োজনীয় আনুষ্ঠানিক কাজকর্ম সম্পন্ন হওয়ার পর দেহগুলি যত দ্রুত সম্ভব এদেশে পাঠানো হবে। লর্ডসে মহিলাদের ক্রিকেটে 4 দিনের টেস্টের তৃতীয় দিনে আজ ভারত দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে। শেষ পাওয়া খবরে 7 উইকেটে 341 রান করে ভারত ইনিংস ডিক্লেয়ার করেছে। জ্যোস্তিকা ভাটিয়া 113 ও স্মৃতি মান্ধানা 70 রান করেছেন। সোফি এক্লেনস্টোন 4টি উইকেট নেন। এর আগে ইংল্যান্ডের প্রথম ইনিংস 170 রানে শেষ হয়। 5 উইকেট নেন ক্রান্তি গৌর। উল্লেখ্য, প্রথম ইনিংসে ভারত করে 285 রান। উইম্বলডন টেনিসে মহিলাদের ডাবলসের ফাইনালে চীনের গুয়ো হানিউ ও ফরাসি ক্রিস্টিনা মলাদেনোভিচ জুটি ব্রাজিলের লুইসা স্তেফানি ও কানাডার গ্যাব্রিয়েলা দাব্রোস্কিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। হানিউ মলাদেনোভিচ জুটি 6-3, 7-5 সেটে স্তেফানি দাব্রোস্কি জুটিকে হারিয়ে দেয়। এদিকে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে ইতালির জ্যানিক সিনার জার্মানির আলেকজান্ডার জেরেভের মুখোমুখি হবেন। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8:30। গতবারের চ্যাম্পিয়ন শীর্ষ বাছাই সিনারের কাছে ক্যারিয়ারের 5ম গ্র্যান্ডস্ল্যাম ও দ্বিতীয় উইম্বলডন খেতাব জয়ের হাতছানি। অন্যদিকে দ্বিতীয় বাছাই জেরেভের কাছে প্রথমবার উইম্বলডন খেতাব ও তৃতীয় গ্র্যান্ডস্ল্যাম জয়ের সুযোগ রয়েছে। বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা, ইংল্যান্ড, স্পেন ও ফ্রান্স সেমিফাইনালে উঠেছে। কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে আজ কানসাস সিটি স্টেডিয়ামে আর্জেন্টিনা সুইজারল্যান্ডকে 3-1 গোলে হারিয়ে দেয়। আগামী 14 জুলাই সেমিফাইনালে আর্জেন্টিনা ইংল্যান্ডের ও 15 জুলাই স্পেন ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। দুটি খেলাই শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ আহমেদাবাদের পুর নিগমের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। বাংলাদেশে গত 1 সপ্তাহে বন্যা ও ভূমিধ্বসে 44 জনের মৃত্যু, পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা। উইম্বলডন টেনিসে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে আজ জ্যানিক সিনার আলেকজান্ডার জেরেভের মুখোমুখি হবেন। খবর শেষ হলো, এরপরের খবর শুনুন 7:50।

আকাশবাণী আগরতলা, ককতুমা পুরী ও নির্মলেন্দু আচার্য, তিনি ককতুমা ভূভাগরা গুঙ্খা সালদগ্নি ইন্দোনেশিয়া অস্ট্রেলিয়া তাই নিউজিল্যান্ড বেড়াই মান উল মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী তিনি দিল্লিকে তালক কেভেলি ফেকা মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি থিয়ান বাচি গনাং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আগরতলা সিভিল শাখাম নগ্ন চেঙিরেখা মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা খনা উদয়পুর গুমতি হাঙ্কুরনি চুকুচি থাম রজাগ নৈচি ব্রুই রাসাই রাংনি হামক্রাই গনাং সামুং বুতাং কাইচি ন চেঙিরেওয়ান তাই কনালা কায়ান ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকল জাগ অরণি সেকেন্ড ডিভিশন লীগ ফুটবল বাতাইমুং তিন সিমি আগরতলা ও চেংখা তাবুক ককতুমা সক্রুভুই সালদগ্নি ইন্দোনেশিয়া অস্ট্রেলিয়া তাই নিউজিল্যান্ড বেড়াই মানি উল মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী তিনি দিল্লি কতাল কেফিলি ফাইকা ও হাকতর কাইথাম বেড়াই মান পুইলা বেরেম মন্ত্রী বক্রক ইন্দোনেশিয়ানি রাষ্ট্র বক্রক প্রভু সুবিয়ান্তুনি কবকমুং বাই ইন্দোনেশিয়া বেড়াইখা বেড়াইফ্রু বাবাইনুনি হালকন তাইব রাগ রান বাগৈ হাকতর কাইনুনি বিসিং শুক্রবুই কগলাম সালাইজাখা উলনুই বেরেম মন্ত্রী বক্রক মুচাং মোদী অস্ট্রেলিয়ানি মেলবোর্ম থাঙ্কা আরও ভারত অস্ট্রেলিয়া বিশিনি উলথাম কুজুকবিরেমনি কক মালাইমুঙ্গ অস্ট্রেলিয়ানি মন্ত্রী বক্রক এন্থনি আলবানিজ বাই কক সালাইখা পাইথাক বেরেম মন্ত্রী বক্রক নিউজিল্যান্ডনি মন্ত্রী বক্রক ক্রিস্টোফার লুকসননি কবকমুং বাই অকল্যান্ড বেড়াইখা বিসি ব্রিচি উল তাবুগ্ন পুইলা ভারতনি খরকসা মন্ত্রী বক্রক নিউজিল্যান্ড বেড়াইনান থাঙ্কা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী মুং গনাং প্লেব্যাক রিজার্ভগ্রং এস জানকি আম্মা থিজামা বাই বেলাই খা খামানি কক সাকা হদানি আওয়াই লাম কক কচার মুং কাইসাব ব সাকা এস জানকি আম্মা থিজামা বাই রিজার্ভ মুং তাই হুকুমু দিখল সুবুং জাগিয়া ক্ষতি অংখা মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি থিয়ান বাচি গনাং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আগরতলা সিভিল সাকাম নগ্ন চেঙিরেখা আগরতলা আউলি তাই আবুনি গানাগিনী আমচাইনি লুকুরগনি থানী সাকামনি স্যাপসাপ তুনি থানী ও সাকাম নগ কাহাম সামুং তাঙানো হিনৈ ব খাকলাইমানি কক সাকা মহারানী তুলসীপতি বুরিরগ্নি রিংনগ্নি নকলা ব সংসাজাক মিল কাইসাব ব সাকা ও সাকাম নগ সানজাফ্রু ওপিডি স্যাপসাপ তঙানো পাইলট প্রজেক্ট হিনুই অ সাহা খামনগ্ন চেঙিরেজাখা অ মেডল কাহামকে চাষারি মানখে কুবুনি কাই চি চুকু আউলি মথা অব অমতই চেতন নাহার জাগানো পান্ডব কুবুন্দগ্নি বিসিং মানজাখা এমএলএ দীপক মজুমদার ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত আকসং আগরতলা আউলি নাইখ্রাইনি ওয়ার্ড কাইচিসার নম্বর আমচাইনি অবনগর হাতি ও তাংজাগুই তংনাই লেক তাংবুতাংনি সামুং গুড়ি নাইখা আগরতলা আউলি নাইখ্রাইনি মেয়র দীপক মজুমদার বসাকা হাস্তে হাফাংনি নাহারমুং কতরংখা লুকরংনি হামক্রাই তাই কোতালকু বেখ্রেপ সানামনানি আবুনি বাগৈ রাং খক ব্রী রিজাক সবাই জাগানো ব তাই বসাকা বুসকাং সালকিসানি বিসিংন অবনগর হাতিনি লেক তাংবুতাংন চেঙিরওয়ান মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা মেয়রনি লগি টঙ্কা আমচাইনি কর্পোরেটার তাই মেয়র ইন কাউন্সিল হিরালাল দেবনাথ তাই কুবুনি অফিসার রক ত্রিপুরা ইউনিভার্সিটিনি ভাইস চ্যান্সেলর ডক্টর দেবব্রত দাস তিনি মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা বাই মালাইখা মন্ত্রীকরানি হাফাং টংথাইও মালাইফ্রু ত্রিপুরা ইউনিভার্সিটিনি যত বাবাইনি হামক্রাই কুজগ্রংনি ফুয়ারমুং আমজগমুং বেখ্রেপ খামক্রাই তাই ইউনিভার্সিটি বাই গ্রংজাক জুদা জুদা বাবাইন তুই বরকনি বিসিং কক্লামংখা বুসকাং রথযাত্রা নরগৈ তিনি আগরতলানি জগন্নাথজি মোতাইনগ সাকাম শিবির থৈরিমুং তাই মাগনা বিথিপ্রায় বাগমান তের যোগালে জাখা ও তাংবুতাংন চেঙিরেখা আগরতলা আউলি নাইখ্রাইনি মেয়র দীপক মজুমদার আরও কুমন্ডকনি বিসিং মানজাখা মেয়র ইয়াকচু মনিকা দাস দত্ত সালথাং ত্রিপুরা জিলা পরিষদনি কাসকুয়াকরা বিশ্বজিৎ শীল কর্পোরেটর রত্না দত্ত আকসং আগরতলানি সুকান্ত একাডেমিও তিনি কল্যাণ আশ্রমনি চেতন ভাই পদ্মশ্রী বরম মানজাক রংকরং নরেশ চন্দ্র দেববর্মানো বরম ইয়াফার জাখা মেইলো আগিনী এমএলএ ডাক্তার অতুল দেববর্মা বতং বাইখা ব নরেশ চন্দ্র দেববর্মা বাই জনজাতি হতানি হুকুমু তাই দফা হামক্রাইও তাং কাহাম তাংমানি ন বলাইখা মেইলো নরেশ চন্দ্র দেববর্মা হতানি হামক্রাইও থিনাঙ্গ ব সামুং তাঙ্গুই তঙানো হিনৈ সুমাই তাংমানি কক সাকা আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অ কক তুমা খনাই তংবায়ু আকাশবাণী নিকক তোমানী আপডেট মানান বাকি লগ ইন খাইদি ডব্লিউ

www.newsonair.com, নিউজ অন এ আই আর এপ, তাই টুইটার বাই ফেসবুক প্ল্যাটফর্ম এ আই আর নিউজ এলার্টস, ইউটিউব নাইদি নিউজ অন এ আই আর অফিসিয়াল আপনার কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রী কক্তমানী আপডেট মানানখে টুইটার এবার এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুক এ আই আর নিউজ আগরতলা, তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলা নাইনা নাঙ্গানা। মন্দিরকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা খনা উদয়পুর গুমতি হাঙ্কুরনি চুকু চিথাম রুজাক নৈচি ব্রুই রাসাই রাংনি হামক্রাই গনাং সামুং বুতাং কাইচিনো চেঙ্গিরুয়ান তাই কনালা কায়ন আবনি বাগৈ উদয়পুর নাইকল সংনি তিয়া রুংনান সামুং চলিতংখা উদয়পুরনি রাজর্ষি কলাক্ষেত্র ও যুগালে জাগ মেইল খনা সাখাম রুং তুংমুং অল কামি হামক্রাই তাই তাং নাইখুংন খবুই যতই কাইচি তাং বুতাংন চেঙ্গিরুনানি তাই কোনালা কাইনানি কক্ত মেইল হাস্তেনি রাংমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় শিখলা তাই থুংমুং মন্ত্রী টিঙ্কু রায় তাই এমএলএ অভিষেক দেবরায় সং মানজাগান। ভারতীয় জনতা পার্টি খোয়াই জেলা বেরেমনি কমিটি পৈলা পান্ডা তিনি বিজেপি খোয়াই হাঙ্কর তাং নগর সংসা দেখা পান্ডব বিজেপি প্রদেশ তাংফাং এমএলএ ভগবান দাস বিধানসভা চিফ হুইপ কল্যাণী রায় বিজেপি খোয়াই জেলা কমিটি কাজকু সমীর কুমার দাস তাই খোয়াই জেলা পরিষদ কাজকু ওকরা অপর্ণা সিংহ রায় সং মানজাখা। প্রদেশ কংগ্রেস তাংনগর তিনি শিখলা কংগ্রেস স্টেট এক্সিকিউটিভ কমিটিনি পান্ডা কাইসে অংখা পান্ডাও আজকফাং অংখা শিখলা কংগ্রেস কাজকু নীলকমল সাহা বসাকা ও জুলাই তাল নিপুসকাং সাল চিসনি ও দেরাদুন নি ছাত্র কি গুঞ্জ মুঙ্গুই মিল কাইসা ও ব্যাবাক ভারত নি কংগ্রেস অজা রাহুল গান্ধী মানজাগান। বরক লেখা মুংনি সামুঙ্গ কবাং মা রুংনক নি ফুরুংনাই রগ্ন সামুঙ্গ ফুনাংনা নি ককচাব ন মার্খে সেজাকা সেরুংনাই রগ্নি মথা এসেফাই মথানী তাংরা সৃজন দেব ককমু কাইসাও সাকা হাস্তেনি হাফাংনি রুংনক রগ ফুরুংনাই রগ্নি বিয়াল তঙ্গ আমতুই হালক বরক বরক লেখামুংনি সামুঙ্গ ফুরুংনাই রগ্ন ফুনাংখে চেরাই রগ্নি পড়ালেখা দারওয়ান। নুইসাই নুইচিদক হায়ুঙ্কা ফুটবলনি সেমিফাইনাল ইংল্যান্ড তাই আর্জেন্টিনা থাংলাইয়ান উলথাম কোয়ার্টার ফাইনাল নুই সা গোলনি ফেরবাই ইংল্যান্ড নরওয়েন মেচানখা তাই তিনি ফুঙ্গ পাইথা কোয়ার্টার ফাইনাল আর্জেন্টিনা কাইথাম কাইসা গোলনি ফেরবাই সুইজারল্যান্ড মেচানখা। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকলজাক অরুণী সেকেন্ড ডিভিশন লিগ ফুটবল বাতিলাইমু তিন সিমি আগরতলা ব চেংখা উমাকান্ত মিনি স্টেডিয়াম সংসাদাক চেংসামা থুমাব বিবেকানন্দ ক্লাব কোপলাইংখা বিবেকানন্দ কাইথাম কাইসা গোলনি ফেরবাই বীরেন্দ্র ক্লাব ন মেচানখা অ থুমুং ন চেঙ্গিরিখা এমপি রাজীব ভট্টাচার্য বেবাগুই বদল কাইচুকু নতুই সিঙ্গেল লিগ নরুগুই চ্যাম্পিয়নশিপ নি কক চর জাগান। বয়ারখক নি কক্তমা বুসকাং দাম নৈচি ব্রুই হাস্তে নি যত হাঙ্গর ফেরাঙ্কগুই ওয়াতি ওই মানুহিনুই হজা খ্লাইকার নবার্তি বার নাইকং খনা সালনি সাকানি তুংমারি থামচি নুই ডিগ্রি সেলসিয়াস তাই খামানি তুংমারি নৈচি দশ ডিগ্রি সেলসিয়াস নি গানগিনি অতঙ্গুই মানো তিনি সালনি সাকানি তুংমারি তংমানি থামচি সাত দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস তাই খামানি নৈচি দশ দশমিক ব্রুই ডিগ্রি সেলসিয়াস শারীরিক দাম বাতামুই সতি থামচি জরা ওয়াতুই ওয়াখা নুই দশমিক ব্রুই ডিগ্রি সেলসিয়াস পাইরুনান সেকাং তিনিন কক্তমা বুবাক রক তাইসা পরিও সালদগ্নি ইন্দোনেশিয়া অস্ট্রেলিয়া তাই নিউজিল্যান্ড বারে মানি উল মন্ত্রীপক্ষ নরেন্দ্র মোদী তিনি দিল্লি কোতালকে ফিলিপাইকা মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি থিয়ান বাচি গনাং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জী আগরতলা সিভিল শাখাম নগ্ন চেঙ্গিরেখা মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা খনা উদয়পুর গুমতি হাঙ্কুরনি চুকু চিথাম রুজাক নৈচিব্রুই রাসাই রাংনি হামক্রাই গনাং সামুং বুতাং কাইচি ন চেঙ্গিরুয়ান তাই কোনালা কায়ান। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকলজাক অরণি সেকেন্ড ডিভিশন লিগ ফুটবল বাতালেমু তিনিন সিমি আগরতলা ব চেংখা কক্তমা তিনিন বাকি অরণ পাইখা উলনি কক্তমা আওয়াইঙ্গান খনা ফুং দামসনি তামুই ছতি ব্রিচি ও

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি শান্তা ভৌমিক। এখনকার বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ 50 শয্যা বিশিষ্ট ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আগরতলা সিভিল হাসপাতালের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 দেশ সফর শেষে আজ নতুন দিল্লিতে ফিরে এসেছেন। মুখ্যমন্ত্রী আগামীকাল গোমতী জেলার 93.24 কোটি টাকার 10টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। টিএফএ পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতা আজ থেকে শুরু। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ 50 শয্যা বিশিষ্ট ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আগরতলা সিভিল হাসপাতালের উদ্বোধন করেন। সমগ্র আগরতলা সহ শহরতলির বিভিন্ন এলাকার জনগণের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে এই হাসপাতাল অন্যতম ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ের প্রাঙ্গণে এক অনুষ্ঠানে হাসপাতালের উদ্বোধনের পর তিনি বলেন, সান্ধ্যকালীন ওপিডি পরিষেবাও চালু থাকবে এই হাসপাতালে। পাইলট প্রজেক্ট হিসাবে এই হাসপাতালের সূচনা হয়েছে। এই মডেল সফল হলে বাকি 19টি নগর সংস্থায় এই উদ্যোগ গ্রহণ করা হবে। তিনি আরো বলেন, প্রাথমিক স্তর পর্যন্ত উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা প্রদানে ইন্টিগ্রেটেড হেলথ সিস্টেম বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে সরকারের। মুখ্যমন্ত্রী বলেন, আধুনিক সুবিধাযুক্ত এই হাসপাতালে প্রতিটি বেডের সাথে অক্সিজেনের ব্যবস্থা রয়েছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত প্রমুখ। 6 দিনের ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফর শেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ফিরে এসেছেন। ত্রিদেশীয় সফরের প্রথম পর্যায়ে তিনি ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবোয়ো সুবিয়ান্তোর আমন্ত্রণে সেদেশ সফর করেন। সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করতে দুটি দেশের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। সফরের দ্বিতীয় পর্বে প্রধানমন্ত্রী শ্রী মোদী অস্ট্রেলিয়ার মেলবোর্নে পৌঁছান। সেখানে তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শিখর সম্মেলনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে মত বিনিময় করেন। এছাড়াও ভারত অস্ট্রেলিয়া সিইও ফোরামের বৈঠকেও তিনি অংশ নেন। প্রধানমন্ত্রী শেষ পর্যায়ে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসনের আমন্ত্রণে অকল্যান্ড সফর করেন। দীর্ঘ 40 বছর এই প্রথম ভারতের কোনো প্রধানমন্ত্রী নিউজিল্যান্ড গেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রখ্যাত প্লেব্যাক সঙ্গীত শিল্পী এস জানকী আম্মার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, এস জানকী আম্মার প্রয়াণ সঙ্গীত ও সংস্কৃতি জগতে এক অপূরণীয় ক্ষতি। বিভিন্ন ভাষায় তার গাওয়া গান প্রজন্মের পর প্রজন্ম ধরে জনপ্রিয় এবং তিনি অনন্য দক্ষতা ও সাবলীলতায় প্রতিটি অনুভূতিকে কণ্ঠ দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, তার সুরেলা গান আগামী দিনেও শ্রোতাদের মুগ্ধ করে যাবে। এই শোকের মুহূর্তে তিনি তার পরিবার, অসংখ্য অনুরাগী এবং সমগ্র সঙ্গীত জগতের প্রতি সমবেদনা জানান। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আগামীকাল উদয়পুরে গোমতী জেলায় 93.24 কোটি টাকার 10টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এর জন্য উদয়পুরে প্রশাসনিক স্তরে ব্যাপক প্রস্তুতি চলছে। উদয়পুরের রাজস্বী কলাক্ষেত্রে আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া, রাজস্ব, গ্রামীণ উন্নয়ন ও শ্রম দপ্তর সহ মোট 10টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে। প্রকল্পগুলির মধ্যে উল্লেখযোগ্য হল উদয়পুর মহকুমা হাসপাতালে নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন, বিভিন্ন ইংলিশ মিডিয়াম বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন ইত্যাদি। প্রধানমন্ত্রী আবাস যোজনায় আজ পশ্চিম জেলার কাঁঠালতলী এবং মলয়নগর গ্রাম পঞ্চায়েতে 1034 জন উপভোক্তার হাতে ঘরের অনুমোদনপত্র তুলে দেওয়া হয়েছে। 2 গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠানের মাধ্যমে এগুলি তুলে দেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। শ্রী পাল জানান, কাঁঠালতলী গ্রাম পঞ্চায়েতে 670 জনের হাতে এবং মলয়নগর গ্রাম পঞ্চায়েতে 364 জনের হাতে অনুমোদনপত্র তুলে দেওয়া হয়। আগরতলা পুর নিগমের 11 নম্বর ওয়ার্ড এলাকার অভয়নগর বাজারে নির্মীয়মান লেক প্রকল্পের কাজ সরেজমিনে পরিদর্শন করলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। পরিদর্শনকালে মেয়র নির্মাণ কাজের অগ্রগতি খতিয়ে দেখেন। তিনি জানান, রাজ্য সরকারের মূল লক্ষ্য মানুষের উন্নয়ন ও নাগরিকদের জন্য আধুনিক পরিকাঠামো গড়ে তোলা। প্রায় 4 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই লেকটির সংস্কার শুধু এলাকার সৌন্দর্য বৃদ্ধি করবে না, পাশাপাশি এটি স্থানীয় বাসিন্দাদের বিনোদন এবং অবসর কাটানোর একটি আকর্ষণীয় কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। ভারতীয় জনতা পার্টির খোয়াইয়ের নবগঠিত পূর্ণাঙ্গ জেলা কমিটির প্রথম সাংগঠনিক সভা আজ বিজেপি খোয়াই জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ সাধারণ সম্পাদক তথা বিধায়ক ভগবান চন্দ্র দাস, তেলিয়ামুড়ার বিধায়িকা তথা রাজ্য বিধানসভার সরকারি মুখ্য সচেতক কল্যাণী রায়, বিজেপি খোয়াই জেলা কমিটির সভাপতি সমীর কুমার দাস প্রমুখ। সভায় সাংগঠনিক শক্তি বৃদ্ধি সহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়। এ খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে।
আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। আসন্ন রথযাত্রা উপলক্ষে আজ আগরতলার জগন্নাথজিউ মন্দিরে স্বাস্থ্য শিবির, বিনামূল্যে ওষুধ বিতরণ এবং রক্তদান উৎসবের আয়োজন করা হয়। এই কর্মসূচির উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শীল, কর্পোরেটর রত্না দত্ত প্রমুখ। আয়োজকরা জানান, ধর্মীয় উৎসবের পাশাপাশি

লক্ষ্যে সমাজসেবামূলক কর্মকাণ্ডকে উৎসাহিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জনজাতি উন্নয়ন প্রকল্পে কৈলাসহর মহকুমার 606 জন জনজাতি মহিলাকে বিনামূল্যে সুতো দেওয়া হবে। মহকুমা কল্যাণ আধিকারিক মতিরঞ্জন দেববর্মা আজ জানান, প্রত্যেক সুবিধাভোগী মহিলাকে 1.5 কেজি করে সুতো দেওয়ার লক্ষ্যে সুবিধাভোগী নির্বাচনের জন্য যথাযথ প্রক্রিয়া চলছে। রিগনাই বা পাচরা তৈরির জন্য সুতো দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। আগরতলার সুকান্ত একাডেমিতে আজ কল্যাণ আশ্রমের উদ্যোগে পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত শিক্ষাবিদ নরেশচন্দ্র দেববর্মাকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক অতুল দেববর্মা। তিনি সমাজ, সংস্কৃতি ও জনজাতি সম্প্রদায়ের উন্নয়নে নরেশচন্দ্র দেববর্মার অবদানের ভূয়সী প্রশংসা করেন। সংবর্ধনা অনুষ্ঠানে নরেশচন্দ্র দেববর্মা এই সম্মানকে সকলের ভালোবাসার স্বীকৃতি বলে উল্লেখ করেন এবং সমাজের কল্যাণে ভবিষ্যতেও কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার সঙ্গে সাক্ষাৎ করলেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর দেবব্রত দাস। মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে সাক্ষাৎকালে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, উচ্চশিক্ষার প্রসার, গবেষণা, পরিকাঠামোগত উন্নয়ন এবং বিশ্ববিদ্যালয় সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় আজ নিজ বিধানসভা এলাকার সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করতে জনতার দরবার কর্মসূচিতে অংশ নেন। সাধারণ মানুষের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানেরও আশ্বাস দেন। জনগণনার কাজে ব্যাপক সংখ্যায় শিক্ষকদের নিয়োজিত করার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে ছাত্র সংগঠন এসএফআই। সংগঠনের সম্পাদক সৃজন দেব এক বিবৃতিতে জানিয়েছেন, রাজ্যের সরকারি স্কুলগুলিতে শিক্ষক সংকট রয়েছে। এই অবস্থায় জনগণনার কাজে শিক্ষকদের যুক্ত করা হলে ছাত্রছাত্রীদের লেখাপড়া বিঘ্নিত হবে, এতে পড়ুয়ারা ক্ষতিগ্রস্ত হবে। আজ প্রদেশ কংগ্রেস ভবনে যুব কংগ্রেসের স্টেট এক্সিকিউটিভ কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পৌরোহিত্য করেন যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা। তিনি বলেন, আগামী 17 জুলাই দেরাদুনে ছাত্র কি গুঞ্জ নামক একটি অনুষ্ঠানে যোগ দেবেন সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সে অনুষ্ঠানটি রাজ্যের বিভিন্ন কলেজের সামনে সরাসরি সম্প্রচার করা হবে। এছাড়া বৈঠকে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা হয় বলে তিনি জানিয়েছেন। খেলার খবর। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতা আজ থেকে আগরতলায় শুরু হয়েছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় বিবেকানন্দ ক্লাব জয়লাভ করে। বিবেকানন্দ ক্লাব 3-1 গোলে বীরেন্দ্র ক্লাবকে হারিয়ে দেয়। খেলা শুরু হওয়ার আগে সাংসদ রাজীব ভট্টাচার্য আসরের সূচনা করেন, মোট 9টি দলকে নিয়ে সিঙ্গেল লীগের ভিত্তিতে চ্যাম্পিয়নশিপের ফয়সলা হবে। 2026 ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ড ও আর্জেন্টিনা পরস্পরের মুখোমুখি হবে। তৃতীয় কোয়ার্টার ফাইনালে নরওয়েকে 2-1 ব্যবধানে পরাজিত করে ইংল্যান্ড, আর আজ সকালে শেষ কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে 3-1 গোলের ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা। উভয় ম্যাচই নির্ধারিত 90 মিনিটের পর অতিরিক্ত সময়ে মীমাংসা হয়। আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.1 ডিগ্রি এবং সর্বনিম্ন 26.4 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 5:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 2.4 মিলিমিটার। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলি আরেকবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ 50 শয্যা বিশিষ্ট ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আগরতলা সিভিল হাসপাতালের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 দেশ সফর শেষে আজ নতুন দিল্লিতে ফিরে এসেছেন। মুখ্যমন্ত্রী আগামীকাল গোমতী জেলায় 93.24 কোটি টাকার 10টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। টিএফএ পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতা আজ থেকে শুরু। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।

জানা অজানা অনুষ্ঠানে আজকের প্রসঙ্গ বিজ্ঞানের টুকিটাকি নিয়ে কিছু কথা, লিখেছেন নবনীতা চক্রবর্তী। ধূমপান না করলেও ফুসফুসের ক্ষতি হতে পারে, কোন অভ্যাস নিঃশব্দ ঘাতক হয়ে উঠতে পারে? ধূমপানের বাইরেও একাধিক কারণে ফুসফুসের ক্ষতি হতে পারে। অজান্তেই এমন অনেক অভ্যাস ফুসফুসের কার্যক্ষমতা কমিয়ে দেয়। কোন বিষয়গুলি নিয়ে সতর্ক হবেন? ধূমপান করলে ফুসফুসে ক্যান্সারের ঝুঁকি বাড়ে, কিন্তু না করলে? ধূমপান করেন না এমন মানুষও ফুসফুসের অসুখে ভুগছেন বা ভোগেন। বয়স হলে যে কোনো প্রত্যঙ্গের কার্যকারিতা কমে যায়, কিন্তু তার নেপথ্যে কিছু কারণও থাকে। দৈনন্দিন যাপনের অনেক অভ্যাস বা অনভ্যাসের কারণেও ফুসফুসের ক্ষতি হয়। কোন বিষয়গুলি নিয়ে সতর্ক হবেন? যেমন, বাতাসে ভাসমান ধূলিকণার মাত্রা বেড়ে গেলে শরীরের ক্ষতি হয়, বিশেষত ফুসফুসের উপর চাপ পড়ে। তবে শুধু বাইরের বাতাস নয়, ঘরের বাতাসের পরিশুদ্ধতা নিয়েও ভাবা দরকার। বিশেষত ঘরে যদি ধুলো ময়লা থাকে, মশা মারার ধূপ জ্বালানো হয়, হাওয়া বাতাস চলাচলের সুব্যবস্থা না থাকে, তা থেকেও ফুসফুসের ক্ষতি হয়। অথচ এই বিষয়গুলি নিয়ে তেমনভাবে কেউ সচেতন হন না। ঘরের বাতাস শোধনের জন্য ইদানিং নানা রকম যন্ত্র পাওয়া যায়। বাতাসে দূষণের মাত্রা খুব বেড়ে গেলে এই যন্ত্রও বাড়িতে রাখতে পারেন। শ্বাস ঠিকভাবে নেওয়া এবং ছাড়ার নিয়মটি অনেকেই হয়তো অনুসরণ করেন না। শ্বাস নেওয়া দরকার নাক দিয়ে, মুখ দিয়ে নয়। তাছাড়া শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করলেও ফুসফুসের কার্যক্ষমতা বাড়ে। প্রাণায়াম ফুসফুস ভালো রাখতে সাহায্য করে। একটানা চেয়ারে বসে কাজ করার অভ্যাস, কম হাঁটাচলার অভ্যাসও সমান ক্ষতিকর। দীর্ঘক্ষণ একইভাবে বসে থাকলে ফুসফুস সঠিকভাবে প্রসারিত হওয়ার সুযোগ পায় না, ফলে অক্সিজেন কম চলাচল করে। দিনের পর দিন ধরে এমন অভ্যাসে শ্বাসযন্ত্রের ক্ষতি হয়। কলকারখানা, গাড়ি, উনুন, টায়ার পোড়ানো ধোঁয়া, বাজি, এগুলি সবই ফুসফুসের পক্ষে ক্ষতিকর। বাড়িতে ধূপ জ্বালালেও তাও ফুসফুসের কম ক্ষতি করে না। সুগন্ধি মোম, রুম ফ্রেশনার, এগুলি সবই বাদ দেওয়া উচিত। এতে রাসায়নিক থাকে যা স্বাস্থ্যবান্ধব নয়। বাইরে গেলে ধোঁয়ার ক্ষতি কিছুটা এড়াতে মুখে মাস্ক পরা জরুরি। হাঁটা, জগিং, ঘরের কাজকর্ম শুধু শরীর সচল রাখতে নয়, ফুসফুসের কার্যক্ষমতা বৃদ্ধিতেও সাহায্য করে। হালকা স্ট্রেচিংও ফুসফুসের ক্ষমতা ঠিক রাখতে সহায়ক। এবারে জানব রাতের নাইট ল্যাম্পের কারণেও হতে পারে স্বাস্থ্যের ক্ষতি। সতর্ক না হলেই বিপদ বাড়বে। রাতের আলোর কারণে দূষিত হচ্ছে পরিবেশ, যাকে বলে আলোক দূষণ। এসবের কারণে মানুষের স্বাস্থ্যেও পড়ছে প্রভাব। কি কি ক্ষতি হচ্ছে এর কারণে? আমরা এখন আপেক্ষিকভাবে আলোকিত জগতে বসবাস করি। আমাদের ফোনের স্ক্রিন থেকে শুরু করে বাড়ির বাইরের স্ট্রিট লাইট পর্যন্ত কৃত্রিম আলো আমাদের রাতের আকাশকে ঢেকে রাখে। এই আলো নিঃসন্দেহে আমাদের নিরাপত্তা ও সুবিধার জন্য জরুরি। তবে এই নিরবচ্ছিন্ন উপস্থিতি কিন্তু স্বাস্থ্যেও নানা নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এর সপক্ষে বেশ কিছু গবেষণাও প্রকাশিত হয়েছে। সেখান থেকে দেখা যাচ্ছে রাতের সময় কৃত্রিম আলোর অতিরিক্ত সংস্পর্শ স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয়। আলোক দূষণ বা লাইট পলিউশন হলো অতিরিক্ত বা অনিয়ন্ত্রিত কৃত্রিম আলোর ব্যবহার, যা রাতের প্রাকৃতিক অন্ধকারকে নষ্ট করে। শহরের রাস্তার আলো, বিলবোর্ড, গাড়ির হেডলাইট এবং বাড়ির উজ্জ্বল আলো রাতের আকাশকে অনাবশ্যকভাবে আলোকিত করে তোলে। যদিও এটি প্রথম দেখায় ক্ষতিকর মনে নাও হতে পারে, তবে বিশেষজ্ঞদের মতে আলোক দূষণ পরিবেশ এবং মানব স্বাস্থ্যের উপর উল্লেখযোগ্য নেতিবাচক প্রভাব ফেলে। আলোক দূষণ সাধারণত চার ধরনের হয়ে থাকে। স্কাই গ্লো, শহরের আলোয় রাতের আকাশ উজ্জ্বল হয়ে ওঠা। গ্লেয়ার, অতিরিক্ত উজ্জ্বলতা যা চোখে অস্বস্তি সৃষ্টি করে। লাইট ট্রেসপাস, যেসব জায়গায় আলোর দরকার নেই

সেখানে আলো ঢুকে পড়া, ক্লাটার, অনেকগুলো উজ্জ্বল আলোর বিশৃঙ্খল সমাহার যা বিভ্রান্তি তৈরি করে। বিশেষজ্ঞরা বলছেন, রাতের কৃত্রিম আলো আমাদের শরীরের সার্কাডিয়ান রিদম ব্যাহত করে। এই চক্র মূলত আলো ও অন্ধকার দ্বারা নিয়ন্ত্রিত হয়। অতিরিক্ত আলো মস্তিষ্কে মেলাটোনিন হরমোনের উৎপাদন কমিয়ে দেয়। এই হরমোন ঘুমের জন্য গুরুত্বপূর্ণ। মেলাটোনিনের ভারসাম্য নষ্ট হলে ঘুমের সমস্যা, স্ট্রেস বেড়ে যাওয়া, ক্লান্তি দেখা দিতে পারে। দীর্ঘমেয়াদে এটি ডায়াবেটিস, ডিপ্রেশন এবং হৃদরোগের ঝুঁকি বাড়ায়। বিশেষ করে নাইট শিফটে কাজ করা মানুষদের জন্য এই ঝুঁকি বেশি। আলোক দূষণ কমাতে এবং ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পেতে কয়েকটি উপায় অনুসরণ করা যেতে পারে। আমাদের চোখে থাকে বিশেষ লাইট ডিটেক্টিং ফটোরিসেপ্টর। চোখে আলো পড়লে এই রিসেপ্টর ব্রেনের সুপ্রাকিয়াস মেটিক নিউক্লিয়াসে সিগন্যাল পাঠায়। রাতের বেলা এই SCNE পিনিয়াল গ্ল্যান্ডকে মেলাটোনিন ক্ষরণের জন্য বলে। ঘুমানোর জন্য এই হরমোন প্রয়োজনীয়, তবে চোখে আলো পড়লে এই মেলাটোনিনের ক্ষরণ বাধাপ্রাপ্ত হয়, ফলে ঘুমের 12টা বাজে। তাই আমাদের চোখকে সবার আগে আলো থেকে আড়াল করতে হবে। এর জন্য ঘুমের সময় চোখ ঢাকার মাস্ক পরা যেতে পারে। ঘুমানোর আগে স্ক্রিন টাইম কমানো এবং মোবাইলে নাইট মোড চালু করা। বাইরের আলোতে মোশন সেন্সর লাইট ব্যবহার করা। শহরের আলোর ব্যবস্থা এমনভাবে তৈরি করা উচিত যাতে আলো নিচের দিকে পড়ে এবং অপ্রয়োজনীয় জায়গায় না ছড়ায়। শেষে বলে রাখা ভালো, আলোক দূষণ বা লাইট পলিউশন শুধু পরিবেশের ক্ষতি করে না, এটি মানুষের স্বাস্থ্যের উপরও দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে। সচেতনতা এবং ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে এই সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব। জানা অজানা অনুষ্ঠানে আজকের প্রসঙ্গ ছিল বিজ্ঞানের টুকিটাকি নিয়ে কিছু কথা। লিখেছেন নবনীতা চক্রবর্তী।

এবারের গানখানি শুনবেন মোহাম্মদ রফির কণ্ঠে নীলকমল ছবি থেকে।

এতক্ষণ শুনলেন হিন্দি ছবির গানে বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন অনুষ্ঠান রসে বসে।

0: জিম্মি উনুন ধরলো?
1: হ্যাঁ গো ধরেছি।
0: চট করে উনুনটা আমার কাছে এনে একটি চিন চাপা দিয়ে দাও দেখে, আর পাঁটাটাকে এনে উনুনের পাশে বেঁধে দাও। দেখো না কি রগর হয়, মামা এলো বলে মামার বড় টাকার গরম হয়ে যেত জানা, কিছু খসানো দরকার তো, নইলে ভাগ্নে চলবে কি করে?
2: ভাগ্নে আছো? ভাগ্নে আরে এই কোন কোন শীতের মধ্যে উদুঙ্গায় একটা পাঁটা নিয়ে বাইরে বসে আছিস, তা কি বা করবি গরিব মানুষ?
0: আর ব্যাপার করতে হবে না, মামাকে প্রণাম কর।
2: সে কি পাঁটায় প্রণাম করবে কি রে?
0: মামা ওইটা এখন আমার গার্জেন, খালি গায়ে বসে আছে কি সাজে, কাছে এসো না, পাঁটা কিরকম গরম দিচ্ছে দেখো।
2: দেখি দেখি গরম দিচ্ছে তো?
0: হবে না, সন্ন্যাসীর দেওয়া পাঁটা তো, তাই তিনি এত আরাম পাচ্ছি।
2: তা কাজ কর পাঁটাটা আমায় দে, কত টাকা চাই বল আমি এখনই দিয়ে দিচ্ছি। ছেলেগুলো স্কুলে যায় হি করে কাঁপতে কাঁপতে, পাঁটাটা সঙ্গে থাকলে তো দিব্য গরমে থাকবে।
0: পাঁটা কি তুমি নিতে পারবে মামা? অত দাম তো তুমি দিতে পারবে না।
2: কি বললি? আমি দিতে পারবো না, কত টাকা শুনি?
0: 500 টাকা, ও সন্ন্যাসীরই বেঁধে দেওয়া দাম।
2: আচ্ছা 500 টাকাই দিচ্ছি, দাও পাঁটা।
0: দেখো গরম যদি না দেয় চাপড়াতে বলো, যত চাপড়াবে ততই ভোর ভোর ভোর ভোর করে গরম বেরবে।
2: ও গরম আমি ঠিক বার করে নেবো, চললো।
1: পাঁটায় গরম দেয় কি কথা তো তুমি আমায় বলনি?
0: সব কথা কি আর তোমার মেয়ে ছেলেকে বলা যায়? শোনো মামা বার এলো বলে খাঁচায় ওই যে দুটো এক রঙা গোলা পায়ের আছে না, ওর একটা আমাকে দাও দিন বার করে, আমি বেরিয়ে যাচ্ছি।
1: আর একটার কি হবে?
0: আর একটার কি হবে, মামা যখন আমাকে এসে খুঁজবে তখন ওইটাকে ছেড়ে দিয়ে আমাকে ডেকে আনতে বলবে।
2: ভাগ্নে ভাগ্নে
0: ওই একটা বোঝাতে আমি চললো।
2: কোথায় ভাগ্নে?
1: পাঁটাটার কি হলো?
2: পাঁটা সেদ্ধ হয়ে গেল। পাঁটার কি হলো? চাপড়ে চাপড়ে পাঁটার দপা রপা হয়ে গেল, তবু গরম দিলে না গা। বলি কোথায় ভাগ্নে?
1: ওই পায়রাটাকে ছেড়ে দাও, ডেকে নিয়ে আসবে।
2: পায়রা এটাকে নিয়ে আসবে?
1: ছেড়ে দিয়ে দেখো না।
2: আচ্ছা দিলুম ছেড়ে।
0: মামা ডাকছে, মামা ডাকছে,
2: পায়রায় তোকে ডেকে নিয়ে এলো।
0: হ্যাঁ কি ঘাড় দুলিয়ে দুলিয়ে বললো, মামা ডাকছে, মামা ডাকছে, বক বকম ক্রম বক বকম ক্রম।
2: এইরকম করে বললে?
0: বলবে না, ওই যে যুদ্ধের পারবো, ওই তো আমার সব খবর খবর আনা নেওয়া করে।
2: তাহলে তো ভালোই হয়েছে, তোর মামির বাক্যির চোটে চাকর বামুন তো 3 দিনের বেশি টেকে থাকতে পারে না, মাসের মধ্যে 15 দিন ছেলেগুলো না খেয়ে স্কুলে চলে যায়। তাহলে পায়রাটাকে দিয়ে তো খবর খবর দেওয়া যাবে।
0: শুধু খবর দেওয়া কেন, কি কি রান্না হয়েছে সব লিস্ট করে ওর পায়ে বেঁধে দিলে, আর দেখতে হবে না।
2: ঠিক বলেছিস, কত দাম বল?
0: ও 1000-এর কমে ছাড়বো না।
2: আচ্ছা 1000 টাকাই নে, আমি চললুম।
1: হ্যাঁ গা, পায়রা তোমাকে ডেকে নিয়ে এলো, আর আমি কতদিন ধরে বলছি আমার বাপের বাড়ি একটা খবর এনে দাও গো।
0: মরেছে সে পায়রা নয় গো,
1: আমি কোনো কথাই শুনবো না, আমার বাপের বাড়ি
0: করো মামা বাড়া এসে পড়লো।
2: কোথায় ভাগ্নে? পায়রাকে ছেড়ে দিতি সেই যে নিম গাছের ডালে গিয়ে বসলো, আর নামে না, ঢিল মেরে মেরে হাতের নড়া ব্যথা হয়ে গেল, খাবারের লিস্টি পর্যন্ত পায়ে ঝুলছে, আর তোর ঘরে আগুন দিয়ে তবে ছাড়ো।
0: রে বাবা সত্যি সত্যি আগুন দিচ্ছে দেবো
2: আমি, কোনো কথা শুনবো না।
0: মামা বাড়ি আছো? মামা গো।
3: কে কে ডাকে?
0: তোমার ভাগ্নে গো, চট করে একবার তোমার দাঁড়ি পাল্লাটা দাও তো মামা।
3: দাঁড়ি পাল্লায় কি হবে রে?
0: ও এক বস্তা টাকা ওজন করতে হবে।
3: টাকা এক বস্তা? সে কি রে?
0: আর বলো কেন মামা, আমার সময়টা খারাপ হয়েছে।
3: ওরে অত কথা শুনতে চাই না রে বাবা, টাকা কোথায় পেলি বল?
0: ওই যে ঘর পোড়ার ব্যাপার।
3: ঘর পোড়ার ব্যাপার মানে?
0: তুমি আমার ঘরখানা পুড়িয়ে দিয়ে এলে তো?
3: হ্যাঁ।
0: তারপরে দেখি কোথা থেকে একদল পাইক বরকন্দা দেশে হাজির,
3: আমাকে ধরতে এসেছিল বুঝি।
0: আমি তো তাই মনে করেছিলাম, সে দেখি আমাকে ধরে নিয়ে গেল।
3: তোকে ধরলে বেশ হয়েছে, তারপর নিয়ে গিয়ে উত্তম মধ্যম দিলে তো?
0: তাহলে তো বেঁচে যেতাম, নিয়ে গিয়ে যা যাবো অত্যাচার করলে।
3: করবি জানি তা কি কি অত্যাচার?

0: ওটা থেকে ইয়া বড় একটা সন্দেশ এনে বললে এগুলো খেতেই হবে।
1: তুই খাসনি তো?
0: ওরে বাবা, না খেলে উপায় ছিল? বললে অন্তত জয়হীন সন্দেশটা খেতেই হবে, নইলে মেয়েরে পিঠে চামড়া খুলে ফেলা।
1: ওরে বাবা, সন্দেশ খাওয়ানোর কথা আমি শুনতে চাই না।
0: আর শোনই না, খাওয়া হয়ে যাওয়ার পর বললে ঘর পোড়া কয়লা সব আমাদের কাছে বিক্রি করতে হবে।
1: কেন কেন?
0: কি জানি বাবু, রাজরাজরার ব্যাপার।
1: তুই কি করলি?
0: আমাকে কিছুই করতে হলো না, ওরা নিজেরাই এসে এক গাড়ি বোঝাই কয়লা নিয়ে গেল আর আমাকে এক বস্তা টাকা দিয়ে গেল।
1: গাড়ি পিছু এক বস্তা টাকা?
0: হ্যাঁ, তাতেই তো গাড়ি পাল্লাটা নিতে এলো, কে বসে বসে অত টাকা গুনবে বলো।
1: হ্যাঁ রে, এখনো কিনছে কয়লা?
0: কিনছে মানে পাশে দুটো গ্রাম তো শ্মশান হয়ে গেল, নোকে একদিক থেকে ঘরে আগুন লাগাচ্ছার সঙ্গে সঙ্গে রাজবাড়ির নোকেরা টাকা দিয়ে কয়লা নিয়ে যাচ্ছে।
1: কি করে টের পাচ্ছে?
0: আগুনের হলকা দেখে কেরোসিনের ঝাপটা মেরে দেশলাই জ্বেলে দিচ্ছে আর সঙ্গে সঙ্গে আগুনের হলকা
1: বটে।
0: বাবা, আমার অনেক উপকারই তো তুমি করলে, আর একটি উপকার করতে হবে। তুমি গো হয়ে গেলে কেন মামা?
1: কি বলবি বল, আমার এখন মেজাজ ঠিক নেই।
0: আমার আর দুখানা ঘরে যদি কষ্ট করে আগুন দিয়ে দাও।
1: আহ, আমার খেয়ে দে কাজ নেই, ওর ঘরে আগুন দিতে যাব।

0: খাচ্ছে
1: আগুনের হলকা দেখে? কেরোসিনের ঝাপটা মেরে দেশলাই জ্বেলে দিচ্ছে আর সঙ্গে সঙ্গে আগুনের হলকা
0: বটে।
1: বাবা আমার অনেক উপকারই তো তুমি করলে, আর একটি উপকার করতে হবে। তুমি ঘুম হয়ে গেলে কেন মামা?
0: কি বলবি বল, আমার এখন মেজাজ ঠিক নেই।
1: আমার আর দুখানা ঘর যদি কষ্ট করে আগুন দিয়ে দাও।
0: আমার খেয়ে দে কাজ নেই, ওর ঘরে আগুন দিতে যাব। কেন আমার ঘর নেই, আমার নিজের ছখানা ঘরে আজ আগুন দেবো, ছ বস্তা টাকা পাবো।
1: সে তো বটেই, আমার মুখা হাতে পেয়ে কে ছেড়ে দেয় বলো। তবে আগুন দেবার আগে বাবির যদি একটা অনুরোধ রাখছে।
0: আবার কি বলবি?
1: মামা গো, আমার বউকে যদি দয়া করে ঠেঙিয়ে মেরে দিয়ে আসো।
0: হ্যাঁ তাহলে খুব ভালো হয় আর কি, মামাকে জেল খাটানোর সুবিধে হয়।
1: কি যে বলো তুমি, রাজবাড়িতে কি লিস্টি টাঙিয়ে দিয়েছে জানো না তো?
0: কি দিয়েছে?
1: নিকেছে যে অপঘাতের মরা এনে দিতে পারলে 500 টাকা, ঠেঙিয়ে মারা 20,000 টাকা, হাত মরা 10,000। সেই জন্যই তো বলছি আমার বউকে যদি মেরে দিয়ে আসতে।
0: কেন, আমার নিজের বউ নেই যে তোর বউকে মারতে যাবো? ঠিক হয়েছে, ঘরে আগুন দিয়ে আজ ঘর শুদ্ধ সকলকে এক ধাপ থেকে মারবো।
1: ঠেঙিয়ে মারা লাভ বেশি।
0: ও ঠেঙিয়েই মারবো।
1: মামা গো, ও গো মামা, মরবার আগে যেন আমাকে আড়মোড়া করে দাও, 10,000 টাকা পাবো।
0: ওরে আমার কে রে? কেন আমি আড়মোড়া হতে জানি না? এই কপাল ঠুকলুম, এই ঠুকলুম, এই ঠুকলুম, এই ঠুকলুম।
1: তুমি ঠুকে যাও, আমার বলবো।

0: ওকে ডেকে চলেন না, এমন ধাক্কা মারলেন যে আমার যাত্রাগানের খাতা পর্যন্ত পড়ে গেল।
1: ও আপনি বলি যাত্রার দলের লোক?
0: কে কি মশাই, আপনি টোপু সরকারের নাম শোনেননি? যাত্রাগানের মাত্রা
1: কই না?
0: আপনার নাম?
1: আমার নাম ঝাপু, বীরহাটায় বাড়ি। তা আপনাদের দল এখন কোথায় পেরে করছে?
0: আর দূর দূর তাও জানেন না, দাওয়ান দিকে বাবুদের বাড়ি। আমি সেইখান থেকেই টাকা করি সব চুকিয়ে নিয়ে ছিটকে বেরিয়ে এলাম।
1: বটে, তা আপনাদের ক টাকা বয়না ছিল ওখানে?
0: বয়না ভালোই ছিল, 10 টাকা। তবে একটু গড়বড় করি।
1: গড়বড় কিরকম?
0: গড়বড় এমন কিছু নয়, 2 টাকা তারা বারবারের জন্য কেটে নি।
1: তা যাগো, বাকি 8 টাকা তো পেয়েছেন।
0: খটমট 4 টাকা হিসেবের গোলমাল করলে
1: সর্বনাশ। 6 টাকা কেটে দিলে? তা যাক, বড় ভালো যে বাকি 7 টাকা পেয়েছো।
0: কোথায় আর পেয়েছে, সেটা একটু ভুলচুক করলে ওই যে।
1: ভুলচুক কি করলে?
0: ভুলচুক এমন কিছু নয়, বললে 3 টাকা দেবো নি।
1: সব বলাস, আচ্ছা মাইনা জুটিয়ে ছিল দেখি ভাই। হ্যাঁ, তা আর 1 টাকা?
0: সেটা পেয়েছি, কিন্তু পেলে কি হবে?
1: কেন কেন?
0: সেটা নিয়ে মুড়ি কিনতে দোকানে গেলাম, দোকানি বললে এটা একেবারে শীষের টাকা দিয়েছে।
1: তাই দেখো, দেখে নিলে না কেন?
0: বড়নুকের বাড়ি আবার দেখে নেবো কি? বড়নুকে যে ঠকাবে তা কি জানি?
1: তা টাকাটা পাল্টালি তো হতো।
0: দেখি আর যাইনি, বাবুরা বললে এখন ক্যাশ বন্ধ হয়ে গেছে, আসছে বছরে তোমরাই আসতে দেবো, তখন পাল্টে নি।
1: তা যাগ, ভাই গান ভালো জমি ছিল তো?
0: জমি ছিল মানে এত জমি ছিল যে পালের দড়ি কাটতে হয়েছিল, বুঝলেন মশাই? একেবারে পাল কাটা গা।
1: ওরে বাবা, পালের দড়ি কাটলে লোক চাপা পড়বে যে।
0: না চাপা দিলে উপায় কি? গান এত বেরিয়ে পড়ছিল যে 8 মাইল দূর কুড়মুড় পলাশি কোলগা ভেঙে নৌকাতে লাগলো।
1: তাহলে এত লোক জায়গা হলো কি করে?
0: ব্যবস্থা হলো, ভিড় দেখে বাবুরা হাত লাইট ঝাড়তে লাগলো। 2-4 মাথা ফটাফট ফটাফট ফটাফট ফাটতি আমি টাকা করি চুকিয়ে নিয়ে সব শেষ করে ছিটকে বেরিয়ে
1: এলাম। আপনাদের পোশাক পত্র হয়েছেন তো?
0: সে বাবুরা দেবে না বলে পরের বছর এই ঝকঝকে পোশাক পেলে করতে হবে কিনা, সেই জন্য আজকে রেখে
1: দলের অধিকারী আসেননি।
0: ও

0: এ বাবা, তাকে মেরে পিঠের গোটা তানখানা খুলে দিয়েছে। তবে হ্যাঁ বাবু, যত্ন আছে জানো, যত্ন আছে। সারা
1: টাকা কেটে দিলে
0: সেটা পেয়েছি, কিন্তু পেলে কি হবে?
1: কেন কেন?
0: সেটা নিয়ে মুড়ি কিনতে দোকানে গেলাম, দোকানি বললে এটা একেবারে শীষের টাকা দিয়ে
1: দেখো। দেখে নিলে না কেন?
0: বড়নকের বাড়ি আবার দেখে নেবো কি? বড়নকে যে ঠকাবে তা কি জানি?
1: তা টাকাটা পাল্টে আনলি তো হতো।
0: দেখি আর যাইনি, বাবুরা বললে এখন ক্যাশ বন্ধ হয়ে গেছে, আসছে বছরে তোমরাই আসতে দেবো, তখন পাল্টে নি।
1: তা যাক গো, আচ্ছা ভাই, গান ভালো জমি ছিল তো?
0: জমি ছিল মানে এত জমি ছিল যে পালের দড়ি কাটতে হয়েছিল, বুঝলে না মশাই, একেবারে পাল কাটা না।
1: ওরে বাবা, পালের দড়ি কাটলে লোক চাপা পড়বে যে।
0: না চাপা দিলে উপায় কি? গান এত বেরিয়ে পড়ছিল যে 8 মাইল দূর কুড়মুড় পলাশি কোলগা ভেঙে নৌকাতে লাগলো।
1: তাহলে এত লোক জায়গা হলো কি করে?
0: ব্যবস্থা হলো, ভিড় দেখে বাবুরা আধ লাইন ঝাড়তে লাগলো। দু চারটে মাথা ফটাফট ফটাফট ফটাফট ফাটতি আমি টাকা করি চুকিয়ে নিয়ে সব শেষ করে ছিটকে বেরিয়ে
1: এলাম। আপনাদের পোশাক পত্র এরকম তো?
0: সে বাবুরা দেবে না বলে পরের বছর এই ঝকঝকে পোশাকটি পেলে করতে হবে কিনা, সেই জন্য আজকে রেখেছে।
1: দলের অধিকারী মশাই আসেননি?
0: ওরে বাবা, তাকে মেরে পিঠের গোটা তানখানা খুলে দিয়েছে। তবে হ্যাঁ বাবু, যত্ন আছে জানো, যত্ন আছে। সারা পিঠে মলম নেতে দিয়ে বিলিতে তরিয়ে দিয়ে
1: সে কি মশাই পিঠের চামড়া ঘুরে দিলে বলে কি?
0: ও বাবা, সে বাবুরা বললে আজকে বছর এই দল কি যে মায়না করব, অধিকারী যদি পাল্টে যায় সেই জন্য চিহ্ন করে দিই।
1: তা বেশ করেছে। তা যাক যে ভাগা ভাই, আপনার কি কিছু চিহ্ন করেনি?
0: করেনি মানে? সেই অল্প টাকা দিয়ে বাবুরা বলেছে আজকে বছর পাল্টে দেবে। ওই ওই দুলিত অধিকারী আর অধিকারীর গজরানি দেখেছো? না, এই নিয়ে 3 বার টান খোলা হলো, 3 বার। কেন? মলম তো দিয়ে দিয়েছে।

এতক্ষণ শুনলেন অনুষ্ঠান রসে বসে, আকাশবাণী আগরতলা। এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান সমাচার সন্ধ্যা।

0: अब तक आप सुन रहे थे राग बागेश्वरी। इसी के साथ आज की रविवासरीय अखिल भारतीय संगीत सभा संपन्न होती है, जिसमें आप सुन रहे थे श्री कुमार मरडूर का गायन। आपके साथ तबले पर पंडित सातलिंगप्पा देसाई कल्लूर और हारमोनियम पर श्री पंचाक्षरी हिरेमठ साथ दे रहे थे।
1: That was Raag Bageshri. With that, we come to the end of tonight's Ravivasariya Akhila Bharatiya Sangeet Sabha, in which you were listening to a vocal recital by Shri Kumar Maradur.
2: এতক্ষণ শুনলেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত রবিবাসরীয় সঙ্গীত সভার অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। এখন শুনবেন আগামীকালের অনুষ্ঠান সূচি। সকাল 6:10 শুনবেন সুভাষিত, সকাল 6:15 অঞ্জলি, 6:25 হায়ন্নি খোরাং, 7:05 রবিকিরণ, 7:45 অভিজ্ঞাপন, সকাল 8:40 যুববাণী, সকাল 9:10 দেশবন্দনা, 9:30 শুনবেন বাংলা আধুনিক গান, সকাল 10:00 শুনবেন হিন্দি ছবির গান, সকাল 11:00 শুনবেন বাংলা ছবির গান, বেলা 12:55 চাষের কথা, 1:05 রবীন্দ্রসঙ্গীত, দুপুর 1:40 লোকগীতি, দুপুর 1:50 নজরুলগীতি। এবারে শুনবেন দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান সূচি। বিকেল 5:10 চিত্রগীতি, 5:45 চাকমা গানের অনুষ্ঠান, 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠান, 6:30 ঘর গৃহস্থের আসর শুনবেন, 8:05 সংবাদ বিচিত্র, 8:15 হিন্দি ছবির গান, রাত 8:30 শুনবেন আধুনিক গান সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে, রাত 9:00 শুনবেন রবীন্দ্রসঙ্গীত, রাত 9:15 স্পটলাইট, রাত 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি, রাত 10:15 শুনবেন আধুনিক গান সুদীপ্ত শেখর মিশ্রের কণ্ঠে। শুনলেন আগামীকালের অনুষ্ঠান সূচি। এবারে আবহাওয়ার বিজ্ঞপ্তি। আগরতলা ও তার পার্শ্ববর্তী এলাকার 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে, বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকালের তাপমাত্রা 32-26 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। আজকে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে যথাক্রমে 31.6 এবং 25 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 98% এবং সর্বনিম্ন 88%। এক সতর্কবার্তায় বলা হয়েছে যে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুনলেন আগামীকালের অনুষ্ঠান সূচি। আকাশবাণী আগরতলা।